আকাশবাণী মিলনিয়ায় অনুষ্ঠান শুরু হচ্ছে 103.7 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে। সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন। আজ শুক্রবার, 26শে জুন 2026, ইংরেজি 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 3 মিনিট হয়ে 50 সেকেন্ড।

0: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে অমৃতবাণী অনুষ্ঠান। এতে আজ আপনারা শুনবেন উপনিষদ থেকে পাঠ।
1: হে সচ্চিদানন্দ পরব্রহ্ম, তুমি সর্বকালে সর্বভাবে পরিপূর্ণ। এই জগৎও তোমারই দ্বারা পরিপূর্ণ, কারণ এ জগতের পরমা প্রকৃতিও তুমি, সেই পুরুষোত্তম পরব্রহ্ম। এ জগৎ মরীচিকার ন্যায় তোমাতে ভাসমান, তাই তুমি যেমন পূর্ণ তেমনি আছো। পূর্ণ হতে পূর্ণকে গ্রহণ করলে হে পূর্ণ তুমি অবশিষ্ট থাকো। হে মন, এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু চরাচর, যা কিছু দেখছ শুনছ, সবই সেই সর্বাধার, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণ পরমেশ্বরে ব্যাপ্ত জানবে। সর্বনাম রূপ তাঁরই দ্বারা পূর্ণ, এর কোনো অংশই তাঁকে পরিত্যাগ করে থাকতে পারে না। এই অভিজ্ঞান আশ্রয় করে তাঁরই সঙ্গে সদা থাকো, প্রতিদর্শনে ও কর্মে তাঁরই স্মরণ করো। যজ্ঞার্থ অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্য সর্বকর্মে সেবা বুদ্ধি অবলম্বন করো। হে মন, নাম রূপে ডুবে মরো না, এতে তোমার কল্যাণই হবে। ভোগ্য বিষয় কে কবে নিত্য দেখেছে, বিষয় পানে পিপাসারি বৃদ্ধি পায়। ভুল করে জীব ভাবে যে রূপ রসাদি তাকে তৃপ্ত করবে। সর্বভূতাধিপতি, জগতের একমাত্র কর্তা, হর্তা, ধর্তা, সর্বশক্তিমান, সর্বময় পরমেশ্বরকে স্মরণ ও মনন করতে করতে যতকাল বেঁচে থাকবে, যতদিন না কর্মের অবসান ঘটে, ততকাল সেবা বুদ্ধিতে সর্বশাস্ত্রীয় কর্ম সম্পাদিত।

0: করো। এছাড়া নির্লিপ্ত হবার তোমার আর কি উপায় আছে? ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করো না। সর্বভূতান্তর্যামী শ্রীহরির সেবার জন্য কর্ম করো। কেবল কর্তব্য বুদ্ধিতে কর্ম করো না, সর্বভূতে প্রেম সম্পন্ন হয়ে তাদের সেবা করো। এর অতিরিক্ত আর কোনো নিষ্কাম কর্মযোগ নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
1: এতক্ষণ আপনারা শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে উপনিষদ থেকে পাঠ।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। শিল্পী শুভাশিস মুখোপাধ্যায়।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ সুরঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি কম্পিটিসকে। আজকের শিল্পী ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়।

আকাশবাণী বেরোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে ককবরক তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়গ্নি খরাং আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: ब्रै जुन ताल 2026 नि सिमि थामसिसा आगस्ट तालनि 2026 नि बिसिंग जानिजा डिस्ट्रिक्ट एबा खायबा साब डिभिसन नरकनि कक्थुम ते हुकुमु बेदेगो थाङै अबनो एप्लाइ खालामनो आबनि बागै नरक खालायनो नांनाय www.ica.tripura.gov.in अ वेबसाइटआव थाङै डाउनलोड खालायो आवहाय जानिजा डिस्ट्रिक्ट एबा खायबा साब डिभिसनआव थाङै कक्थुम ते हुकुमु बेदेगो थाङै एप्लाइ खालामनो आबनो कारिफानो नरक जे अकायदक बेदेगो साना थाखाय अडिसननि बिसिङ' जे ग्रेट मानजाग्रानि बिसिङ' आपग्रेड खालामनानै मुसुङै दंनाय र' बरकबो 2026नि साना थाखाय अ 24 तारिख जुननि सिमि 31 तारिख आगस्ट जरा अ बिसिनि उनो नरक जानिजा हांकराव थाङै बाहायखे एप्लाइ खालामनानै दे जमा रिनानै डाइरेक्टनो थाङै मारिथाय दे आबुन बिसिङ' नरक तमु प्रसार भारतीनि ओंगै ग्रेट मानजाग रक एबा खायबा जातीय पुरस्कार मानजाग अबाहाय बर' रकबो नरकनि दैब आपग्रेड खालायनानै मुसुं गाहांगे जानिजा हांकरनि कक्थुम ते हुकुम बेदेगो थाङै आबनो एप्लाइ खालायमोन
1: अनिया फ दङ सिनुति प्राहास्थिनि एकलब्य मडेल रेसिडेन्सेस रों नगो रों रेमडक गो एडमिसन नानि बागै एडमिसन टेस्ट नाहरनानै कयमं ब्लाय नाहर जागै दङ कयमं ब्लाय नाहरनानै बागै पाइथाकनि सालमारि ओंखा अबिसिनि जुलाइ दाननि साल चार सालमारिनि दिबरनि दाम नै दामानि जरानि बिसिङ जतन जानिजा আমসৈনি রংনগ একেবারে একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনগ থাঙ্গাই বড় কয়মংলাই মানা হারনাই জরা আংখা ফুংনি দাম জানিসিমি দিবনি দাম নই জরানি বিশৃঙ্গ বেবাগৈ বুকসা তঙ্গ থামরা দক্সি সেলাব্রৈ বরকদ ফারক আ বুকসা ও রং রেম দক ক এডমিশন না হারনানি বাগৈ বরক টেস্ট রানানি বাকি কয়মংলাই রিমান নাই আপন কারিব সাক হাম বেদেক নিবাকাতে MPWO যে কয়মংলাই রানাই র বরকনি দাদা দিদা আমজকমং ইয়া খেবা ইন্টারভিউ নানি বাকি সালমারি রেজাখা সালমারি ইংখা অবিসিনি জুলাই তালনি সাল চিনই সালমারি ও দেব কাহামকে সিনাইনি বাকি বরক ওয়েবসাইট নাই মাননাই হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট বরক নি এডমিট কার্ড জুলাই তালে সালসা সালমারিনি সিমিনও ডাউনলোড খাই নাহারি মাননাই হেনিব সাকলাই জাখা আইটিআই ত্রিপুরা হাস্তিনি ক্রং ক্রং আইটিআই রঙ রংনগ এডমিশন নাহারনানি বাকি কয়মংলাই সানজাগৈ দঙ্গ কয়মংলাই রানানি পাইথাক সালমারি অবিসিনি জুলাই তালনি সাল চি সালমারি জরানি বিসিঙ্গ রংমারি ক্লাস এইট পাস তংনাই মাধ্যমিক তাই ক্লাস টুয়েলভ তাইব কামকে সিনাইনি বাকি ওয়েবসাইট নাই মাননাই https://itiadmission.tripura.gov.in ওয়েবসাইট
0: আও গাঙ্গে হাই নহাই ককথুম দা সালাইফিনে এবা কেবা
1: সেবক বরকলামানি সালাইছি
0: আমা সালাইছি নাইনা আও কে জং অ জরাও চিনিয়া পাও জং সেবক বরকলামানি কক আবা হাই রকো জং সানা নাঙ্গি তোমা বা নরক বাই হাই নহাই সালাইনা আও গাঙ্গে জং সাইমান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নি বিশিঙ্গ কবাং মা স্পেশালিস্ট কেডার অফিসার পদ রেগুলার পোস্ট নি বাকি বরক তলাংনাই মানে সং নুকজাকা আপনি বিশিঙ্গ কবাংমা আ জায়গাও আচুক থাই দঙ্গ সানা থাকা হাই 84 হাই আচুক থাই আ জায়গাও সং নুগো সানা থাকা হাই না হাই কবাংমা পোস্ট দঙ্গ তুই আবনো কারি ফানো সঙ্গ বুসুক জরা তুই বুফরু নিসিমি এপ্লাই খাইমান নাই আব হিমানী ন ছাব্বিশ চব্বিশ তারিখ জুন নি 2026 নি সিমি জুলাই নি 14 তারিখ জরা আও আবনি বাগে নরক এপ্লাই খাইমান নাই এবা খাইবা স্টেট ব্যাংক তমু ল পরিজাক নি তকাংকাই আ জাগাও নরক রিমান নাই গাগে তেব তঙ্গ আনি এফাও নরক তমু সৃংজাক অঙ্গি টকা এবার সৃংজাক অঙ্গি টকা হাঙ্কে গ্রেজুয়েশন অঙ্গি টকাকে বো এপ্লাই খাইমানাই সঙ্গ বনাইনি থাকা হাঙ্কে একত্রিশ তারিখ মে মাস 2026 নি বিশিং তুই অঙ্গি হামানি ন উমরংনানি নামাই নৈচিবা তুই আবুনি বিশিং মা তংনাই থামচি নেই হাই বিশি জরা আবনি বাকে মেডিকেল অফিসারনি বাকে টংনাই 35 বিশি জরা নাইবা থামচিবা যেন আ জায়গাও হাইনো হাইনো গো তো কেসা এসিস্টেন্ট ম্যানেজার পোস্ট দো আ জায়গাও 48,480 টাকা নিসিমি 85,920 টাকা হাই স্যালারি দো তে ডেপুটি ম্যানেজার তে এবার খাবা ব্যাংক মেডিকেল অফিসার রঙনি বাকি দো 63,820 টাকা নিসিমি 93,960 টাকা হাই আও আপনি বাকি ফি নাই EWS OBC বরকনি বাকে 750 টাকা তে ST SC WBD বরকনি বাকে হিকা হাঙ্কে নাঙ্গলা খানি ন অ জায়গাও সৈরি জাকা
1: আও আনি আপাতঙ্গ কয় আঙ্করনি ICDS প্রজেক্ট বেবাগে বুক সাসুথাই কাইসি থাম বুক সাসুথাই বড় সুকুনানি কয় মঙ্গলাই সানজাকা আ আঙ্করনি বরির বেদারক সিমিন কয় মঙ্গলাই রিমান্নাই বুক সাসুথাই কা অঙ্গনাবাদি ওয়ার্কার তাই অঙ্গনাবাদি হেল্পার অঙ্গনাবাদি ওয়ার্কার তঙ্গ কাই চুকু তাই অঙ্গনাবাদি হেল্পার কাইব্রী অঙ্গনাবাদি ওয়ার্কার নিবাগে ক্লাস টেন পাস বেমারি নানি নাই অঙ্গনাবাদি হেল্পারনি বাকি হিংকে ক্লাস এইট পাস কমংবলাই রানানি পাইথাক সালমারি OBC নি জুন তালে সাল থামসি সালমারি জরা কমংবলাই নি বাকি নিকুমা অংখা অফিস অফ দা CDPO কোয়াই ICDS প্রজেক্ট কোয়াই ত্রিপুরা
0: আও হে সজারও নবার দিবানী হালক সাইমান লাইন তিনি নখা কিসা মগ জাক নাই জুদা জুদা থায় ফেরাং গুয়াটি ওয়ান হই সাইমান জাকা জাকা মেক্সিমাম নই এবার তে মিনিমাম আবার বিশিঙ্গ মেক্সিমাম তে মিনিমাম টেম্পারেচার নি বিশিঙ্গ নুক জাকা 36 ডিগ্রি সেলসিয়াস তে যে চাংমারি ও নুক জাকা 26 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি যে টুমারি তোমানি 30.1 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি 26.1 ডিগ্রি সেলসিয়াস নবরতি হকনি বাংমারি চুকুচি চার তে কিসাংমানি মারি সিনিচি সা তে ওয়াতে ওয়াখা ওয়াতে ওয়াখা 0.8% আও গাঙ্গে গবাং খে ওয়াতে ওয়ানানি যত থায় ন ফেরাঙ্ক গিনে তিনি হজাক লাই রিজাকা এবার খেব যত ডিস্ট্রিক্ট ন তিনি ওয়াতে গবাং নানা হিনে আগে সঙ্গে কজরা রসা মুখানা লাইন জয়ন্ত জমা দিয়ে খরাঙ্গ

0: জয়ন্ত জমাতিয়ানি রেসা পুনে লগে সিনি হায়ুনি খরং পান্ডা অরণো মাথা লাইসিনাই যতনন হামবাই আং অজয়
1: দে আং জিকাশমি
0: যতনন হামবাই

আকাশবাণী বিলোনিয়া, এতক্ষণ শুনছিলেন ককব্রুক তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ুঙ্গি খরাং।

জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে, একটু পরেই শুরু হবে তথ্যভিত্তিক অনুষ্ঠান। আজ সকালে 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরবিন্দ বিশ্বাস, 8:15 আজকের কবিতা পাঠ করবেন আগরতলা স্থিত ত্রিপুরেশ্বরী শিশু মন্দির স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ময়ূরাক্ষী দাস। এর অব্যবহিত পরে শুনতে পাবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিশুমেলা সকাল 8:30। 9:05 রয়েছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:05 দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত শুনতে পাবেন। পুরাতনী অনুষ্ঠানে শুনতে পাবেন শচীন দেব বর্মনের কণ্ঠে গান সকাল 10:30। সকাল 11:05 শুনতে পাবেন ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্ত। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুটো 15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প পাঠ, এতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রানুর প্রথম ভাগ আপনাদের শোনানো হবে। বিকেল 3:05 শুনতে পাবেন রাষ্ট্রীয় সেবাক্রম অনুষ্ঠান বিবিধ ভারতী, অনুষ্ঠানটি মুম্বই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

বিকেল 5:10 জীবনের গল্প। গল্প বলবেন বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, ড্রয়িং শিক্ষক মনোজ দে। এরপরে শুনতে পাবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে একই ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। 5:45 রয়েছে লোকসঙ্গীত। সন্ধে 6:00 ককবরক অনুষ্ঠান। 6:30 অনুষ্ঠান খেতে খামারে। 7:05 শুনতে পাবেন স্বর্গম অনুষ্ঠানে সেতার বাদন শিল্পী পণ্ডিত নিখিল ব্যানার্জি। রাত 8:05 মনের মতো গান। রাত 9:00 পাঁচমেশালি অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গান আপনারা শুনতে পাবেন। 9:30 শুনতে পাবেন শ্রুতিনাটক প্রস্তাব রচনায় অনন্ত চক্রবর্তী। বেতার রূপ অচিতেশ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা ডক্টর জয়ন্ত চ্যাটার্জি। রাত 10:00 শুনতে পাবেন হারানো দিনের গান। 10:30 আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা। এছাড়া নির্ধারিত সংবাদগুলি আপনাদের যথাসময়ে দিল্লি, আগরতলা এবং কলকাতা থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

সবাইকে স্নিগ্ধ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকাল অনুষ্ঠান। আপনারা যে যেখানে যেভাবে আমাদের অনুষ্ঠান শুনছেন, আশা করছি আমাদের সঙ্গে আছেন। অনুষ্ঠান শুরুতেই ইতিহাসের পাতায় আজকের দিন, আজকের দিনেই 1830 সালে রাজা চতুর্থ উইলিয়াম ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। 1838 সাল ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1930 সালে পোলিশ নাট্যকার স্লোভোমির মজিকের জন্ম হয়। এছাড়া ভারতে জরুরি অবস্থা প্রবর্তন করা হয় ঠিক আজকের দিনেই 1975 সালে। 1991 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় 400 পৃষ্ঠার পাণ্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার 16,600 পাউন্ড

1945 সালে আজকের দিনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। ১৯২৫ সালে চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র দ্য গোল্ড রাশ এর প্রিমিয়াম অনুষ্ঠিত হয়। আজকের দিনে কারা জন্মগ্রহণ করেন? ১৯৮০ সালে মাইকেল ভিক, আমেরিকান ফুটবলার ছিলেন। ১৯৬১ সালে গ্রেগ লেমন্ট, ১৯৪২ সালে গিলবার্তো গিল, ১৯০৮ সালে সালভাদর আলেন্দে, এই বিখ্যাত লোক যারা তারা জন্মগ্রহণ করেন। আর ঠিক আজকের দিনেই মৃত্যু হয়েছিল বা যাদের আমরা হারিয়েছি, তাহলে বলতে পারি ১৯৫৭ সালে আলফ্রেড ডাবলিন, ১৮৩০ সালে যুক্তরাজ্যের চতুর্থ জর্জ। শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিন।

এবারে জেনে নেওয়া যাক ভারতের প্রধানমন্ত্রীর বিকাশ যে সমস্ত যোজনাগুলো আছে তাদের মধ্যে মাইনরিটি বিভাগে যারা আছেন তাদের জন্য কি কি স্কিম আছে বা সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ ভারত সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে যে সমস্ত বিভাগগুলো আছে তার মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পরিকাঠামোর উপর দৃষ্টি দেওয়ার জন্য বেশ কয়েকটি প্রধান কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। এর মূল উদ্যোগগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, পিএম বিকাশ এবং কেন্দ্র দ্বারা যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এদেরকে বিভিন্নভাবে বৃত্তি প্রকল্প আওতায় এনে তাদের বৃত্তি প্রদান করা হয়। পিএম বিকাশ এ সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় এই পিএম বিকাশ হলো একটি সমন্বিত কেন্দ্রীয় সেক্টর স্কিম যা পাঁচটি প্রাক্তন দক্ষতা উন্নয়ন এবং ক্ষমতা কর্মসূচিকে এক করে, অর্থাৎ সেখানে যদি আমরা শেখো অর কামাও, নয়া মঞ্জিল, নয়া রোশনি, হামারি ধরোহর এভাবে পাঁচটি বিভাগে এক করে এই সুবিধাগুলো দেওয়া হয়। এর মূল বিষয় হলো দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং নেতৃত্ব প্রশিক্ষণ। সংখ্যালঘু কারিগর, নারী এবং যুব সমাজকে কিভাবে আরও বেশি উন্নয়ন করা যায় তাদের সমাজ জীবনে, নাগরিক জীবনে, সেদিকে দৃষ্টিপাত করা হয়। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম যেটাকে পিএমজেভিকে বলে থাকি, এটা হলো ভারতের সকল জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর আর্থ

সামাজিক অবস্থা এবং মৌলিক সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে পরিকল্পিত একটা এলাকা উন্নয়ন প্রকল্প, যার লক্ষ্য হলো টেকসই একটা সামাজিক অবকাঠামো নির্মাণ করা, যেখানে আবাসিক বিদ্যালয়, কলেজ, আইটিআই, পলিটেকনিক, হাসপাতাল, পানীয় জলের সুবিধা নির্মাণ করা হয় এই প্রকল্পের মধ্য দিয়ে। ওই সমস্ত এলাকায় যারা যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের মান উন্নয়নের জন্য শিক্ষা ও বৃত্তি প্রকল্প, ওই 5টার মধ্যে তৃতীয় নম্বর হলো শিক্ষা ও বৃত্তি প্রকল্প। মন্ত্রণালয় সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের উন্নত শিক্ষাগত সুযোগ লাভে সহায়তা করার জন্য, এছাড়া মেধা ও আর্থিক অবস্থা সচ্ছল করার জন্য বৃত্তি প্রদান করা হয়, যেখানে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক বা মেধা সহ আর্থিক বৃত্তি দেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য শিক্ষার্থীরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে তাদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হয়। তারপর হলো NFDFC ঋণ প্রকল্প, অর্থাৎ জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশন সংখ্যালঘু ব্যক্তিদের আত্মকর্মসংস্থান এবং আয়বর্ধক যে কার্যক্রমের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে থাকেন ভারত সরকার, যেখানে ক্ষুদ্র ঋণ, মেয়াদে ঋণ এবং পেশাগত কোর্সের জন্য সেখানে শিক্ষা ঋণ দেওয়া হয়। শুনলেন ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে যে সমস্ত স্কিমগুলো আছে সে সম্পর্কে।

এ পারে আমরা জানতে চেষ্টা করব বা একটু আলোচনায় আমরা যাব প্রসার ভারতীর সম্পর্কে। আকাশবাণী অর্থাৎ যাকে আমরা আগে অল ইন্ডিয়া রেডিও বলে থাকতাম, ভারতের প্রধান সরকারি যে রেডিও সম্প্রচার কেন্দ্র, বাংলা ভাষায় এই পরিষেবাটিকে কলকাতা এবং আগরতলার মতো আঞ্চলিক কেন্দ্রগুলি থেকে সম্প্রচারিত হয় এবং লক্ষ শ্রোতার কাছে ভারত সরকার তার সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া, রাজনীতি, সমস্ত বিষয়ে, বিনোদন, সমস্ত বিষয়ে পৌঁছানোর চেষ্টা করে। আকাশবাণী নামটি বাংলা ঐতিহ্যের সঙ্গে এক গভীর সংযোগ বহন করে। 1939 সালে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার শর্টওয়েভ বেতার পরিষেবার উদ্বোধনের জন্য বিশেষভাবে রচিত একটি কবিতায় এই শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন।

1956 সালে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচারকালীন নাম হিসাবে এই শব্দটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। সংবাদ ও আঞ্চলিক উন্নতিকরণের ক্ষেত্রে আকাশবাণী প্রতিদিন একাধিক ভার দৈনিক বুলেটিন বা খবরের মধ্য দিয়ে দেশ বিদেশের তথ্যগুলি আপনার আমার কাছে পৌঁছিয়ে দেয়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আপনারা শুনছেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। এবার একটু স্বাস্থ্য সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করি। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবার শরীর নিশ্চয় ভালো আছে, তারপরেও কারো কারো মনে হচ্ছে না যে আপনার পা দুটো কিছুটা ফুলে গেছে? এরকম কেউ কি আছেন, দুটো পা ফুলে যাওয়ার ফলে আপনার হাঁটতে একটু সমস্যা হচ্ছে? কেন হয়? কারণ শরীরে বা আমাদের ত্বক বা চামড়ার নিচে যদি অতিরিক্ত তরল বা জল জমে যায়, অর্থাৎ ডাক্তারি ভাষায় যদি আমরা বলে থাকি যেটাকে এডিমা বলা হয়, তাহলে পরে এমন হতে পারে। এটি সাধারণত জীবনযাত্রার সাধারণ অভ্যাস বা কোনো শারীরিক জটিলতার কারণে হয়ে থাকে। অন্যান্য কারণও আছে, আপনার পা দুটি ফুলে যাওয়ার যে প্রধান কারণগুলোর মধ্যে হতে পারে, দীর্ঘক্ষণ যদি আপনি একই জায়গায় বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করলে অভিকর্ষের টানে এ পায়ের নিচের অংশ তরল জমে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন ফলে বা সঞ্চালনের যখন বিঘ্ন ঘটে তখন এমন হতে পারে, শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলে। অতিরিক্ত ওজনের কারণে আমাদের শরীরের ভার বহন করতে গিয়ে পায়ের শিরা বা অস্থিসন্ধির উপর যে চাপ পড়ে তার ফলে আমাদের পা দুটো ফুলে যায়। এছাড়া অনেকে আমরা ভীষণ পাতি লবণ খেতে ভীষণভাবে পছন্দ করি। এই অতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণ করলে শরীরে তরল ধরে রাখে, যার ফলে পা দুটো ফুলে যায়। এর ফলে এই যে পা দুটো ফুলে যায় এর অন্যান্য কারণগুলোর মধ্যে আমরা বলতে পারি হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের যদি কোনো রোগ থাকে, রক্ত কিংবা লসিকানালির যদি কোনো সমস্যা থাকে, তারপরেও কিন্তু আমাদের এই পা দুটো ফুলতে পারে। অর্থাৎ আমাদের হার্ট তার স্বাভাবিক কর্ম কার্যক্ষমতা যখন হারিয়ে ফেলে, শরীরের রক্ত যখন পাম্প করতে পারে না, যার কারণে তরল জমা হয়ে পা দুটি এবং তার গোড়ালি ফুলে যায়। কিডনি সঠিকভাবে যদি শরীরের বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার বা নিষ্কাশন করতে না পারে তখনও পা ফুলে যেতে পারে। লিভার ক্ষতিগ্রস্ত হলে রক্তে যখন আপনার প্রোটিনের পরিমাণ কমে যায়, অর্থাৎ অ্যালবুমিন কমে যায়, ফলে রক্তনালী থেকে তরল টিস্যুতে গড়িয়ে পড়ে পা ফুলে যায়। সাধারণত ক্লান্তি বা সামান্য গরমের কারণে পা ফুললে আমাদের বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। পা ফুলাবার সাথে অনেকের শ্বাসকষ্ট বা বুকে ভেতা হয়, পা ফুলা জায়গায় চাপ দিলে গর্ত হয়ে অনেকক্ষণ থেকে যায়। এই সমস্ত উপসর্গগুলো যদি আপনি দেখতে পান, অথবা পা ফুলে যাওয়ার পাশাপাশি মাথা ঘোরা, ঝিমুনি বা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ত্বক লালচে হয়ে যায়, এই ধরনের উপসর্গ যদি আপনি দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এবং অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। কারণ স্বাস্থ্যই সম্পদ।

আপনারা শুনছিলেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। যেতে যেতে বলে যাচ্ছি, সারা দেশের সাথে রাজ্য, আমাদের রাজ্য জনগণনা শুরু হচ্ছে আগামী

আগস্ট মাসের 1 তারিখ থেকে এবং সেটা চলবে 30 তারিখ পর্যন্ত। যদিও এর আগে আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কোনো ব্যক্তি চাইলেই নিজ থেকে সেন্সাস পোর্টালের মাধ্যমে আপনার সেলফ এনুমারেশন করতে পারেন,

0: শ্রোতা বন্ধুরা,
1: এতক্ষণ শুনলেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। আজ এই পর্যন্ত, আবার কথা হবে কাল সকালে।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা এবং কাকভরিক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের বৈঠকে পৌরোহিত্য করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এর ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। ভেনেজুয়েলায় বিধ্বংসী দুটি ভূমিকম্পে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 188। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় মহরম পালিত হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নেদারল্যান্ডস টিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান ও সুইডেনের খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছি বিস্তারিত খবরে। গতকাল নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের আর্থিক স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণপরিকাঠামো ক্ষেত্রে বিপ্লব আর্থিক পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলেছে, মানুষের জীবনযাত্রা সহজ করছে এবং ব্যাপক পরিসরে মানুষের ক্ষমতায়ন ঘটিয়েছে। বৈঠকে তাঁরা সে বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশ্বজুড়ে সহযোগী দেশগুলির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে মাদক পাচার ও অপব্যবহার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলির পর্যালোচনা করতে কেন্দ্রীয়

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার এনকোডের দশম শীর্ষস্তরের বৈঠকে পৌরোহিত্য করবেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং মাদক বিরোধী আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন। এই উপলক্ষে শ্রী শাহ নার্কোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট 2026-2029 প্রকাশ করবেন। এই নথিতে মাদকজনিত সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তুলে ধরা হবে, যেখানে মাদকের চাহিদা ও সরবরাহ হ্রাস এবং মাদকাসক্ত ভক্তদের জীবনের মূলধারায় ফিরিয়ে পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবি বার্ষিক প্রতিবেদন 2025 প্রকাশ করবেন এবং জম্মু ও গুয়াহাটিতে নবনির্মিত এনসিবি শাখা কার্যালয়গুলির উদ্বোধন করবেন। মাদক নষ্ট সংক্রান্ত এক পক্ষকালব্যাপী কর্মসূচিরও সূচনা করবেন তিনি। এর আওতায় আইনি প্রক্রিয়া মেনে সারা দেশে আনুমানিক 6,000 কোটি টাকা মূল্যের প্রায় 2,09,500 কিলোগ্রাম বাজেয়াপ্ত মাদকদ্রব্য নষ্ট করা হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে গতকাল ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেনে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কোভিড-19 সন্ত্রাসবাদ অথবা আবহাওয়াজনিত সংকট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত জেজু ফোরাম ফর পিস অ্যান্ড প্রসপারিটি 2026-এ ভাষণ দেওয়ার সময় বিদেশমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়ছে, সামাজিক মাধ্যম এখন রাজনীতির চর্চা কেন্দ্র হয়ে উঠেছে। প্রভাবশালী দেশগুলির মধ্যে নতুন বোঝাপড়া ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে তা অনিশ্চিত বিশ্বব্যবস্থাকে স্থিতিশীল করবে। সম্মিলিতভাবে গৃহীত সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব হবে।
1: The global south should be enabled with greater capacity and greater opportunities. This would also create new factors of global growth and provide global goods through common and shared endeavors. We cannot rely on a few to uphold rules and norms. The world must take more control over its own future.
0: ডক্টর জয়শঙ্কর আরও বলেন, জাহাজ নির্মাণ, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরীক্ষার্থীদের জন্য নিট ইউজি 2026-এ ফের নেওয়া পরীক্ষার প্রাথমিক উত্তরপত্রের ক্ষেত্রে আপত্তি জানানোর উইন্ডো খুলেছে। চলতি মাসের 21 তারিখ ওই পরীক্ষা নেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে এনটিএ জানিয়েছে যে উত্তরপত্রগুলি এখন www.neet.nta.in ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পরীক্ষার্থীরা চলতি মাসের 28 তারিখ পর্যন্ত প্রতি প্রশ্নের জন্য 200 টাকা ফি দিয়ে প্রশ্নগুলির সম্পর্কে আপত্তি জানাতে পারবেন। আপত্তি বা চ্যালেঞ্জ গৃহীত হলে এই ফি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এছাড়া ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ফি ফেরত পাওয়ার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিত করার লক্ষ্যে এনটিএ একটি পোর্টাল চালু করেছে। ব্যাংক সংক্রান্ত তথ্য জানানোর শেষ তারিখ 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোরহে রড্রিগেজ জানিয়েছেন যে দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 188তে দাঁড়িয়েছে। এছাড়া 1,520 জন আহত হয়েছেন এবং 200 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তিনি জানান, রাজধানী কারাকাসের প্রায় 160 কিলোমিটার পশ্চিমে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত 2,927টি পরিবার গৃহহীন হয়েছে। গতকালের দ্বিতীয়টি ছিল 1900 সালের পর ভেনেজুয়েলায় ভূমিকম্পগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুইয়ারা উপকূলীয় অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে হতাহতের সংখ্যা সর্বাধিক। রড্রিগেজ আরও জানান যে মূলত লা গুয়েরাতেই 250টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ও জরুরি নয় এমন সব কার্যক্রম স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করেছেন। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ভারতের সংহতি প্রকাশের বিষয়টি

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজ কৃতজ্ঞতা জানিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জলযানগুলি যেন শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের চিহ্নিত জলপথ দিয়ে যাতায়াত করে সে ব্যাপারে সেদেশের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী স্পষ্ট করে দিয়েছে। আইআরজিসি অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এই বিবৃতি প্রকাশ করে তারা বলেছে, নির্ধারিত জলপথের বাইরে অন্য কোনো পথ ব্যবহার করলে তা বিপজ্জনক হতে পারে। আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমওর সঙ্গে এক চুক্তির অধীনে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জাহাজ চলাচলের গাইডলাইন প্রকাশ করলে ইরান এই বিবৃতি জারি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে চাঙা হয়েছে। ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে আইএমএফের যোগাযোগ বিভাগের অধিকর্তা হুলি কোজাক বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির ফলে বিশ্ব অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের বাজার ও আর্থিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। আজ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মর্যাদায় আশুরা এ মহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হজরত মোহাম্মদের নাতি হজরত ইমাম হোসেন এবং তার সঙ্গীদের শহীদ হওয়ার স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারবালার শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের বিষয়গুলি তুলে ধরে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। মহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এফ এর ম্যাচে আজ নেদারল্যান্ডস তিউনিসিয়াকে 3-1 গোলে পরাজিত করেছে। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে ব্রায়ান ব্রবি ও ইয়ান পল ভ্যান হেকে গোল করেন এবং ম্যাচের 3 মিনিটে তিউনিসিয়ার ইলিয়াস আত্মঘাতী গোল করেন। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হাশেম মাস্তুরি। অন্যদিকে গ্রুপ এফ এর অন্য খেলায় জাপান ও সুইডেনের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিত হয়েছে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাপানের হয়ে দাইজেন মায়েদা ও সুইডেনের হয়ে অ্যান্থনি আলাঙ্গা গোল করেন। এই ড্রয়ের ফলে উভয় দলই গ্রুপ পর্ব থেকে পয়েন্ট অর্জন করে নকআউট বা রাউন্ড অফ 32 এ উন্নীত হয়েছে। গত রাতে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের দরুন উন্নত আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে শ্রী মোদী আগামীকাল সেখানে যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। রাজ্যের কৃষি দপ্তর আগামী 3 বছরের মধ্যে কুইন আনারস চাষের এলাকা 12,000 হেক্টর থেকে বাড়িয়ে 15,000 হেক্টরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আগরতলা ও গোমতি জেলায় 2টি ব্রোমেলিন নিষ্কাশন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, আগামীকাল অর্থাৎ 27 জুন থেকে আন্তর্জাতিক আনারস দিবস উদযাপনের সূচনা হবে। এই উপলক্ষে আগামীকাল থেকে 29 জুন পর্যন্ত নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও সংসদ সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উৎসবের মূল লক্ষ্য শুধুমাত্র ত্রিপুরার আনারসকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া নয়, বরং পর্যটন, সংস্কৃতি, বাঁশ শিল্প সহ রাজ্যের সামগ্রিক সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পূর্ব আফ্রিকার সেসেলস শহরে যাচ্ছেন। 3 দিনের সফরকালে তিনি সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদী সেসেলসের রাষ্ট্রপতি হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন। আজ মহরম, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক দিন ও পবিত্র এই মাস। এই দিনে বিশেষ করে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের দৌহিত্র হজরত ইমাম

ইমাম হুসাইন এবং তার পরিবারের শহীদ বরণের স্মরণে শোক ও মাতম পালন করা হয়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে অবিচল থাকার প্রতীক হিসেবে এটি পালিত হয়। স্বাস্থ্য সচিব কিরণ গীতা জানিয়েছেন, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে বহুমুখী প্রকল্প নিয়ে কাজ করছে রাজ্য সরকার। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের সব জেলায় জেলা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞ সহ নতুন 214 জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নার্স ও অন্যান্য চিকিৎসাকর্মী নিয়োগের উদ্যোগ রয়েছে। তিনি বলেন, চিকিৎসা পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও মেডিকেল শিক্ষার উপরও জোর দিয়েছে রাজ্য সরকার। বহু বেসরকারি সংস্থাও রাজ্যে আসছে। এজিএমসি হাসপাতালে ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, সম্প্রতি রাজ্য সরকার এবং নয়াদিল্লির এইমসের যৌথ বিশেষজ্ঞ কমিটির সফরের ভিত্তিতে তৈরি রিপোর্ট অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং এজিএমসি টিচার্স ফোরাম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। গতকাল সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশালগড়ের লালসিংহমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী গতকাল লালসিংহমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবনসহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ডিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও ডিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। বিশ্বকাপ ফুটবলের শেষ 4টি ম্যাচে গ্রুপ ইতে আইভরি কোস্ট কোরাসাওকে 2-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা নিশ্চিত করলো। অন্য ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-এ আশা বাঁচিয়ে রাখলো ইউরেটার। আজ সকাল 7:30টায় গ্রুপ ডি এ আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ের ম্যাচটি শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় সিমনা তামাকারি ফুটবল ক্লাব 8-2 গোলে পান্থু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ইকফাই ফুটবল ক্লাব 1-1 11-0 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর 19টি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলাতে। দিনের তাপমাত্রা সর্বাধিক 33 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পুরীয় নির্মলেন্দু আচার্য। মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী খনা সালকা আফ্রিকানি সেসেলস বেড়ে নান থাঙানো সালথামনি বেড়াইমা ও ব সেসেলসনি বসং সালনি রাংচাক তের পালাইমা পান্ডাব মা জাগানো ও বেড়াইমা জরা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী সেসেলসনি রাষ্ট্রবক্রক হারমিনি বাই বাবাই নুইনি ককলাম।

0: সালাই মাওয়া আজগানা তাই জুদা জুদা বাবাইনা তুই কগলাম সালাইয়ানো মন্ত্রী বক্রক সেসেলস নি বসং সংসদ কগনারগানা তাই আরো ভারত নি আচাই সং বাইব কগলাম সালাইয়ানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া ভারত এমাজন নি খক ব্রুইচি চার বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রাং বক্সিন মুগ্ন লামসংখ্যা দিল্লি গদাল এমজন নি সিইও এনটি জেসি বাই মালাইমা উল হদানি আওয়াই লাম ব সাকা ও রাং বক্সিন মুং সিকলা হদানি বাকি কতাল টং সামুংনি সেব সাম তেসবান মেয়া হা কতর গনঙ্গই সংবিধান বুথার জাক সাল পালাই জাখা আবন রুগী রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1975 বিশিব ইমার্জেন্সি টং হালক নিজরা লুকু ফান খাতি নারকথানি চবা খেলাইলাংনাই রোগনি বখাগ খুলুমং ইয়াফারকা হদানি আওয়াইলাম বরক ও ইমার্জেন্সি জরান ভারতনি লাইবুমা ও কাইসা মুনাগনি জরা হেনে খরচাখা বরক সাকা অ জরা ইয়গমং মানমানি তাই খরাং তিসানানি ফান্ন মুথাক তনি জাগমানি সংবিধান বুথার জাক সাল পালাইমা নাহার মঙ্গা থিনাঙ্গ লুকু ফান তাই সংবিধান নতিয়ই অমতুই ইঙ্গাতই মন্ত্রী বক্রকনি একটিস্ট রায়দানী বাকি রেল তাই লাহার মানজু মৌন খবুই জুদা জুদা দিখল ত্রিপুরা দৌই বুসকাঙ্গুই তঙ্গহিনুই সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সিপাহী জলা হাঙ্গর রং সাখাম তাই রেভিনিউ নাইকুংনি কাই নুইচি হামক্রাই গনাং তাং বুতাং ন চেঙ্গুই হলংথং কাইমা পান্দাও ব মকক সাকা বিশালগুনি লালসিং মুরা পুইলা বেরেবনি সাকাম নগ্নি নকলাও সংসাদাক ও পান্দাও মন্ত্রী অগ্রা তাইব সাকা কাহাম নাইকল মুংনি সেব বাই হাফাংনি সেব রগ লুকুরগনি নগ নগ থাং সগুইতঙ রেমথাম পঞ্চায়েত জরা ই অফিস সেব চল খ্লাইয়ই হাফাং নাইকল মুঙ্গ স্রাই স্রাই খ্লাইনান সাক্তারখা পান্ডাব মানজাখা সিপাহী জলা জেলা পরিষদনি কাজ কুজুগ অক্রা সুপ্রিয়া দাস দত্ত সাকাম সচিব কিরণ গীতে হাঙ্কর নাইকল ফাং সিদ্ধার্থ শিব সোয়াল ইয়াকবারা পুলিশ সুপার রাজীব সূত্রধর আকসং তিনি মহরম থুরুগ টংথারনি থানি কথার তালনি সাল কথার ও সাল ইসলাম টংথারনি সংসারনাই হজরত মোহাম্মদনি বুসুক হজরত ইমাম হুসাইন তাই বিনি নুকুংনি কারবালানি গানা শাহিদ ইয়াচাগুই খা খাম্মা তাই মাতম পালাইজাগো রায়দা চায়ানো কেবেঙ্গুই সই রায়দানি মারিহিনই ও সাল পালাইজাগো মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ও তালনি বুসকাং সাল নুইচি চার সালমারি ও কক্তি সালনি ফুং দামতি সাব আকাশবাণী মন কি বাত পান্ডা ও হা কতর তাই বুহা কত নি লুকুরক বাই কগলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক ন বরক নি ওয়ানসুকমা খা কমা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নম এপস লুকুরক নি ওয়ানসুক মুং রগ্ন রহরি মানবানা টোল ফ্রি নম্বর 1800 117 800 ও নাম্বার কল খাইয়ই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসুমুক রগ্ন রেকর্ড খাইয়ে মানবায়ন আপন কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক বানান আর এস এম এস খাইয়ই মানবায়ন ফোন লাইন তিন জরা ফিয়ক জাক টান বয়ারক নি কক্তমা বুসকাং দাম নৈচি ব্রুই ও হাস্তেনি যত হাঙ্গর ফেরাং গগৈ কুবাংখে ওয়াতুই ওয়াউই মানুহিনুই হজাক মংরেখা নবার তুইবার নাইখং মার্কে ওয়াতুই ওয়াউই মানো সালসি উনকুটি দলাই খুয়াই তাই সালথাং জেলাও তিনি সালনি তুংমারি টংমানি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 19 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুগ খামানি তুংমারি টংমানি 19.4 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমুং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি কক্তমা আওয়াই খ্লাই জাগানো হরনি দামসনি তামুই সতি ব্রিচি বাবো
1: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবুরুক সংবাদ অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান, শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসরে আজকের শিল্পী অরবিন্দ বিশ্বাস।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন অরবিন্দ বিশ্বাস। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ দোলনচাপ অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনায় আবৃত্তি তীর্থ সর্ষা শিল্পীবৃন্দ।
1: নমস্কার ছোট্ট সোনা বন্ধুরা, শিশু মেলা অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি উদয়পুর আবৃত্তি তীর্থের পক্ষ থেকে। ভালো আছো সবাই? ভালো আছো এটা মনে করে আমরা শুরু করছি শিশু মেলা অনুষ্ঠান। শুরুতে আবৃত্তি তীর্থের ছোট্ট বন্ধুরা পরিবেশন করবে সমবেত আবৃত্তি।
2: আবুল খায়ের মুসলিউদ্দিনের আঁকতে পারি
3: আঁকতে পারি প্রজা।

শেষে 53 দরের মাঠ।

0: এবারে গান ও কবিতা শোনাবে হাসনাহানা।
1: সুভাষ মুখোপাধ্যায়ের এক যে ছিল, এক যে ছিল রাজা, রাজত্বটা মস্ত। উঠতে বললে উঠত লোকে, বসতে বললে বসত। একদিন সেই রাজার রাজ্য গেল উল্টে, শুলে চড়ার আগেই রাজা গেলেন পটল তুলতে। রাজত্বটা কে চালাবে, গণক দেখেন কুষ্টি। রাজা হয়ে উজির করেন সবার মনস্তুষ্টি। সিংহাসনে চোখ পড়তে ওঠে সবাই আটকে, রাজা না থাক কিন্তু রাজার গোফচে আছে আটকে। ভিড়ের মধ্যে কেউ খুলছে পুঁথি বাকিও পুঞ্জি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাজার ভাইপো এবং ভঞ্জি। নমস্কার। কোন দেশে? কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছে গাছে নাচে। কোথায় জলে মরাল চলে, মরালে তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি চাচে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মরমে পোষে, আকুল করি তোলে প্রাণ। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর গান। চণ্ডীদাসে রামপ্রসাদে কণ্ঠ কোথায় বাজে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা, সবার অধিক পাই রে দুঃখ। কোন দেশের গৌরবের কথা বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। নমস্কার।

0: হাসনাহানার গান ও কবিতার পর এবার আমরা শুনব আরুষির কণ্ঠে কবিতা।
1: নমস্কার, কবি জসীমউদ্দিনের রাখাল ছেলে। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথ টিবে কোথায় চলে যাও? ওই যে দূরে মাঠের পাড়ে সবুজ ঘেরা গাঁ, কলার পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া, সাজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না, রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা যাও? পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে, আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নেড়ে ডাকছে মোরে ভাই, চলতে পথে মটর শুটি জড়িয়ে দুখান পা, বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা, খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙুল চষা, সারাটা দিন খেলতে পারি জানি নে কো বসা, সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঝের বেলা কইব কথা এখন তবে যাই। নমস্কার। নমস্কার, কবি শামসুর রহমানের রাজ কাহিনী। ধন্য রাজা ধন্য, দেশ জোড়া তার সৈন্য, পথে ঘাটে ভেড়ার পাল, চাষির গরু মাঝির হাল, ঘটি বাটি গামছাহারি, সাত মহলা আছে বাড়ি, আছে হাতি আছে ঘোড়া, কেবল পোড়ার মুখে পড়ার। নমস্কার, কবি শামসুর রহমানের রাজ কাহিনী। ধন্য রাজা ধন্য, দেশ জোড়া তার সৈন্য, পথে ঘাটে ভেড়ার পাল, চাষির গরু মাঝির হাল, আছে ঘটি বাটি গামছাহারি, সাত মহলা আছে বাড়ি, আছে হাতি আছে ঘোড়া, কেবল পোড়ার মুখে পড়ার, দুমুঠো নেই অন্ন। ধন্য রাজা ধন্য, ঢ্যাঙ্কুর কুর বাজনা বাজে, পথে ঘাটে শান্তি সাজে, শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার থামা, বাঁদিকে তাই চলতে মানা, শাস্তে হবে বোবা খানা, মস্ত রাজা হেলে দুলে যখন তখন চড়ার শুলে, মুক্তি খোলার জন্য ধন্য রাজা ধন্য। নমস্কার।
0: আরুষির কবিতার পর

0: এবার আমাদের আবৃত্তি শোনাবে নীলাদ্রি।
1: আর আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে আসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরে রয়। সে ছেলেকে চায় বল কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের ছেলে কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাছার। হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার, সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের শুদ্ধি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসীনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কে সে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা আরে আরে রাম। আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি, রোগটা কেমন কঠিন কিংবা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকো, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখো। ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরে তো দেখবো এরও থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, শুদ্ধি হলে এমন তর ধন্য ডাক্তারে। নমস্কার।
0: নীলাদ্রির আবৃত্তির পর এবার আমাদের কবিতা শোনাবে শঙ্খ।
2: নমস্কার। কবি শঙ্খ ঘোষে মিথ্যে কথা, লোকে আমার ভালোই বলে দিব্যি চলন সই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশোর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জোড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। অপূর্ব দত্ত। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে, ইফ রিকয়ার লাগিয়ে দেব আরও ছজন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে, ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে। অফিস থেকে ফিরলো বাবা ক্লান্ত গলদ ঘর্ম, রেগে বলল, রন্টি তোমার একই অপকর্ম, তোমার লেখা পড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষা।

0: দাদু বললেন, ব্রেভো ব্রেভো, জোরসে বাজাও তুড়ি। সাধে কি আর রবিবাবুর নোবেল গেছে চুরি? না শিখলে বাংলা ভালো, ইংরেজিটাও ডাইসি। বদ হজমে ভুগছ তবু রান্নাটা চাই স্পাইসি। যতই করো হুম্বি তম্বি, ঘটাও আদ্য শ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে, এটাই উপপাদ্য। নমস্কার।
1: শঙ্খর আবৃত্তির পর এবার আমাদের গান ও কবিতা শোনাবে আদ্রিতা।

0: এতক্ষণ সঙ্গীত পরিবেশন করেছে আদ্রিতা, তবলায় শঙ্খ। এবারে আবৃত্তি শোনাবে আদ্রিতা।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে।

0: গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল এই আমাদেরই লোক আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনি। কনক চাঁপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাঁতির, ছিন্ন অংশ তারা অর্থহারা, ফাঁটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে। সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এ হোক শেষ পরিচয়। নমস্কার। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজি নূপুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, শিউরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘুবাড়ি সদা তার পরে ঝুড়ি, যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে ওরে আকাশ ছে মেঘ চিকুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বিশ্বে নাচে বামা কাল বসেখি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনী গীতি মিধুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, হরি অঞ্চল হেমন্তে দুলাই ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাঁজ ফুলবধুর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, এই দেশের মাটি জল ফুল ফলে যে রস সেই সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্না তোর। নম নম নম বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নমস্কার।
1: এতক্ষণ আবৃত্তি শোনালো আদ্রিতা। আদ্রিতার আবৃত্তির মধ্য দিয়ে শিশুমেলার অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্র থেকে বিশেষ হিন্দি বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে আজ প্রথম শিল্পী স্বর্গীয় লতা মঙ্গেশকর, ছবি আশা।

শুনছিলেন শিল্পী অলকা ইয়াগনিকের কণ্ঠে উমরাজন ছবি থেকে একটা গান। এবারে শিল্পী সুলক্ষণা পণ্ডিত, ছবি আহিস্তা আহিস্তা।

আপনারা শুনছেন গানে গানে অনুষ্ঠানে বাজিরাও মস্তানি ছবি থেকে একটি গান। শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল এবং গণেশ চান্ডা। এবারে ছবি আই মিলন কিরাত, শিল্পী অনুরাধা পরওয়াল এবং মোহাম্মদ আজিজ।

শ্রোতা বন্ধুরা, গাড়ি গাড়ি অনুষ্ঠানে শুনছেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে সারাবি ছবির একটি গান।

আপনারা শুনছিলেন হিন্দি ছায়াছবির গানিক অনুষ্ঠান গানে গানে। সবশেষ গানটি শুনলেন সৈনিক ছবি থেকে শিল্পী আলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী মিরুনিয়া, এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। এখন দেশবন্ধন অনুষ্ঠানে আপনারা শুনুন দেশাত্মবোধক সঙ্গীত।

এতক্ষণ আপনারা শুনলেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে পুরাতনী অনুষ্ঠানে শিল্পী শচীন দেব বর্মনের কণ্ঠে রাগ প্রধান গান।

এতক্ষণ পুরাতন অনুষ্ঠানে শুনলেন রাগ প্রধান গান। শিল্পী ছিলেন সচিন দেববর্মন, আকাশবাণী মেলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে কর্পোরেট অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত রিলে করে শোনানো হবে।

0: ka thanglai na bini rasamu ni aha faro rasamu ro ka bahike senkha bopti bopti ke rasam na ni pulya sepman ka abai rok sang tini tabu khana lai wana tabu kang pulen sang nai pulila nang bobi siro ka rasam na ni rok sang khana
1: ani rasamang ni senkha khina ang class 7 of 4 prosini ni rasamang rok senkha ang rasamang hafaro phaimani kan ke ang para para o bhaina চিনি পাৰা কাইছা প্ৰায় প্ৰত্যেক বছৰ যেন অৰ জাগা চিনি পাৰাও নাটক ৰখলায় ৰেচাম ৰখলায় আপোনাৰ আং আংনো বৈ চৈ আংনো বৰ্ণ যাত্ৰা হতা যাত্ৰা ৰখলায় আংনো বৈ কম্পোজ ৰখাই আংনো চৰং ৰঘু হাকে খাই ফায় আপোনাৰ যেন চিনি প্ৰত্যেক বছৰ যেন অৰ চিনি বৈছু বছৰ কেতাল দিন যেন অৰ চিনি পাৰাও ৰেচা লায় টংথং লায় সেই চিনি যাত্ৰা ৰ আগমৰ খালায়ী ফাইখাতা
0: বুলিয়া হেঙ্কে নং যে চাকা ক্লাছ ছেভেন দংপুৰ নং জেংকা ক্লাছ ছেভেন আব বহুত বেছি ৰ নং
1: ক্লাছ ছেভেন প্ৰায় আছে চন্দ্ৰখে মতে মালিয়াতা হাইফান অবৰং এটা ক্লাছ ছেভেন ৰ আং যখন পঢ়ে পঢ়ে আপোনাৰ 87 8 ৰ খালায় আনতা বিচিনি চিনি আং ৰেচাম হাফাৰ আং এমনি তাক বহাইনি ইণ্টাৰেষ্ট দো ৰেচামং দিগি এনেকৈ মাজে মাজে প্ৰগ্ৰাম ৰ খাই দং তা
0: ৰেচাবনানিতো নংখা নি চাকা নাঙা ক্লাছ ছেভেন ৰ দোৰ পুলিয়া ৰেচাবনানি লে খাও ভাইকে মুচুংখা ৰেচাবনা মুচুংমাৰ ভাইকে ভাইকে না খাও
1: খাও মুচুং মানে হেংকাইনো এই খানাও পাৰাও ভাইনো চিনি আয়াং চিনচাই অকৰা ৰক ৰেচাবনা কৰ আকৰক চিনচাই অমর অকরা রক্সি খাই ফুক থাকা অনকে বরক বুস তিসাই থাকা অনকে তিসা দে রেসাম খাইকা চিনি তা চিনি সাই কুসু কুফারক হাখে চলাই দো অনকে বড়নি থেকে সঙ্গ বড়নি যে রেসাম হা ফারক ফাইমান হাইকে সঙ্গ বরক খাই থাকা যেন ভাই হাইকে রেসাম হানজাগি তিসাই দো তা
0: কেমনি থানি সরং মারক তো দো রেসাম নং সরং কা সরং ইনে নং রেসাম নানি সেন কা বাই রগলে
1: এমনি রেসাবানি সরং মানে আনি কোনো গুরুলে তাক জরাদা করেই তোমাকে আং বুইনো খনাউই ন আং সাক সাং রেসাম কম্পোজ খাইয়ে বানাউই আং ন রেসা এমনি আনি রেসাম সান বুইনো রেসা রও হাকি নত আনি কোনো বুইন আরো সরং মানকে করি হাফানে বুইনো ফলো খাই আং সরং খাতা ফোনা আনো ফরং ফাই মানে অমহাই তাক জরা করে
0: তা উৎসাহ জরা হাঙ্গাকে নং কেমনি থানি আমহাই সরং মানে রক করি যে নং সরঙ্গি বিনি থানি বেবা মানকা আমহাই রক সাক সাক যে নিনি যে মান মানে তিনি নং পুইলা জাঙ্কা
1: যে মান মানে আনি সাক সাক আনি যে সাক সাক ওয়ান ওয়ান সবই মা মানে জরা নাং তাক জরা খলাই দং তা
0: দো পুইলা রসামুং নং রসাবুইনাই সিনমুং মানকা আমহাই রসাং মুরক নিনি মুইতু দা তংকা তাক ফনো
1: অবর অংখেন তলে তংখ আবার ফার্স্টে রেসা মানে হিংখাইখেন আনি জীবন আনি লাগম যে ফার্স্টে আর চিনি স্টেট রেসাই মানে তা আবার তংখ
0: আর রেসা মরো ভাই বপি নি সাক সাক নি সৈজাক না বুনি রেসা মরো
1: না ও আনি সৈজাক না
0: গাবো আর রেসা মরো তাবো কে মুইতু দা তংখ তাবো আং নন সঙ্গা গা রেসা মরো কিসে হেনারি ফোন খানার দিনকে মাডা মানো সা
1: রেসাই মানো তা মানি আং নাইসা
0: দো তিনি ইনগে ও এলম করং পান্ডা ফুইল আর সং তাম খানার নাই তাম হমলাই নং রসাব মুং করং হনি জি তাবো কে সিনমু মানজা কং কে ব রসাব মুং কিসা সং খানা নাই তাই খানাই তংনাই বড় ব মুসুং ইতং খানা রসাব মুং কিসা খানাই নাই বিন খরং তৈ তাই খানাই তংনাই রং আং সানম সুং সিনি রেডিও এফএম এবা সিনে ইং রেডিও এম টি ব নরক খানাই তংনা উরম উরম আওয়াই ইং তং তা কুক বিরলাল জমা তেনি রসাব মুং কবং মা রসাব মুং তং সিনে আরো ব রেডিও সেন্টার তাই আবুন বাগি বাক্সা বাক্সা কে অমাই ব নি তং খানা জে মুং সিনু এবার বিনি রেসাম সাইমিয়া এবার বাক্সা বাক্সা হই তখন মুংকে সাইমাইয়া রেসাম বিনি সাইমান যাক খানা যাক তাম রেসাম খানা নাই তিনি পুইলা রেসাম হুঙ্গে
1: ও আং অবন ভাই না সিনি রেডিও রসা যাক বন রসাই খানা রসি নাই
0: ভাই বপতি রেসাম হবো তাম কক থাই রোগ তাম তুই হবো
1: অব কাইসা শিখলা শিখলে উনি রেসাম হাইং খাতা
0: মডার্ন তাম
1: মডার্ন সং খাতা
0: দো রেসাম হ্যাঙ্কে খানালে এনে সঙ্গে আপনি ইয়াগুলো থেকে থেকে বোবাই তাম কক সালায় না সেন দিন গাঙ্গে নিনি রেসাম খানাই নাইলে তিনি পুইলা রেসাম
1: দো হুঙ্গে জোর

0: বেলা এখানে তো বো বেশি সিমে নেওয়া আর চাম
1: অব আইখা 87 রকম নাই না আমি ফার্স্ট ডে উর চামু আমি পাড়ার ফার্স্ট ডে রসামানে অব উর চামু
0: জরা অংখে বার দি অ তাম সাকা
1: জরা অংখে বার দি অ রজনী গন্ধা
0: তামনি সামান কলা কেব দ
1: অব অংখে কাইসা বরিন মানে জরা সানি বার দি জরা ইয়াক জরা নি সেখান বারই টং দি হাকে সে নুন বংব্রাই বাই কুসুব জানা হমানি খবর তা
0: জরা অংখে না মানে তামনি সানে দাকতে দাকতে জরা অংখে নো কাইজক সিদি মানে আমা হেরক ডাং খানা না জরা তংসি নি হামজক দি নক নু ফুন খাদে আমা হেরক ডাং খানা ভাই বপিন
1: অব
0: তামন
1: হাইনি তা জরা চিনি আমা জরা তংখেই মা বার নাই বলে জরা তংসানি নগ নুকুম খানা নাংনাই জরা তংসানি সব কিছু মা খালাইনাই শুধু নগ নুকুম কাইসাইয়া জরা তংসানি মাওয়ান সংনাই জরা তংসানি জেফানো হোক জানি খেব জরা নম্বরি ফ্রি মা জানাই তা
0: নাই ক দা বিরল সানি আগিনু বাই তাবুনি ফেলাই থাকলাই কেন কক থাই সীমা রক কক থাই রক নর চামু রক দাল মা রক অমা হাই তাবুনি জ্বর রক কিসা বেবং ডাইরেক্ট ডাইরেক্ট সাজাগো তাবু আগিনি আজ রক নরকে 1987 নিসা গান আজ রক জরা বাই খুম বাইকে বমরা বাইকে আপুরকে সুজাগো সাজাগিয়া তা ও চলা নেন ও বেড়াই নেন জরা তংসি হাই দি আমাই সাজাগিয়া তাবুলে তামনি তাবুলে সুজা ডাইরেক্ট ডাইরেক্ট বেগুন আংলু ন লাইক খেলাই বা আংলু মানে পদর ভোটা চাউ রং করো তামহিন বুসুক ফেলাই তামো ফেলা ফেলাই না ফেলাইয়া ভাই মা দৌ
1: ফেলাইও তামো ফেলাইখানাই বা হানজাং মনে এসে যেন তোমার হনাই রেসাম আগে খে সঙ্গে রেসাম বাইসি সঙ্গে তে মানে খরক সান খুন তুই সাউ কিন্তু বরক ন খুমবেরি হাকে কক সালাই তা অংখানে ডাইরেক্ট সাকা আংন হানজাগ নিনি ফাইসি দি অব হাইরক সাউ অম হাইরক তা
0: দে তাবুনি অ জরা রক ভাই গত করে ইন রক তাবুনি জরা রকলে রেসাম রক সের শিখে না সেন ওয়াইসাপন
1: ও তা জরা বাইব সৈজা তলে তঙ্গু
0: কম কক সালাইন খাই দোকান সানমসং জরা তাকুক বিরলাল জমাতে কক সালাই দোকান শিলিগাটি কামি ফাইজাক উদয়পুর আমজাই ফাইসিং নরক সাইমন খান তাই খাই দোকান বেলা বেলা খান হামাই জরা খাই দোকান বাকি কবং কক সালাই ফির নরক খাই তংদি তাই তিনি সিনে এলম গ্রং পান্ডানো নরক এনজয় খাইদি কবং কক সালাই ফির নাবুক সাক জরা রসামু তং বুসু রক রসাব খানা এবার তং বুসু সৈকেনা
1: আনি রেসাম সৈমানী তো প্রায় 100 রো কাফা কানায় আপা 100 কাফান পুরা রেসা যাবি আর তংতা কে কেসেত খাইমানি হংকে ইক প্রায় কাওয়ান বাইনি 25-26 খান হলে খ্লাইজা খানা তেখে খ্লাইজা গিয়া আং তংখাতা
0: কেসেট রংনি রেসাম রক্ষা কবা কবা কারিখে আবো কাছে জ্বর বেলা বেলা কেন তান মিশানাই হিট অম হাই কেসেট বাই আপুর রেসাম রক মা খানাও তাক তো মোবাইল মোবাইল মোবাইল বাই খানাবো আজ আগে

নাই, চাকথক বুচালাই নাই, অ যাদু চাকথক বুচালাই নাই। সারি ছালহালঙ্গ রূপ শিব চিনা মানাই অর কিছা করাই থাকবাই কথা অবে একচুয়ালি রচাইয়া বুদ থাকা আমখান খেয়ে তামো কাইসে আং থাকা সারি সালহালঙ্গ রূপ শিব চিনামা নাই এই তংথাই নাই রাজা খর হুতেল চুক নই খে ফ

0: বিশেষ সিমান অবলে
1: অব অংখেন 2000 অব অংখানা বর
0: এইটি দুই
1: হ্যাঁ
0: হাজার
1: 2000 একটি হজাম মানে বলংখা 2000 অব অংখানা তা
0: 2000 রঙে কেতাল কুক রসা মুং নো আবতাব কি
1: আবার তাম কতাল কুক নংখা
0: রসা মুং তো নং চেন কা ক্লাস 7 ও তংপুর নি সিম নো ল আবন ইয়া গুলো তরক তরক কাই জাখা বর জাখা বেবং নো নিনি লাংমা বাই গদাল বাই কা নিনি লগি সংরক এবা নিনি তাবুক নিনি সরাই বতংগ বসারক তংবাই যতন নিনি রসা মুং রসাপ থিনি রগ থাং দিন ফাইতি রং নিনি লগি সংরক নি সুবা সুলে বসক জরতই তং
1: ও চুবাসু ওখানে মানো আনি লগে নি সুবাসু মেয়ে খেত আস ফাতারও থাং মেয়ং খামো বাবু আন চুবাসু রগু হংকে যখন চেরাই হাইয়াফা খা হংখানে বন বন সাক সাক সামলে আন থাঙি ফাইডি হাকে রৈর হবু তাক জরাতই আন কাসয়া কথা আনি লগে বহাইনে
0: নো দা বিরলা নং তো রসা মুং কবা মার রসা পনং সাও তা থাইসিং 100 খান সক খানা সেই মানে আবার রসা মানে নি নি যে নং সাক সাক সানা মানে আম হাই সারে গামা রক নর ক বাহিক আইডিয়া মান সারে গামা রক সরং জাক দ তং না সরং এ পন আইডিয়া তং কি সামি সা
1: ও ছারি গামা হংকে না আং অ্যাকচুয়ালি সারাই ফাংশন ছারি গামা রক সরং জাগিয়া সরং এ পন আং ওক আং সরে সরংকা 2 মাস সরংকা আবনি পরে ইনকে না যে আনো ফরংনে মাস্টার ব থই থাংকা কে আংতে আপন কিতে সরং জাগলিয়া তা
0: গতাব নং যে তাল নই সরং মান বাইন নং তাব সাক জরা আইডিয়া খাইনে রসা বই দং
1: হাই কোনো রকম তাই এত বেশি তো উমাইয়া সরং জায়া বা কোনো অবশ্যই তাই ফানো মোটামুটি হাই মানে সাক সাক কম্পোজ খাই রসা বান্দ্র রসা মুবানক মান্দ্র অংতং তা
0: যে রসা মোরক সিমেন আবকে বাইকে সিনানি সরং খানা বাইকে রং খানা গাবো
1: রসা মুং সরংমান সৈমান মানে বানকমানি হামকাংখে নাই কাইসা তাবক চিনি জরাও যদি যে চলেই তংমানি অম হাইরকে মাওয়ান সগু গে তাবক পারাও যে কোনো কাইসা মানে চরাই বে চরাই ফান হাজাংলাই তংকা হাজাংলাই তংকা আংখে নব কাইসা নালিয়া মানে বনম্ব হামজাংলিয়া অব হাইরং তৈয়ী মামাওয়ান সক সৈতা
0: আবো যে মকল বাই থং নুকমানি আবো নং গাঙ্গে নুবাই সেন রসা মুঙ্গ দাইখি ব্রে রে
1: আবো ন
0: প্র্যাকটিক্যাল লং খাতা আবো গাঙ্গে নং যে নুকমানি নিনি বাই থং নিনি ন কোন কোন এবা দ ফাও যে নুগুই জমন আবো ন তিনি নিং বানো গিনে সি কি ব্রে রে কা ইনকে নং রসা মুং তো সিও রসা মুং কবাং কুক বপতেই নং সি কেনা
1: ও রসা মুং কবাং কুক সৈমানে বলতে আং এমনি রোমান্টিক্স বাহাই না গবাং সেলে সৈখা
0: রোমান্টিক হামজাগলাই মানে
1: হামজাগলাই মানে দং না
0: গবাং কো করে দে বাক্সা বাক্সা তঙ্গ তক্সা তমিলি ন তুই মল ন তুই সিও হান ল বি সিও বাক্সা সুরি মানে ল মানে আমাই সিও গবাং কো নি হিঙ্গা বেম ন খাও নাং নাই জাত
1: হাও ল মান ন বাং খলে খলাই খা
0: তাং বসুক দং হান ল বি
1: তং 6-7 খান সু তং না
0: ক্যাসেট তিখলাই জা রেকর্ড খাই জা গাব হেলে তাং বসুক দং নি
1: হাওয়ার লব মানি নদে
0: মানে
1: থং পরে ইতা থং পরে ক্যাসেট খালাই যা কাঙ্কে আনি প্রায় রেডিও সেন্টার ন বাদ্রসি নাই এমনি ক্যাসেট কারি মানে কে 20 রকাওয়ানটা 20টা রকাওয়ান
0: আবন বিশ যতন ছিলে পপুলার খা যে রসাম বই যতন ছিলে খানা তক জাক বাইকে আবাই রসাম ববং খানা নি না যে রসাম রং বিশ
1: অব তো আং তো থুপ্রি না খানা তক হিমা বই বাবা বই নি বইসি সামাসি নাই বমন বড় খানা তক জাক বাইকে আব তো বইসি সামাসি নাই
0: নন কেব সানে করি
1: খানা না মানে ও কাং তাবো রসা মানি রং দাদাই হামার নন আনি বস কাং খেন বড় রসাই থাংবাই তা
0: ওই সু সু সাজাই দেব নক সানো গানানি আরিন বড় রই ফোন ফোন আনি না রসামলে খানা তক বকাও নাং আমাই রক ইঙ্গে দবা ওই সু সু
1: আবারক তো ওখানে
0: দ ওকে সঙ্গ খানা লাইনে তেও বিনি রসাম খানাই তোনাই রং নাং সানো মসং আনি লগি তঙ্গ বিরলাল জমাতে আং দিনি ইয়াং সিলগাটি কামিও ফাই সব পয়সা বিনি নগ আসুলাই তা বুকা কক সালাই তোলাই মানে রসাম সঙ্গ তেও খানা লাইনে রসাব নাই বড় বা রসাব খানা নাই তিনি কবাং কো খানাই নাই সাকা পুইলাবো গাং বো সাকা ই আং বো তিয়ার তঙ্গ রসাম খানা নান বাগাই তাই খানা দিন নরক বেশি লগি তঙ্গ রসাম গো থালাই পিওয়ান হাই হাই খানা তো রসাম তাই তাংস খানা না মসং কিছু সা হানো লব জাগ রসাম আং খানা না মসং নাই তাবো
1: ও দংকে আং অব হাওয়া লব বই সেমানি নন খানার নাই আচাই মা সিনিহা তং থং মানি আচাই মা সিনিহা তং থং মানি খুম্বুবার বাখা সালক চাক পাখা খুম্বুবার বারখা

0: Asai ma siniha tong thong mani
1: Wah, belai belai kena kena toka hano lobe de samu hatang sao. Belai kena to toki ze kena tong nai rong norbo saimang kena korang zoratile belai belai kena kaham tamne mung sa fono kisi sa zaga fono tera zaka kisi sa tamzani udur mudur rong zaka ama herok la kere korang serai serai noroka kena kena omahai boro rong nono elem kereng hano. Pada yang bawa ini, tiap aku bawa kok selain norok logi tong di. Orang semua le bawa zoran yang kena, bawa bawa bisir ogos siman yang kena bawa.
0: Hanu labui je ang kompos khaimani kengke besi balo ya kobo ko 2-3 bosor ka khana ta
1: Do nung ready ubor sabu ni saka nang ready ubor ni korang ora moram awai thang tong wa aro bathang ni nang recording ro khayun ni nang samu ro no radio khada khana sagari do ang singna muswang jotu nun singwa bole
0: tang khena ko re durok ri khang khena khanam jang le ta age khena ang daily ne resa mu ai khana chi ni ko borong thung chi ni re du hon khena ang khobor ro a kon pura sang khana tong ta bon khena re durok bu kri bai khang ke khanam jang le ta
1: tabu bor khana ka ge resa mu ro
0: তাবং খেনে মোবাইল যুগ বা মোবাইলও শিক্ষানা যাক তো শিখে
1: মোবাইল কাইসা পাইমান ও রসম খানা না বাগে রেডিও কাইসা পাইমিয়া রেডিও তো মান থাকো তাও খুনো
0: রেদো বুনু খানা ও মোবাইল রেদো এফএম রব তং বলে ইংকে আরো না খানা ওতা পয়সা বসি অংখেন জরা মান খাই কি খানাই নাই ওতা
1: হাইনো তো ফুরো রগো নিনি সামনো গরে যে ফুরো হাইনো জরা লাইর না নি আফুরো তামরো খাইনে নং নিনি জরা নো লাইর না টাইম পাস বাই কি খাইনা
0: আফরং খেন আং জরা জরা খে সাগ নমা ওয়ান সগো আনি ওক লাইফ তোমাকে থানে আবর ন তুই আং কিসা মিসা মানে রেসামং রব তলক তলক সইয়ে মানে জরা মান খাই কে রেসামং ন সই তং
1: দরসা মুং নো কারিনে নং তাই তাম তাম নি নি মুসুং মানি তং এবা তাম তাম নি নি তাই মান মানি তং জেন নং আরো রঙ্গো করং হঞ্জাগো
0: ওবো তো
1: থং মুং পুনং থং তাম মুং
0: অ
1: পুনং থং জাস পনো
0: থংমুং হুকে আনি আনি তো স্পোর্টস নি বা আং মাইনে থংমুং তো থংই নি তং থংরাই নি তং ফরেংই নি তং আবা তো
1: তাম
0: আবো আনি কাবাডি ইভেন্টস সঙ্গে কাবাডি র খেলাই রব অ্যাথলেটিক্স রব খেলাই রব আবার তাকে যুগার আকর খেলাই তং রতা
1: তো কাবাডিও খরক বসুক তং থাংনা নি প্লেয়ার
0: কাবাডি তো তং তাবং নি এং সাতজন এং সাতজন আঙ্কে তং কে এক্সট্রা দুই দুই খের জাকতা
1: কাবাডি থং পুরো বড় রকম তাম খানে সঙ্গা মন হনো খ গিয়া দা সিটিং খায়া দা বই সঙ্গা গিসার পুরো নো কাবাডি কাবাডি কাবাডি নি হামা মাঠাই গিয়া তিপু বড় না হামা থাকি গিয়া কাবাডি কাবাডি সিমু নি তং ইয়াং হামার হরি তং আমাই রক দাং সাগড়ি তো কাবাডি ও
0: আবহ কাঙ্খেনে তাবসং আগে কাঙ্খেনে যে চিনি যে রাংমা তংসং না কাবাডি কাবানি সংখে তংগো তাবং খেনে তে কাইসে ফাইফি খাওয়া তমালে শুধু নি নি উচ্চারণ খাইছে কাবাডি
1: কাবাডি
0: কাবাডি কাবাডি তো কি
1: আমার লাঙ্গো
0: হামা
1: না
0: না
1: ছিল
0: না তং হাফান অর বেশি নি নি তাব 1 মিনিট বেশি যদি থাং কা হং কাঙ্খেনে বকেনে আউট খাই পাই যাগো তা
1: তাবুকে জরা খাইরে জাকা
0: জরা খাই রে খাতা
1: 1 মিনিট
0: 1 মিনিট নি বিসিং নুম বাইরে থাকা আঙ্কে নুং আরো জাগ কাবাডি হি রাংমা নাহাও ফাই ওং তং ফানো 1 মিনিট নি বিসিং তং কাঙ্কে বকেন আউট খাই
1: 1 মিনিট নি বিসিং গো হঙ্গা কে 1 মিনিট কাই আছে জরা কে নং কাবাডি হিঞ্জা ফোন নং আর থাঙ্গি নে টাঙ্গি রক নং মানে হাই দাং
0: আবে কাবাডি তো মা হন আং কাবাডি থং তং কে কাবাডি তো জেকে ফান মা হন
1: আবার টাম নি বগে আবার কাবাডি কাবাডি মা হানা কাবাডি কাবাডি হিঞ্জা অন্য ফোন কনভার্ট কনভার্ট ফোন হিনি মামলে আবার টাম কাবাডি
0: আবার তো খেলা নি মুসি কাবাডি কাবাডি কাবাডি হং কাতা
1: কাবাডি বিয়াং বিয়াং নি আবার থং মং অরো নি দাং খানা না ফাদারো নি সাবো পুলা আবো তিখলাই কেন কাবাডি নো
0: কাবাডি তো তা সারা অল ওয়ার্ল্ড থিং যাক তো মামা বাইরে নে ফালে ফাইও হাফনে সং তিন টিপরা বু সলাই তং তা ও ইভেন্টস রা
1: না আং খানা মানে বাক্স বাক্স সানাই রক সব কাবাডি কাবাডি মানে আবো কোন বাই দি মানে সিপো সং খাই থাঙ্গি নি কোন বাই দি কোন বাই দি টাং না নাই দবা টাং জা খাঙ্গা কাবো থেকা পো ফাতার মাং খং লাই পো আবো হাই পো রাই দা
0: হাইয়া অব জে কক মুনি কথক সানাই রং নি কক সাবো কে কোন বাই দি হমবা
1: হাই দা দো গা কি কাবাডি কাবাডি হনি থাঙ্গি নে খরস খরস কে টাং কে ফিকেন কে টাং জা কি জে পাই থাঙ্গা গা কে জে টাং জা তং না বদল গা কে প্লাইং থাঙ্গো হাই জেন খানা
0: তাংজাক তুমি এটা বড় বন বুব সুখ্রুই নারণ নাই নেতা ভাই তাংজাক তুমি এটা
1: দাওকে কাবাডি নং তাবুকে ফরঙ্গি জং আবত আবনো তিনি নি সামুং গাঙ্গে বা আংরে সামুং থাং পিওন রে সামুং সিনি তিপ্র হাসিও রে সামনে রং বিসং জতন ছলে সামনে খরং নং হামজা কো
0: আংকে যতন সি কাম হাই মা তং তা জানি মানে কাইসা তুন বাই বনি একজাসং তে কাইসা তুন বাই বনি একজাসং কে আং যতন নসি হামিয়া হমিয়া দা
1: না হাই মিয়া নি মিয়া তো আবু তো যতন সাওয়া কক তো যতন সাওয়া পিয়া কাহান বিশুং কাহাম যতন চলে বিনি কিসা খাওয়া নঙ্গ বিনি কে কিসা আম মা ওয়ান সুগু বিনি কলে যতন চলে কিসা জুদানো আমায়রো কিসা ওয়ান সুগ মানে তল তং যতনই ছাগনো
0: আবার তো তঙ্গ নয় হাইফা না আংখে নি তাকছি নি কক বড় নি বিশিং যে রেসা মু মানে আনি বেখানো কিসা কসাং রই তঙ্গ নয় আংখে আং ওক সঞ্চিতা দেব মন
1: সঞ্জিতা
0: সঞ্চিতা ন
1: হুম হুম
0: হামজা
1: চয়েস লে
0: গতা
1: মারো নো কাহামো নি নি
0: সিনি কক বড় নি বিশিং বড় ন চয়েস খাই কুক তাং
1: আও
0: বেখান আং রই রেসা মা হতা
1: বাগজে বাগজে সঞ্জিতা ন নি বলে কক বড় কে জগত নি বকে লতা মঙ্গেশকর নি নি হাইরো গলি সানে
0: সিনি
1: গতং
0: কক বড় বিশিং বড় আন বেখান আং রম হাইখে রেসা আই খানা রম হিমা তং তা
1: দ নি নি ন ন কারে যাই সলা রং বিসং লে সামনে খরং যতন ছলে ই নং খানা কাং রোমান্টিক রেখা বিন রে সং টাং সলে মানে ও হিমান কা সলা রং সামনে তো
0: চেলা রগো অঙ্কে ন আইগিনে তাক নি ও তো সামাইয়া আইগিনি ও তো বিশ্বনাথ ন চলে যাক তো তা আংকি না বলে না খানা থক যাক তো বলি
1: বিশ্বনাথ
0: খরাম
1: তো আগি নি বটাবু বটং কো বিশ্বনাথ
0: তাবো বুতং খ
1: দঙ্গে বিশ্বনাথ নি এবা সঞ্জিতা নি সাগরে তো সঞ্জিতা নো কিসা নং সাকাং পুলে সাগা বা সঞ্জিতা নি বোর সামং নং যতন ছলে খাও নাং যাক যতন ছলে নং আবো ফেভারিট নং যাগো হামজা কোগো
0: বনি রসামকে অ হলং কক সাদি নং আপতি রং খেনে বনি আনি খেনে বখা নাং তা
1: ওয়া আও তো রসং বেলা কেন খনা তো গো
0: অহলং কক সাদি নং আবার কাঙ্কে ন মকল মুক্তি ফাইমা হাই সাসি মা তং তা বদ ন খানা খাং কাঙ্কে
1: ওমা হেরি রেসামুং রেসাব না ইতুর তং যে নং বিনি রেসামুং রং না আগে ফলো খাইকা বিনি রেসামুং রং না নং সরঙ্কা এবা বন নাসিগি নাই কিসা মিসা নং ইয়াপিরি সেকা আম হাই নং সে সকং রেসাম নাই রং বিসং তুর তং খরসা সে রেসাম নাই
0: আবো নলে গরি হাই মানে তং নাই তামো তং ইয়া খানাই বা আং তো হাকে বড় ন ফলো খাই রে সাওয়ানি আনি আনি ও গরি খতা তাক জরা
1: নিনি বাই নং হাই নো সাইজুং সাকাই সঙ্গে জং হাইতা তো জে মুজুং মানে খাই জং হাইতা হেদা
0: মুসক মানে
1: দো নং
0: আবো
1: ক্লাস
0: খাই
1: সেভেন ও সেঙ্কা র সামু র কাপুর তো র সামন নি সেঙ্কা কিসি সা উমর ন ক্লাস 6 5 র গতং পুরো আজ র গ নং সামন র সামু র খানা না নং সিনি তিব্র হাসে ওয়া পুরো
0: আপ্রো সিনি ত্রিপুরা হাস্তেও আং যখন ক্লাস 7 তং খাঙ্কে ন দাসি রকুমার নি হাইরক মা তং তা
1: আজ র বর কে পপুলার হাইতা
0: আ
1: তাই সব সব তং
0: কে তে মাস আং কেন কেন ও ক ছত্তরঞ্জন দেব বর্মা আপ্তিরনি রন রসাম খানাই মা তং তা
1: ওকে
0: আং থানা ফরো কে বু টাকা দি আপ্তিরন খেন কমন হাইং তং তা বতির রসাম রকে
1: দ কবম কক সালকে রসম বকক থলাই ফিরন আসুক জরাং নালিয়া তাম হলে তাবুক দিবর জরা দিবর কিনি কিনি কি সে কলমানি ব মুজুদাং দংখা রসম পাইথাক খনালাই সিনে নি রসম আং তাই তাংস তিনি নি পাইথাক খনা না মুসুং বাই বপতি রসম খনা নাই তাবু কি সে রোমান্টিক আবাই তাই নি কি সে রসম খনা দি
0: গে অব ভাই নে তাব কেসত খাইজাং ন রোমান্টিক্স বলতে রং নাম্বার হাইটা
1: রং নাম্বার হঙ্গে তো তাবু নিছে বেলাই নাঙ্গুক মানে খানা তাবু জরানি রং নাম্বার হঙ্গে মোবাইল হাপাইকা মোবাইল নি উলি জরানি রসা মুং খানা চাইন্ডি হঙ্গে দো রসা মুং খানা লাইন
0: অ উ অরং অরং নাম্বার ভাই নে অব সরাই মং বয় রেক অব খাইজা
1: সরাই মুং
0: সরাই মং
1: ফিল্ম নি মুং
0: ফিল্ম নি মং সরাই মং হনি তঙ্গো
1: কুসু বালে বাং খানা নি নি ফিল্ম রং নি রসা মুং রং
0: দা কি খানা লিয়ানা
1: দো দো

आउ त हो हमारे कि सिंग हजुर अब चाहिँ बेरा खेरि पान्दा भयो रच्चा मुङ भाइ चाहिँ बेरा खेरि पान्दा लचेङ्गेरीले पनि हजुर अब खाना त रच्चा मुङ नै फाइसिङ थाना नै सिकाउँ हाइन है बेरा खेरि पान्दा भयो चाहिँ तिनी सलाइतङलाई पनि निर्मोहल नदिए चाहिँ निर्मोहल थाङ्का हिङ्के चाहिँ नुकुइमान निर्मोहल गचारो ब्रिज हाइखलाइए रिजा सालका फाइसिं दे सालथां फाइसिंग नक दङ सालथां फाइसिंनि जे मेहेल हिनि तमाने आबनके अन्दर महल हिनि हिन्जाखौ आरो हिङेके अबहाय ताबुक दैनि जराव टांबुलानि जराव हिङेके एबा सासलांनि जराव राजानि नक नुखुंनि बररक थाङै आरो दङै लायो दे साका फाइसिङ जे नख दंमानि मेहेल दंमानि आरो हिङेके थुमनुग रक मोसामुं रक दे गोबां मा पान्दा रकङ हिने साजागै दं अबंखा राजानि आमलनि क ताबुकनि आमल हिङेके रुद्र सागर ताबुक त जुन ताल पाइथाक फाइसिङ क জুলাই তাল তেই আগস্ট তাল হিয়েকে ও রুদ্র সাগর এবার কেবা মেলা ঘর রংনি বাতাই মঙ্গ সাবো কবাঙ্গ খুলাই রং চালগৈমান সাবনি বদল রং থানি রং বাতাইলাই মঙ্গ কপলাই আপনি বানে গুঙ্গ বেলাখেন নাইথক তেই আরো আরব ফাল যাব বেলাখিন নাথ নরং থাইসিং নসাকা তাবুনে ওয়াতিনি মন নুয়ুমাও থাংমানি আব কাইসা বেলাখিন খা নিনাংজাকনাই খাও নাংজাকনাই হিনে মানো মাসিং জরাবো চ পিকনিক র গবাং মানো থাংলায়ো ফিয়াবা তামলানি জরাবো ওয়াইসাস থাংগনে দি ওয়াতি পেনে পেনে ওয়াজাগো রুঙ্গ রুং দুই গজার থেকে রং চগৈ থাং দমপুর ওয়াতে পেনে পেনে ওয়াজা বেলাহীন মুকুমাই ওয়ানসবি নেলা বব হায়ং না ও সিন রাইকে জর থাংলাইয়ানো রেচাপুংনি ফাইসিং খানাদেও রেচাপুং নরক যত্নের বাকে বেলাখিন রেচাপ গরং তাকু বরম গনা অরুণ দেবপুরমানি খুব বাইরে চাপজাক ও রেচাপ মঙ্গ

মহারাজা বীরবিক্রম কিশোর মানিক কনি সাকথার মুম্বাই ও নুয়ুমা উংখা ফিয়াবা ব্রিটিশ কোম্পানি মার্টিন অ্যান্ড বার্নস ও মহারাজা বীরবিক্রমনি ইমাংন সুপুঙ্গই রেখা বড় ও নুয়ুমাও তঙ্গ মুঘল নি আর্কিটেকচার নাহারজা বেলকনি তঙ্গ নুয়ুমাও টাওয়ার তঙ্গ পেভিলিয়ন ব্রিজ যতন তঙ্গ মকল বাইথাং থাঙ্গই নগৈখ্যা হিঙ্কি ওয়ানামা সিংসাঙ্গ অবহাই জরা যে জরাও লামা কেরৈ যে জরাও রেল কেরৈ বীরখুং সিমি ফিয়াবা তবফান ববহাই কুচুক নাহার মুগনাং খাকরাক হিঙ্কে হিঙ্কি অবহাই খেলায়ই সাকনি হাও বুইনিবাই বাক্সা খেলাইন নাইথত খেলাই তিসানানি বাকে নয়মা নাইথমা সরামজা জং চেরেফ্রু রগো খনাও মায়ুং বাই গাইসা জাগানি তে গাইসা জাগাও থাংলায়ো হিনে রাজা রক রানী রক তে সিপাই রক তে রাজা রক হিনকে গবাং কুকন করাইবাই লাইসুলায়ো হিনে ত্রিপুরা হাস্তেও মায়ুং গবাং মানথব হিনে বখনাও আবুনি ফুনক মারি আবুনি নক মারি যেন তাবুব নগৈ দংখ আথর মুরানি অংখরি ফাইও মায়ং গবাং মানো যেন উরাম উরাম নকতমা বলাইও নগ রাজনগর বখাক তেলিয়ামুরা ফাইসিং আয়ঙ্গ যেন বলগনি মায়ং রক ফাইয়ী হুকবার খাইনাই রকনি খেত মই খেতং রক কাফ্র মই গলাং বায়ু হিনে অবহাই রক নগ হাইয়াদা জরা কাইসাও রাজা রক ত্রিপুরানি মায়ং ন বুইনি হাও রহরই বেলাই রং মারি মানু হিনে বখনাও হাইকে তৈব ও নির্মহল তুই যেন কগলাম সালাইয়ানো আবার সালাই সিগাং হাই নহাই রচাপুং ফাইজঙ্গ থালাইয়ানো খোনাদে ও রচাপুং নরক জ তনি বাকে

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এর অব্যবহিত পরে আবারও শুনবেন এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে তিন দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আগামী 15 জুলাই থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হতে চলেছে বলে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ভারত সহ 34টি দেশ প্যাক্স শিলিখা শিখর সম্মেলনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়ে ফ্রান্সের এবং সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনী দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমানির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়া প্রধানমন্ত্রী সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। ভারত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর ওয়েমেন্স ফোরাম 2026 মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কিরগিজস্তানের বিস্কেকে আয়োজিত এই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, মহিলারা কেবল উন্নয়নের সুবিধা

0: ভুক্তভোগী নন, বরং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় 10 কোটি মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 3 লক্ষেরও বেশি মহিলা লখপতি দিদি হয়ে উঠেছেন। তিনি জানান, মিশন শক্তি ও মিশন পোষণ 2.0 মতো প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান বলেছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারত ও জার্মানির মধ্যে পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক অংশীদারিত্বের সাফল্যের ওপর জোর দেন। রাষ্ট্রদূত দীর্ঘপ্রতীক্ষিত ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেন। উত্তরপ্রদেশে অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকা 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মুনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ উত্তরাখণ্ডের রুদ্রপুরে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, একাধিক জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থাকবেন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে আজ সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় আসুরায় মুহরম পালন করা হচ্ছে। কারবালায় সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী পয়গম্বর হযরত মুহাম্মদের নাতি হযরত ইমাম হোসেন এবং তার সঙ্গী শহীদদের স্মরণে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া মিছিল বের করা হচ্ছে। মুহরমকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। মুহরম উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় হযরত ইমাম হোসেনের সততা ও ন্যায়ের জন্য আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বত্র মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক বিরোধী দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এক্স অ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, লন্ডনে তিনি ব্রিটেনের বাণিজ্য শিল্প বিষয়ক মন্ত্রী পিটার কাইলের সঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল একথা জানিয়ে বলেন, আগামী মাসের 15 তারিখ থেকে ভারত ব্রিটেন সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ এবং ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি কার্যকর হতে চলেছে। উদ্ভাবন, বিনিয়োগ এবং উভয় দেশের সামগ্রিক বিকাশকে ত্বরান্বিত করার উপযোগী পরিবেশ গড়ে তুলতে দুই দেশই প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স শিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন।
1: We're incredibly excited to partner with India. India was one of the first top 10 countries to join Pax Silica. The U.S.-Indian relationship, we believe, is one of the single most consequential bilateral relationships in the world in the 21st century. We were able to cover a lot of very timely issues in our bilateral exchanges with India yesterday, including on the Quad, on the Trust Initiative, and we're really, really excited to have India along with so many representatives of the Indian business.
0: সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন এবং ভারতীয় শিল্পক্ষেত্রের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রশাসন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের

0: আমেরিকা প্রথম নীতির আওতায় কোয়াডের মাধ্যমে ভারতের সঙ্গে সহযোগিতার পরিসর বাড়াতে উদ্যোগী হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে চীনের উপর নির্ভরতা কমানোর কথাও ভাবা হচ্ছে। মার্কিন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল জিডি শ্রোম্ব্রে হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি অন ইস্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে আনুমানিক ২৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের FA-18F সুপার হর্নেট এবং E-18 গ্রাউলার যুদ্ধবিমানের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি সংক্রান্ত অনুমোদনের কথা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তর। এই বিক্রয় সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলেও জানিয়েছে তারা। ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫, আহত ১৫০০রও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লাগুহাইরায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ভারত সহ বেশ কয়েকটি দেশ উদ্ধার কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে। এই তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ফ্রান্স এই সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা সাক্ষী থেকেছে। সেদেশের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত বুধবার ছিল ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। এখানে সেখানে পারদ চড়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্পেন, জার্মানি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলেও জুনের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত ১২:৩০টায় গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে গ্রুপ ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং গ্রুপ এফ থেকে জাপান ও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। পুরুষদের FIH প্রো হকি লিগ সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত ১০:২০। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেসেলসে ৩ দিনের সফরে যাচ্ছেন। সেদেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মহিলারাই উন্নয়নের চালিকা শক্তি, সাংহাই সহযোগিতা সংগঠনে বললেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আবারও ফিরে যাচ্ছে আগরতলা কেন্দ্রে, শুনুন FM উজ্জয়ন্তীর কর্পোরেট অনুষ্ঠান।

বেলাখিনো খানা তো খাওয়ার ইচ্ছা মনে বিশিং তাই চিনসিনি তিনি বেড়াই খেলাই পান্দা না বেলাই খেলাই না এনজয় খেলাই লাই যাবো তামকে বেড়াই খেলিব যেন লগিব মিউজিক নহয় হ্যাঁ কেদা চিনি খা বেলাই খাইনো সেরাম হ্যাঁ দেব মিউজিক গ্রেই যেন বেড়াই খাইনগাই গেছিসা লগিব তামিনাই চামুঙ্গ সমকরি হে অবহাই হে দেবা না ককরে অজরবা সঙ্গে থাংলাইনে তাইব খনাত রচাপ মংনি ফাইসিং খনাদে ও রচাপ মং নরক যতনি বাকি বেড়াইখিরি চিনি তিনি নির্মহল বেড়াইলাই মংনি ফাইসিং নির্মহলনি ফাইসিং বেড়াইনা থাকতে থাকতে থানানি সকাং নির্মহলনি এবার কবা নির্মহল বেড়াই কি ফেলেইব নির্মহল থানানি সকাং সিপাহী জলাও তুমুগ হাবই থানানি মুচকাইগে নর আবুব হাবই থামানো আপনি অলে ফিয়াবা জেফর সাল থাঙ্গ সাল থাংমা জরাব তুমুন নির্মহল তুমুং টঙ্গই মাখাহেঙ্গে নাইথতক সাল থাংমানি নব নর ফিল খেলাই নাইথতক খেলাই দেব বেড়াই মানো দেব টংফরি মানো ককরে অজার ও রেচাবুনি ফাইসিং থালাই এনে খেলাই দেব ও রেচাবুং নর জোতনি বাগে

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, শুনছেন 103.7 মেগাহার্জে। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে মধ্যাহ্ন সংবাদ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে মধ্যাহ্ন সংবাদ। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। অনুষ্ঠানমালায় এখন শুনুন সাহিত্য পাঠের আসর, শুনুন গল্প। আজ শুনবেন রানুর প্রথম ভাগ, এর দ্বিতীয় পর্ব। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাঠ করে শোনাবেন সুদীপ্তা চক্রবর্তী।
1: সাহিত্য পাঠের আসরে এখন শুনবেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রানুর প্রথম ভাগের তৃতীয় পর্ব। একদিন দাদা বলিলেন, ওহে শৈলেন, একটা কথা ভাবছি। ভাবছি বলি কেন, একরকম স্থির করে ফেলেছি। মুখে গম্ভীর তেজস্বিতার ভাব দেখিয়া সভয়ে প্রশ্ন করিলাম, কি দাদা? গৌরীদান করব স্থির করেছি। তোমার রানুর বয়স কত হল? বয়স না বলিয়া বিস্মিতভাবে বলিলাম, সে কি দাদা, এ যুগে? দাদা সংযত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, যুগের এ আর সে নেই শৈলেন, ওইখানেই তোমরা ভুল করো। কাল এক অনন্ত ব্যাপী অখণ্ড সত্তা, এবং যে শুদ্ধ সনাতন ধর্ম সেই কালকে। একটু অস্থির হইয়া বলিলাম, কিন্তু দাদা, ও যে এখনো দুগ্ধপোষ্য শিশু। দাদা বলিলেন, এবং শিশুই থাকবে যতদিন তোমরা বিবাহ বন্ধনের দ্বারা ওর আত্মার সংস্কার এবং পূর্ণ বিকাশের অবসর করে না দিচ্ছ। এটা তোমায় বোঝাতে

হলে আগে আমাকে শাস্ত্রকারদের বুঝতে হবে। অসহিষ্ণুভাবে বলিলাম, সে তো বুঝলাম, কিন্তু ওর তো এইসবে 8 বছর পেরোলো দাদা, ওর শরীরই বা কতটুকু, আর তার জন্যে ওর আত্মাই বা কোথায়, তা তো বুঝতে পারি না। আমার কথা হচ্ছে, দাদা সেদিকে মন না দিয়ে নিরাশভাবে বলিলেন, 8 বৎসর পেরিয়ে গেছে, তাহলে আর কই হল শৈলেন? মনু বলেছেন, অষ্টবর্ষা ভবেদ গৌরী নববর্ষে তু হরিণী। জানি অত বড় পুণ্যকর্ম কি আমার হাত দিয়ে সমাধান হবে? ছোটটার বয়স কত হল? রানুর ছোট রেখা 5 বছরের। দাদা বয়স নিয়ে মুখটা কুঞ্চিত করিয়া একটু মৌন রহিলেন। 5 বছরের কন্যাদানের জন্য কোনো একটা পুণ্যফলের ব্যবস্থা না করিয়া যাওয়ার জন্যে মনুর উপরই চটিলেন, কিংবা অত পিছাইয়া জন্ম লওয়ার জন্য রেখার উপরই বিরক্ত হইলেন বুঝিতে পারিলাম না। কিছুক্ষণ নীরব থাকিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিয়া সে স্থান ত্যাগ করিলেন। আমিও আমার রুদ্ধশ্বাসটা মোচন করিলাম। মনে মনে কহিলাম, যাক, মেয়েটা একটা ফাড়া গেল। 2 দিন পরে দাদা ডাকিয়া পাঠাইলেন। উপস্থিত হইলে বলিলেন, আমিও সমস্যাটুকুর একরকম সমাধান করে ফেলেছি শৈলেন, অর্থাৎ তোমার রানুর বিবাহের কথাটা আর কি। ভেবে দেখলাম যুগধর্মটা একটু বজায় রেখে চলা ভালো বই কি। আমি হাঁফ ছাড়িয়া বাঁচিলাম। হর্ষের সহিত বলিলাম, নিশ্চয়ই শিক্ষিত সমাজে কোথায় 16-17 বছরের বিবাহ চলছে দাদা? এ সময় একটা কচি মেয়েকে, যার 9 বছরও পুরো হয়নি, তা ভিন্ন খাটো গড়ন বলে। ঝাঁটা মারো তোমার শিক্ষিত সমাজকে, আমি সে কথা বলছি না। বলছিলাম যে যদি এই সময় রানুর বিয়ে দিয়ে দিই তা মন্দ কি? বেশ তো, যুগধর্মটা বজায় রইল, অথচ ওদিকে গৌরীদানেরও খুব কাছাকাছি রইল, ক্ষতি কি? এটা হবে যাকে বলতে পারা যায় মডিফাইড গৌরীদান আর কি। আমি একেবারে থ হইয়া গেলাম। কি করিয়া যে দাদাকে বোঝাইব কিছুই ঠিক করিয়া উঠিতে পারিলাম না। দাদা বলিলেন, পণ্ডিত মশাইয়ের মতো আছে, তিনি অনেক ঘাটাঘাটি করে দেখে বললেন, কলিতে এইটি গৌরীদানের সমফলপ্রসূ হবে। আমিও দুঃখ রাগ মিটাইবার একটা আধার পাইয়া একটু উষ্মার সহিত বলিলাম, পণ্ডিত মশাই তাহলে একটা নীচ মিথ্যা কথা আপনাকে বলেছেন দাদা? আপনি সন্তুষ্ট হলে উনি এ কথাও বোধ হয় শাস্ত্র ঘেঁটেই বলে দেবেন যে মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেও আজকাল গৌরীদানের ফল হবার কথা। কলিযুগটা তো ওদের কল্পবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে, যখন যে বিধান চাইবে পাকা ফলের মতো টুপ করে হাতে এসে পড়বে। দুজনে কিছুক্ষণ চুপচাপ করিয়া রহিলাম। আমিও কথা কহিলাম, যাক, ওরা বিধান দেন দিন বিয়ে, আমি এখন আসি, একটু কাজ আছে। আসিবার সময় ঘুরিয়া বলিলাম, হ্যাঁ, শরীরটা খারাপ বলে ভাবছি মাস চারেক একটু পশ্চিমে গিয়ে কাটাবো, হপ্তাখানেকের মধ্যে বোধহয় এসে পড়ব বলিয়া চলিয়া আসিলাম। অভিমানের সাহায্যে ব্যাপারটা মাস তিনেক বা চারেক কোনো রকমের ঠেকাইয়া রাখিলাম। কিন্তু তাহার পর দাদা নিজের এমন অভিমান শুরু করিয়া দিলেন যে আমারই হার মানিতে হইল। ধর্মের পথে অন্তরায় হইবার বয়স এবং শক্তি বাবার তো কিছুই ছিল না, তবু নাতনির মাথায় তিনি দোমনা হইয়া কিছুদিন আমারই পক্ষে রহিলেন, তারপর ক্রমে ক্রমে ওইদিকে ঢলিয়া পড়িলেন। আমি বেখাপ্পা রকম একলা পড়িয়া গিয়া একটা মস্ত বড় ধর্মদ্রোহীর মতো বিরাজ করিতে লাগিলাম। রানুকে ঢালুয়া ছুটি দিয়া দিয়াছি, মায়াবিনী অচিরেই আমাদের পর হইবে বলিয়া যেন ক্ষুদ্র বুকখানির সমস্ত টুকু দিয়া আমাদের সংসারটি জড়াইয়া ধরিয়াছে। পারুক না পারুক সে সমস্ত কাজে আছে এবং সেটা ঠিক মতো পারে না, সেটার জন্য
এমন একটা সংকুচ।

কোচ এবং বেদনা আজকাল তাহার দেখিতে পাই, যাহাতে সত্যই মনে হয় নকলের মধ্যে দিয়া মেয়েটা এবার আসল গৃহিণীপনার ছোঁয়ায় লাগিয়াছে। অসহায় মেজকাকাটি তো চিরদিনই তাহার একটা বিশেষ পোষ্য ছিল, আজকাল আবার প্রথম ভাগ বিবর্জিত সুপ্রচুর অবসরের দরুন একেবারে তাহার কোলের শিশুটি হইয়া পড়িয়াছে বলিলে চলে। সময় সময় গল্প হয়, আজকাল বিয়ের গল্পটা হয় বেশি, অন্যের সঙ্গে এ বিষয় লইয়া আলোচনা করিতে রানু ইদানিং লজ্জা পায় বটে, কিন্তু আমার কাছে কোনো দ্বিধা কুণ্ঠাই আসিবার অবসর পায় না। তাহার কারণ আমাদের দুজনের মধ্যে সমস্ত লঘুত্ব বাদ দিয়া গুরুগম্ভীর সমস্যাবলীর আলোচনা চলিতে থাকে। বলি, তা নয় হল রানু, তুমি মাসে দুবার করে শ্বশুরবাড়ি থেকে এসে আমাদের সংসারটা গুছিয়ে দিয়ে গেলে আর সবই করলে, কিন্তু তোমার মেজকাকাটি কি বন্দোবস্ত করেছ? রানু বিমর্ষ হইয়া ভাবে, বলে, আমরা সবে বলে বলে তো আর হয়রান হয়ে গেলাম মেজকা, যে বিয়ে করো বিয়ে করো, তা শুনলে গরিবদের কথা? রানু কি তোমার চিরটা দিন দেখতে শুনতে পারবে মেজকা? এরপরে তার নিজের ছেলেপুলেও মানুষ করতে হবে তো, মেয়ে আর কতদিন নিজের বলো? তোতা পাখির মতো কচি মুখে বড়ুদের কাছে শেখা বলি শুনিয়া হাসিব কি কাঁদিব ঠিক করিতে পারি না। বলি, আচ্ছা একটা গিন্নি বান্নি কোণে দেখে এখনো বিয়ে করলে চলে না, কি বলো তুমি? এই বাঁধা কথাটি তাহার ভাবি শ্বশুরবাড়ি লইয়া একটি ঠাট্টার উপক্রমণিকা। রানু কৃত্রিম অভিমানের সহিত হাসি মিশাইয়া বলে, যাও মেজগা, আর গল্প করব না, তুমি ঠাট্টা করছ। আমি চোখে পাকাইয়া বিপুল গাম্ভীর্যের সহিত বলি, মোটেই ঠাট্টা নয় রানু, তোমার শাশুড়িটি বড্ড গিন্নি শুনেছি, তাই বলছিলাম যদি বিয়ে করতেই হয়। রানু আমার মুখের দিকে রাগ করিয়া চায়, গম্ভীর হইয়া চায় এবং শেষে হাসিয়া চায়। কিছুতেই যখন আমার মুখের অটল গাম্ভীর্য বদলায় না, তখন প্রতারিত হইয়া গুরুত্বের সহিত বলে, আচ্ছা আমি তাহলে না মেজকা, নিশ্চয়ই নিশ্চয়ই ঠাট্টা করছ, যাও। আমি চোখ আরো বিস্ফারিত করিয়া বলি, একটু ঠাট্টা এর মধ্যে রানু, সব কথা নিয়ে কি আর ঠাট্টা চলে মা? রানু তখন ভারিককে হইয়া বলে, আচ্ছা তাহলে আমার শ্বশুর বাড়িকে একবার বলে দেখব, ক্ষণ আগে যাই সেখানে, তিনি যদি তোমার বিয়ে করতে রাজি হন তো তোমায় জানাবো, ক্ষণ তার জন্যে ভাবতে হবে না। তাহার পর কৌতুক দীপ্ত চোখে চাহিয়া বলিলে, আচ্ছা মেজকা, প্রথম ভাগ তো শিখিনি এখনো, কি করে তোমায় জানাবো বলো দেখিনি, তবে বুঝবো। হ্যাঁ আমি নানান রকম আন্দাজ করি, বিজয়িনী ঝাড়কা মাথা দুলাইয়া হাসিয়া বলে, না হলো না, কখনো বলতে পারবে না, সে বড্ড শক্ত কথা। এসব হাসি তামাশা গল্প গুজব হঠাৎ মাঝখানে শেষ হইয়া যায়। রানু চঞ্চলতার মাঝে হঠাৎ গম্ভীর হইয়া বলে, যাক সে পরের কথা হবে পরে, যাই তোমার চা হলো কিনা দেখি গে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প, আজ শুনলেন রানুর প্রথম ভাগের তৃতীয় পর্ব। পাঠ করে শোনালেন সুদীপ্ত চক্রবর্তী। সাহিত্য পাঠের আসর অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গের। অনুষ্ঠানমালায় এখন শুনুন আমি নারী, এতে আজ শুনবেন মেলোডি অফ ওমেন, অনুষ্ঠান সুরমল্লিকা, শুনবেন বাংলা গান। অনুষ্ঠানে আজকের শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে শুনলেন সুর মল্লিকা, শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন বনশ্রী সেনগুপ্ত। সুর মল্লিকা অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন দিল্লি কেন্দ্রের হিন্দি নিউজ।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: performances in the pistol and rifle events. India finished with 24 medals, 7 gold, 8 silver and 9 bronze to top the standings ahead of the individual neutral athletes who claimed 14 medals including 6 gold, while Italy finished 3rd with 10 medals also featuring 6 gold. And that is the end of this news bulletin.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদের পর ইংরেজি সংবাদ আকাশবাণী মিলনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, জীবনের গল্প এই অনুষ্ঠানে এবার শুনুন চিত্রশিল্পী আর্য কলোনির বাসিন্দা শিক্ষক মনোজদের সাক্ষাৎকার।
2: নমস্কার, আমি মনোজ দে, বাড়ি বিলোনিয়া, আর্য কলোনিয়ার বন্ধন ব্যাংক, সাউথ ত্রিপুরা। বর্তমানে আমি বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল জয়েন্ট টিচার হিসাবে কর্মরত। আকাশবাণী জীবনের গল্প অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিলোনিয়া আকাশবাণী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যারা আমার গল্প শুনছেন তাদেরকেও। আমার জন্ম দরিদ্র রাজমিস্ত্রি পরিবারে, বাবা রঞ্জন দে, মা প্রতিমা দে বণিক। মনে পড়ে আমার জীবনের গল্প, আমি স্কুলে যখন পড়তাম তখন ক্লাস চলাকালীন আমি বিভিন্ন রকমের আর্ট করতাম। হ্যাঁ, স্কুল থেকে আসার পর মা খাতা খুলে দেখতো পেছনের পাতায় বিভিন্ন রকমের আর্ট করা থাকতো। তখন মা আমাকে জিজ্ঞাসা করেছিল আর্ট করতে ভালো লাগে? হ্যাঁ মা, ভালো লাগে। তারপর মা বাবার সঙ্গে কথা বলে আমাকে বিলোনিয়া প্রথম চিত্রবানু আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেয়, এবং সেদিন থেকে আমি শিল্পচর্চা মনোযোগ দিয়ে শুরু করি। এই চিত্রবানু আর্ট স্কুলে আমাকে শিল্পচর্চা করাতেন আমার গুরুদেব অপরেশ পাল, স্বপন দত্ত, সমর দেবদান। তাদের হাত ধরে আমি শিল্পচর্চা শুরু করি। তারপর আমি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমি আর আমার বন্ধু চিত্রভানু আর্ট স্কুলের বন্ধু বিকাশ দত্ত আর্ট কলেজে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমরা দুজনে সিলেকশন হয়ে আর্ট কলেজে শিল্পচর্চা শুরু করি 2000 সালে। এই শিল্পচর্চা 2000 সালে, এই কলেজে পেন্টিং ডিপার্টমেন্ট থেকে পাস আউট 2005 সালে। তারপর আমি আসাম ইউনিভার্সিটি শিলচর ফাইন আর্ট পেন্টিং ডিপার্টমেন্ট শিল্পচর্চা শুরু করি এবং পাস আউট 2007 সালে মাস্টার ডিগ্রি। তারপর আমি বিলোনিয়া এসে 2016 সালে আর্ট স্কুল খোলা হয় এবং নাম দেওয়া হয় কালার্স আর্ট সেন্টার। এখানে আমার মতো করে শিশুদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য আর্ট শেখানোর চেষ্টা করি, এবং ছোট বড় শিশুদের বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে উৎসাহিত করার চেষ্টা করি। আমি অনুরোধ করব অভিভাবক এবং অভিভাবিকাদের বাচ্চাদেরকে বিভিন্ন রকমের উৎসাহিত দেওয়ার জন্য চেষ্টা করবেন, ওদের মনের ভাবটাকে বোঝার জন্য।
1: শুনলেন জীবনের গল্প অনুষ্ঠানটি আকাশবাণী মিলনিয়া। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী।

শ্রোতা বন্ধুরা, আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আমরা শুনব একই ছায়াছবি থেকে নেওয়া গান, আজকের ছবি

थोड़ी सी बेवफाई, এই ছায়াছবির গানের কথা লিখেছেন গুলজার, সুর দিয়েছেন খায়া। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের ছায়াছবি থোড়ি সি বেওয়াফাই। এই ছবি থেকে অনুষ্ঠানের প্রথম গান, শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন একই ছায়াছবি থেকে নেওয়া গান, ছবি থোড়ি সি বেওয়াফাই। অনুষ্ঠানে এবার গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে একই ছায়াছবি থেকে নেওয়া গান। ছবি ছিল থোড়ি সি বেবি ভাই। গানের সাথেই শেষ হলো আজকের মতো এই অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে লোকসঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমরা শুনব রাজা চক্রবর্তীর কণ্ঠে কিছু লোকগান।

0: इन्हें देखिए, छुपके ब्रिटानिया गॉबल्स खा रही है, छुपाना भी चाहिए आखिर।
1: আপনারা শুনছেন রাজা চক্রবর্তীর কণ্ঠে লোকগান অনুষ্ঠান লোকসঙ্গীতের।

এ গানটির মধ্য দিয়ে শেষ করলাম আজকের মতো লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: ก่อน
1: โอ้บ้านน้องน้องบอกมาขังคือดีก็ดีสิก็ต้องการดีค่ะ
0: ไปเด็กดูข้างซ้ายดิฉันยังไม่พร้อมเลยกันมั้ง
1: บ้านน้องตีเจลก็เลยทำไม่แน่ค่ะดักติมาขังช่วยใครดีคุณต้องแก้ตัวอะไรเนาะ
0: ไป
1: กัน
0: ไปกันไปกัน
1: ไ
0: ปกันไปกันไปกันไปกันช่วยฉันหน่อย
2: บ้านน้องตากไว้นั่งในขับรถบ้านเราปูจานิชาลุสุกเด็กกันสมัย
0: แล้วนึกว่าก็น่าใช่เด็กที่นี่ปั้นดังมือตัวมันชัวถ้าที่บ้านใช่ที่มันชัวซึ่งที่นี่ภูมิการก็ตามครัวที่นี่ข้าวสารกลับว่าปูจานิชาลุสุกเด็กกันสมัยมันเป็นปั้นกันใช่สุดที่ตามมือชาวเนี่ยนี่ก็น้อยใจที่ตามมือตรงข้างดักติมาข้างนี้มิสเตอร์ชงไฟน่าชิงตรงที่นั่งข้างกันมา
2: ซึ่งว่าอันนี้ที่นี่เอาสุนัขตอนช่วงมังกรกลับตรงมันเองชาวการบ้านตัวนี้ท่านี่যোগাযোগ সামন টাংলাই তাবু খাই স্কুল ব অং থাং কর
1: ই ক বানং নি বুফা নি বাগ কোয়ে রে ফেকিয়া
2: আউ চাওয়ান বানং বুমা তাম আস হারু কুরা
1: বানো পার জে বুফা ইয়া পং পং রে কলাং মানা তে কি চা খগ লিয়া না নং কা বিয়াং থানা চা
2: ও কা প্রদাম নে আর কিসা থাঙ্গান নে তো মাতা আং থাং কা দো আং থাং কা
0: এ আ মোসা ও সকাল মিস্টার সময় জয় মোয় মানে তিন জো থাকা না তাই তোমার বাবা নি পাই বা দুই জো রান থাকা এ হ্যাঁ হ্যাঁ
1: আরে কাজম তুই কক রং থাচুং থাচুং থামা সাইয়া মিটিং থাইমা জারা রক তুই কক থামা সাইয়া তুমি ডাক্তার ছিল মিটিং থাংলাইয়া না
0: বড় ইয়া হরা দম ভাই কি রে বাবা গরে বানা বাবা গরে হে নুমা এসে লাগে না মানা লিখা বলো আমি বুঝা ফিল ভাই কেন লাগে মা মা দেয় কৃষা হলে হে এসে
1: ও মা কাজ মু অব তো মা কক তুই লামা রব রং রং নি কক সামা সাইয়া হিন্দি সিনে মিটিং গছি থাং লাইয়া না
0: হিন্দি একলা দিনি না কম না ওই নো
3: ও হইতি রে ও নে তো মা সঙ্গ লেখা হ্যাঁ
0: না বুঝি আও মিটার খাই তো নাই পাখা মানে
3: বুকু গোলাপি বাই তাকুক জম দেব্রমা আসুবাদী আসুদে
1: ওই তলা কাচুমই থাকে আলু খোঁজা আসো খোঁজে
3: হামাই হামাই
0: হামাই
1: আ লামা হাতাল বাই না না না না তা
0: তখন সময় ধরম ধরম তা হামাই সিনি খাবার সে ক্লাব দিনে কুতুম লাই মংখা হাদলা তঙ্গে নাই তাই নগ তঙ্গে রগ ভাইস কইটা দিনে অ ক্লাব যত মালাই মানখা আপনি কারণ মংখা বুঝকার সিনি পূজা বেকাছন তমাই বাগে আপনি বাগে বেবা চালাগিন দগা ফিরগা
3: গোলাপী দেব্রমা তাবো চিন পান্দা পুস গঙ্গা সাই খানারে নাই তাকো জম্ম দেব্রমা
0: এ ও আলে ওই পান সারিয়া কো সাজ লাগলা তা মুন গে চা মিসা তো তিনি সুমর কুতুম লাগে নি কো কোন খা হাই ছাল গুমা রমই সিং কালাই দমনি তিনি সু পূজা নি বেগে সম্মানি যতন কামি ফেমেন জরা আউন বাগে নিও সিং যত তাহু তাই বুকু মা লাগে তিনি চিন খাবা খাকলা পান্দা গানে সমজাতা ও পান্দা তিনি সিংখলানে কাহাম কাহাম কৌরব তাই রিজামূল মূসামূল তাই তাম সরাই আনি কক পাইরা সে ভুগলা দিনে খুকলে গান হিয়া খানা বড় অন্ধ পাই
1: আং রসানা শিকাং চিন পানানে তাকুক তাই বুকুক রং আং হাম বাই রিখা আনি গান অরন জেমু

हाँ हम भाई।

0: কসরায় পূজানে বদমানি ফাইমানে সাল সাপন নগসা দরব করুই সাল ফাইকা ফলা ফলা ইয়ালা খানা ফাগি থানাং দংখা
1: নুনু তা হঞ্জা নাসে অ আমসানে মং কসর জামাই নিনু সামু নু হাই ন জালাই রবে দাম জানা তা
0: নুনু খুনি পরেং অ আমসু ককসা বুনি কসু দং অ মসুন আদা তা ফুনতে বসান বখা খলক কক সাতে হনাই আম খানা ববিনি কক ন আর বচুয়া নুঙ্গ আর ব তক পয়সা ব আহে নামা কোন লেখা কক সামা খাই থাইসা ফন খনামা করাই তিনি ব হতি বড় ফাঁকা খাই তক ফর্তার রে দাঁতি দখা বেরো রে
1: হি তো ফের ডাক্তার হাবেদি নজর যখন মাইসান বাবু মাই মাই
0: জম্মু নখনা কুমায় খেয়ে থানা নেই দখা বইলা যত সে বর্তমানে খানান সিমে অফিস আদল খুলনানে নুন কসাম করে কক বিধি বকর তাকলাই নিজে পরীক্ষা ফেল অংখায় নিজে কুপার দশা কঙ্গ সিম কঙ্গ অ তো মূসা মন খিবি মার হনাই
2: অবা নুমা অবা নুমা জানি মিয়া খারিপ নি জানি অত মুই রং জানি বলাই রই চাকু কিরবিদি দে
3: নমাই মানে মানে কেনে বানো সে তাকলা মা দিমি পরীক্ষা রে নানি ইং তখা জাতনি চামং চানা না আনো ছানা নাই হে ও বানং ডাকতে বস দে নিনে মানে র খাতি বাই দে
2: আমা আনা রাংসি র হচি দি পুনে চামর চাবা কিয়া আন খানং জলা সিংখা আমা
3: ও বানং নি বুফা
2: তামো ন
3: চিনি বানং খানা নি কা রাং র রহ পাই দে
2: বানো রাংখা এ রাসা কদাম সুচে মালাংরা নাই ও বানো কোন মতে কে মা চলে গলা নাই তা বানো

0: তো অভিন বেগ নেতার মাত্রা অক নাগিলা না বুদ্ধি মানুষ বেজ টাকা পাই যা দিন কেন নাগিলা দে
1: বুঝে বাস কলপাই আনা বিশাল গন্ধা ছিল না
0: জম্বু চিন তমহামিয়া সামু সিত্রা গতি তমা বাই নুমা নুমা ফানা বখা দুঃখ ফনাঙ্গ ইয়াপি বারো ফেমা বাই আহাই নংসিনা ব তো বড় কাহাম নপাই যাম বন কোনো পুলিশ অনু ইয়া কথা ঠিকলাছি তো নি নগলে আসার এখন করিবা খেলা ফুঙ্গা মাইক নিসারে ও যাই কে রহরি দি
2: ও আমি চালাবো বলছি প্রতিশোধ খাজা মান বাজা ও ও ভগবান।

खाव जले मा फिर खाव जले मा फिर खाव जले मा फिर।

ককবরক অনুষ্ঠানে এবার শুনুন ককবরকে একটি আধুনিক গান, শিল্পী পায়েল ত্রিপুরার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্যে দিয়ে শেষ করলাম আজকের মতো কাকপুরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:30 হয়ে 1 সেকেন্ড। এবার অনুষ্ঠান, কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান, খেতে খামারে।

0: কৃষক বন্ধুরা, খেতে খামারে অনুষ্ঠানে আজকে শুনবেন, ফুল চাষের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্পগুলি সম্পর্কে একটি আলোচনা আলোচনা করবেন ঋষিমুখ এগ্রি সাব ডিভিশনের এগ্রি অফিসার প্রণব মালাকার।
1: নমস্কার কৃষক ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প। আর এ নিয়ে বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঋষিমুখ কৃষি মহকুমার কৃষি আধিকারিক প্রণব মালাকার। নমস্কার প্রণববাবু।
2: নমস্কার।
1: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প, তো আপনার কাছ থেকে প্রথমে জানব এই বিষয়ের উপর আপনি প্রথমে কি বলবেন?
2: আপনারা সবাই জানেন যে ত্রিপুরা মূলত একটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাজ্য।
1: একদম।
2: এখানে অধিকাংশ কৃষকের জমি পরিমাণ কম বা ছোট আকারের জমি রয়েছে, তাই কম জমিতে বেশি লাভ পাওয়া যায় এমন চাষাবাদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
1: একদম।
2: এই ক্ষেত্রে ফুল চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় বিকল্প হিসেবে উঠে এসেছে।
1: আচ্ছা।
2: অল্প জায়গায় কম সময়ের মধ্যে ভালো আয় হওয়ার বর্তমান অনেক কৃষক ফুল চাষের দিকে আগ্রহী হচ্ছেন।
1: আচ্ছা।
2: আপনি অনেক আমাদের এখানে 3 বা 4 ঘন্টা জমি থাকলে ভালো আমরা এখান থেকে আয় অর্জন করতে পারি
1: ফুল চাষ করে। আচ্ছা।
2: বর্তমান কৃষির একটি লাভজনক ও সম্ভাবনাময় ক্ষেত্র হল ফুল চাষ।
1: একদম।
2: গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গ্লেডিলাস ইত্যাদি ফুলের চাহিদা সারা বছরই থাকে। পূজা পার্বণ বলেন, বিবাহ অনুষ্ঠান, সাজসজ্জা এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ফুলের ক্রমশ বৃদ্ধি পেয়েছে, মানে ডিমান্ডটা।
1: অর্থাৎ জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সর্বত্র ফুলের প্রয়োজন হচ্ছে।
2: তাই ফুল চাষ কৃষকদের আয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ফুল চাষের আরো লাভজনক ও আধুনিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সহায়তা প্রকল্প গ্রহণ করেছে। কৃষকদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, উন্নত চারা, সেচের ব্যবস্থা এবং বাজার সংযোগের সুবিধা দেওয়া হচ্ছে।
1: ঠিক তাই।
2: তো প্রথমে বলা যায়, জাতীয় উদ্যান পালন মিশন বা NHM, ন্যাশনাল হর্টিকালচার মিশন, এর মাধ্যমে ফুল চাষীদের উন্নত মানের বীজ ও চারা, ড্রিপ সেচ যাকে আমরা ফোটা সেচও বলি, প্লাস্টিক মালচিং

0: এবং পলি হাউস, শেডনেট,
1: হুম হুম
0: এগুলির নির্মাণের ভর্তুকি দেওয়া হয়।
1: আচ্ছা,
0: এর ফলে কম জায়গায় বেশি উৎপাদন সম্ভব হচ্ছে এবং আবহাওয়ার প্রতিকূলতা ও অনেকটাই মোকাবিলা করা যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা।
0: এছাড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেবিকে, এই কেবিকের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সেখানে ফুলের আধুনিক চাষ পদ্ধতি, রোগ পোকা দমন, জৈব সারের ব্যবহার ও ফুল সংগ্রহের পর সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা।
0: তো সরকারের একটা স্কিম আছে কেসিসি বলে, কেসিসির মাধ্যমে সহজ শর্তে ঋণের সুবিধাও ফুল চাষীদের জন্য অত্যন্ত উপকারী।
1: আচ্ছা,
0: কারণ আমরা দেখি যেমন এই টাকার, আমাদের যে অনেক কৃষকের কাছে টাকা থাকে না, তো তখন মানে এই কেসিসি যদি ইয়ে করে তখন সময় থাকতে আমরা ভালো প্রোডাকশন করতে পারি এবং আয় অর্জন করতে পারি।
1: আচ্ছা,
0: এখন আসি প্রযুক্তিগত সাফল্যের কথায়। আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফুল চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বর্তমানে টিস্যু কালচার, আপনারা সবাই জানেন, যেমন এই টিস্যু কালচারের যে এই টেকনিক দিয়ে রোগমুক্ত চারা তৈরি করা হয়।
1: আচ্ছা,
0: এই আগে কি হতো যে আমরা বাইরে চারা তৈরি করতাম, এখানে যে দেখবেন রোগের আক্রমণ বেশি, ঠিক আছে? তো যদি আমরা এই টিস্যু কালচারে করি, সেখানে অনেক পরিষ্কার ভাবে চারা তৈরি করা হয়।
1: আচ্ছা,
0: তো উন্নত চারা থাকলেই আমরা ভালো উৎপাদন করতে পারব। এর ফলে ফুলের গুণগত মান ও উৎপাদন দুটাই বৃদ্ধি পেয়েছে।
1: আচ্ছা,
0: ড্রিপ ইরিগেশন যেটা বললাম, ফোটা সেচ প্রযুক্তির মাধ্যমে কম পানি দিয়ে বেশি জমি সেচ দেওয়ার একটা এখন সম্ভব হয়েছে।
1: আচ্ছা,
0: এতে জল সাশ্রয় হচ্ছে এবং গাছের বৃদ্ধি ভালো হচ্ছে।
1: আচ্ছা,
0: পলি হাউস প্রযুক্তির মাধ্যমে সারা বছর ফুল উৎপাদন করা যাচ্ছে। আমাদের এখানে ঋষ্যমুখ মহকুমার কথা যদি বলি, এগ্রি সাব ডিভিশন যেটা, সেখানে অনেক কৃষকই আছে যারা পলি হাউসিং যে টেকনিকটা আছে, পলি হাউস,
1: আচ্ছা,
0: এই টেকনিক দিয়ে ওরা ফুল চাষ করছেন। যেমন তুহিন সেন বলে একজন আছেন কৃষক, উনি পলি হাউসের ভেতরে জারবেরার চাষ করছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: ভালো চাষ, ভালো এখানে আয় অর্জন করছেন। আরেকজন আছেন কৌশিক চক্রবর্তী, উনিও মানে সারা বছর ফুলের চাষ করেন।
1: আচ্ছা আচ্ছা।
0: তো যেমন গোলাপের চাষ করেন, গ্লেডিওলাস, রজনীগন্ধা। রজনীগন্ধা তো উনি একবার লাগিয়ে দিয়েছেন, তো মানে এই যে এই বছরে যেটা ইয়ে করেছেন, চারা রোপণ করেছেন, এটা দিয়ে আরো 3-4 বছর ফুল তুলতে পারবে।
1: আচ্ছা আচ্ছা।
0: তো বিশেষ করে জারবেরা, কার্নেশন ও অর্কিড, অর্কিডের মতন, কারণ অর্কিড একটা যে অনেক একটা সেন্সিটিভ ফুল হয়, যেটা মানে সব জায়গাতে হয় না। তো পলি হাউস যদি থাকে, পলি হাউসের মধ্যে ভালো করে আমরা চাষ করতে পারবো এটা।
1: আচ্ছা,
0: অনেকে কৃষক এখন রপ্তানিযোগ্য মানের ফুল উৎপাদন করে ভালো লাভ অর্জন করছেন।
1: আচ্ছা আচ্ছা, মানে ফুল রপ্তানি করে, ফুল বিক্রি করে,
0: ফুল রপ্তানি করে ভালো
1: আয় করছেন।
0: বর্তমানে মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে
1: আচ্ছা
0: কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস নিচ্ছে। যেমন আমরা এখানে আইসিআর থেকে অনেক মানে যে আবহাওয়া কি হবে সেটা আমরা মোবাইলে পেয়ে যাচ্ছেন। তো মোবাইল থেকে কৃষকরা ভালো করে বুঝতে পারে এবং তার ফলে বাজার দর

0: এবং রোগ প্রকার তথ্য সেগুলিও কিন্তু এই মোবাইল অ্যাপে দেওয়া হয়। যেমন আগে প্লান্টিক্স একটা অ্যাপ ছিল, এই অ্যাপটা দিয়ে আপনারা যদি পাতার মধ্যে একটা দাগ হয়েছে বা একটা পোকার একটা যেকোনো একটা লক্ষণ দেখা যাচ্ছে, সেটা যদি আমরা মোবাইল দিয়ে নেই তো মোবাইল দিয়ে বলে দেবে কি মানে কি কোন পোকায় ইয়ে করেছে, তারপরে তার কি এখানে আমরা প্রয়োগ করব সেটাও লিখে দেয়।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এতে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে আর ভালো করে ফলনটা ইয়ে করছেন, বাজারজাত করছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: তো শ্রোতা বন্ধুরা, ফুল চাষ শুধু সৌন্দর্যর প্রতীক নয়। আগে সবাই মানে ফুল চাষ মানে সৌন্দর্য, কিন্তু এটা যে মানে আমাদের যে গ্রামীণের অর্থনীতি এটি কিন্তু যে ডেভেলপমেন্ট এটা বিকাশ যে করে এটার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ।
1: ঠিক তাই,
0: বিশেষ করে ত্রিপুরার মতন একটি ক্ষুদ্র জমির রাজ্যে ফুল চাষ কৃষকদের কৃষকের জন্য অনেকই একটা গুরুত্বপূর্ণ চাষ। সরকারি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার যদি আমরা করি তাহলে কিন্তু ফুল চাষ আরো লাভজনক ও কর্মসংস্থামুখী হয়ে উঠবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাই আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আধুনিক প্রযুক্তি গ্রহণ করুন, সরকারি প্রকল্পের সুবিধা নিন ও বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে ফুল চাষ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুন।
1: একদম একদম। তাহলে আমাদের কৃষক ভাই বোন যদি ফুল চাষ করতে যান তাহলে নিশ্চয় জমির প্রয়োজন, তাহলে ফুল চাষ করতে গেলে শুরুতে মোটামুটি কতটুকু জায়গার প্রয়োজন হতে পারে? যদি আপনি আলোচনা অনেকটা বলেছেন, যদি আরেকবার বলে দেন।
0: ফুল চাষের জন্য আমি যেমন বললাম 2-3 ঘন্টা বা 4 ঘন্টা হলে যদি থাকে সেটাই হলে কিন্তু
1: ন্যূনতম 3-4 ঘন্টা হলে আমাদের কৃষক ভাই বোন অনায়াসে ফুল চাষ করতে পারে। আচ্ছা আচ্ছা, আর যে ফুল চাষ করতে গেলে আমাদের কৃষক ভাই বোন যে সরকারি সহায়তা পাবেন বা ভর্তুকি কিভাবে পেতে পারেন?
0: ভর্তুকি যেটা আমি বললাম, এখানে কৃষি বা উদ্যান পালন দপ্তর যেটা এগ্রিকালচার বা হর্টিকালচার দপ্তরে গিয়ে আমরা যোগাযোগ করতে হবে, এখানে আবেদন করতে হবে।
1: আচ্ছা,
0: মানে বা ওইখানে প্রয়োজনীয় যারা নথি আছে নথিগুলি দিলে পরে আমরা মানে সাবসিডি বা ভর্তুকির জন্য আবেদন
1: করতে পারেন। আচ্ছা, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন তো মোটামুটি সারা বছর ফুল চাষ করে থাকেন, আসলে কোন মৌসুমে ফুল চাষে বেশি উপযোগী বা বেশি লাভ পাওয়া যায় বলে আপনার মনে হয়?
0: আচ্ছা, বিভিন্ন ফুলের এখানে জন্য বিভিন্ন মৌসুম থাকে, এখানে কোনো কোনো ফুল আমরা সারা বছরই করতে পারি।
1: আচ্ছা,
0: যেমন আমরা যদি পলি হাউসের ভিতরে করি তাহলে তো দেখবেন সবগুলি ফুলই করতে পারবেন এখানে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যদি মানে আমরা আবহাওয়াটা কন্ট্রোলে রাখি, হ্যাঁ, যখন ঠান্ডার সময় যদি আমরা পলি হাউসের ভিতরে ঠান্ডাটা রাখতে পারি তখন কিন্তু ঠান্ডার ফুলও করতে পারি।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে।
1: তাহলে আর এছাড়া বিশেষ করে আমাদের কৃষক ভাই বোন আপনি আলোচনা বলেছেন যে আধুনিক প্রযুক্তি, আসলে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে আপনি তো অনেকটা লাভের কথা বলেছেন, আর কি কি লাভ হতে পারে বলে আপনার মনে হয়?
0: আধুনিক প্রযুক্তি যদি ব্যবহার করি তখন আমরা উৎপাদন যেটা,
1: আচ্ছা,
0: কারণ আমাদের কৃষক উৎপাদনটাই দেখে, ঠিক আছে, উৎপাদন যদি বেশি হয়
1: লাভ বেশি হবে,
0: ঠিক আছে, তাহলে উৎপাদনের পাশাপাশি উৎপাদন দেখলেও হবে না, রোগ উৎপাদন যদি হয় কিন্তু রোগ যদি থাকে, সৌন্দর্যটা আমরা বাজারে গিয়ে বা দোকানে গিয়ে দেখি যে আমাদের প্রোডাকশন অনেকটি ফুল আছে কিন্তু আমরা কি করি, তখন আমরা গিয়ে যেটা ভালো সেটাই আমরা আনি।
1: একদম একদম,
0: তো রোগ মুক্ত হতে হবে, তারপর আমাদের আধুনিক প্রযুক্তির ইয়েতে শ্রমের খরচটা যে আছে সেটা কিন্তু অনেক কমে গেছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এছাড়া ফুল চাষ করতে গেলে আমাদের কৃষক ভাই বোনের সবচেয়ে বড় সমস্যা কি কি হতে পারে?
0: সবচেয়ে বড় সমস্যা এখানে বাজারটা ধরা, বাজার কানেকশন যে আছে, মার্কেট কানেকশন, সেটার একটা আমি দেখেছি এটা একটা সমস্যা। প্লাস এই ফুল যেমন ফল থাকে বা আমাদের ধান থাকে এগুলি অনেকদিন আমরা রাখতে পারি স্টোর করে, কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং এই সংগ্রহের অভাবের জন্য

0: একরা মানে ফুল চাষের দিকে মানে একটু ইয়েটা কম,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগ্রহটা কম
0: আগ্রহটা
1: দেখায়।
0: একটু কম দেখায়।
1: আচ্ছা আচ্ছা, তবে কিন্তু এই সমস্যা কিন্তু বড় সমস্যা নয়, যদি আমরা সময় মতো বাজারজাত করতে পারি তাহলে কিন্তু সে সমস্যা হওয়ার কথা নয়।
0: কথা নয়।
1: আচ্ছা আচ্ছা, এছাড়া আমাদের নারী কৃষকরা বা আমাদের কৃষক বোন যারা রয়েছেন তারা কি ফুল চাষ করতে পারেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাদের এখন আমাদের নারীর যে অনেকটি এসএসজি আছে, ঠিক আছে, এই এসএসজি গুলো মিলেই ফুলের চাষ করেন। যেমন আমরা বিশালগড় লক্ষ্মীবিল যেটা আছে সেখানে কিন্তু অনেক এসএসজি গ্রুপ আছে, ওরা মানে ফুল চাষ করছেন, সারা বছরই গেন্দা চাষ করছেন বা ফুলের সাথেই ইনভলভ আছেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কৃষক বোন যারা আছেন ওনারাও কিন্তু ফুল চাষ করে কিন্তু লাভবান হতে পারেন এবং অগ্রসর হতে পারেন ফুল চাষে। আর এছাড়া আপনাদের দপ্তর থেকে সবসময় বলা হয় যে জৈব, হ্যাঁ হ্যাঁ, অর্গানিক ফার্মিং বা জৈব চাষ এগুলো বলা হচ্ছে, তো জৈব পদ্ধতিতে ফুল চাষ করলে কি কোনো সুবিধা পাওয়ার সুবিধা আছে কি, কোনো সুবিধা পাওয়া যায় কি?
0: জৈবতে যদি চাষ করি তাহলে সুবিধা আমাদের আমাদের যে মাটি আছে, মাটির যে উর্বরতা, এই উর্বরতা মানে
1: বজায়
0: থাকবে, তার সাথে সাথে আমাদের যে পরিবেশ, এই পরিবেশটা দূষণ কম হবে। কারণ আমাদের অনেকটি আমাদের রাসায়নিক যে এইগুলি কেমিক্যালস আছে, পেস্টিসাইড আছে, এগুলি দিয়ে চাষ করে আমাদের জমির অনেকটা যে ইয়ে আছে,
1: আচ্ছা
0: কমে গেছে।
1: আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চেয়েছেন আমাদের কৃষক ভাই বোন ধরুন তো 3-4 গন্ডা জমিতে ফুল চাষ করবেন, যদি উনি জৈব পদ্ধতিতে চাষ করেন তাহলে 3-4 গন্ডা জমি সারা বছর মানে প্রত্যেক বছর বছরকে বছর করে যেতে পারবেন যদি জৈব পদ্ধতিতে চাষ করেন। কিন্তু রাসায়নিক পদ্ধতিতে যদি চাষ করেন উনি 1 বছর হয়তো ভালো ফলন পাবেন কিন্তু পরের বছর থেকে কিন্তু ফলন কমতে থাকে এবং মাটির গুণমান অনেকটা কমে যাবে, ঠিক তাই তো?
0: ঠিক,
1: এটাই তো বলতে চেয়েছেন আপনি। তাহলে আমাদের কৃষক ভাই বোন যদি জৈব পদ্ধতিতে চাষ করে তাহলে জমির মাটির যে গুণগত মান বজায় থাকবে এবং প্রথম 2-1 বছর তো ফলন কম পাবেন কিন্তু পরের বছর থেকে কিন্তু ভালো ফলন পাবেন। এবং কি বলবো, যদি এটা খাওয়ার জিনিস না, এটা কি বলবো ব্যবহারের জিনিস বা আমরা কি বলবো বিভিন্ন অনুষ্ঠানের জন্য, তারপরে কিন্তু গুণগত মান কিন্তু ভালো হবে,
0: ভালো হবে,
1: ঠিক তাই তো?
0: তাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুল কাটার পর আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন পর আমাদের ফুলগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য অনেক কৃষক ভাই বোন একটু সমস্যার সম্মুখীন হতে পারে। আচ্ছা, সংরক্ষণটা কিভাবে করা যায় বা কিভাবে করা দরকার?
0: প্রথম তো আমাদের যে আমাদের ঠান্ডা ও পরিষ্কার জায়গাতে যখন আমরা ফুলটা কাটি সেটা এখানে রাখতে হবে এবং দ্রুত বাজার করার বাজারে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে বাজার,
0: সঙ্গে সঙ্গে বাজারটা
1: করতে হবে। আচ্ছা আচ্ছা, ফুল চাষ করতে গেলে কোন প্রশিক্ষণের প্রয়োজন আছে কি বা প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু সেই বিষয়ে যদি একটু বলেন।
0: ফুল চাষে চাষিদের উদ্দেশ্যে বলছি যে সঠিক প্রশিক্ষণ নিলে আমরা ওই যে আমি বললাম রোগ দমন এবং সার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি কিভাবে আমরা আমরা ফিল্ডে ব্যাপার করব সেটা কিন্তু শেখা যায়।
1: আচ্ছা আচ্ছা,
0: তো প্রশিক্ষণের অনেকেই একটা আমি দরকার ভাবি, যারা কৃষক বা যারা নতুন আছে ওদের জন্য তো আরো বেশি একটা গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, আমাদের কৃষক ভাই বোন প্রশিক্ষণের জন্য কোথায় যোগাযোগ করবেন?
0: প্রশিক্ষণ আমাদের কৃষক মানে কৃষি দপ্তরে অনেক সময় ফুলের প্রশিক্ষণ দেয়, তার পাশাপাশি কেভিকে বলে কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের এখানে আছে, আমাদের বীরচন্দ্র মনুতে আছে, সেখানেও অনেক সময় ফুল চাষ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কৃষক ভাই বোন যারা বিশেষ করে নতুন চাষি যারা আছেন ওনারা কিন্তু যে প্রশিক্ষণ নেওয়ার জন্য আর ফুল চাষ করতে গেলে যদি প্রশিক্ষণ না নেওয়া হয় তাহলে যেহেতু অল্প জায়গার মধ্যে চাষবাস করছেন, যদি সঠিক পদ্ধতিতে যদি চাষবাস করানো হয় তাহলে কিন্তু আমাদের কৃষক ভাই বোন কিন্তু চাষে অনেকটা মার খেতে পারেন বা লস হতে পারে, ঠিক তাই তো? তো সেই কারণে আমিও কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে বলবো আমাদের যে নিকটবর্তী আমাদের এখন স্যার যে কথাটা বলছেন যে প্রণব মালাকার, যে আমাদের নিকটবর্তী যে কৃষি সেক্টর অফিস বা কৃষি আধিকারিকের অফিস সেই অফিসে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাই তো? এছাড়া যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে অনেকে যুক্ত আছেন সেখান থেকেও আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। কারণ প্রশিক্ষণ যদি না নেন ফুল চাষ কোত্থেকে চারা সংগ্রহ করবেন এবং ভালো জাতের চারা কিভাবে চিনবেন, ঠিক তো, এবং কোন সময়ে কোন ঋতুতে কোন ফুলের চারা লাগাবেন, ঠিক তো?
0: সেটাই,
1: সেগুলো যদি সেগুলো সম্পর্কে যদি জানা না থাকে তাহলে কিন্তু কৃষক ভাই বোন ফুল চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন বলে আমার মনে হয় না, ঠিক তো?
0: ঠিক,
1: তাহলে সেই বিষয় অনেকগুলো বিষয় আছে কিন্তু ফুল চাষ করতে গেলে। ঠিক তো, এবং কোন সময় কি সার প্রয়োগ করবেন।

0: বিশেষ করে জৈব সার প্রয়োগ করলেও কুই ধরনের জৈব সার প্রয়োগ করবেন এগুলি সম্পর্কে জানা দরকার, ঠিক আছে? এছাড়া হ্যাঁ, বর্তমান যে আপনি বলছেন যে বর্তমানে কিন্তু আমাদের ত্রিপুরাতে ফুল চাষের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আবহাওয়া দিক থেকে ফুল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আপনি যে তরুণ প্রজন্ম যারা আমাদের রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন?
1: তরুণ প্রজন্মর বা নিউ জেনারেশনের যারা আছেন ওদের অ্যাকচুয়ালি যেটা দেখছি, কারণ যারা ছেলে মেয়েরা আছেন ওরা শিক্ষিত শিক্ষিত আছেন, বেকার আছেন। হ্যাঁ, প্লাস আমাদের প্রধানমন্ত্রীও বলছেন মানে আত্মনির্ভর
0: আত্মনির্ভর করার জন্য,
1: তো তার জন্য
0: ফুল চাষ একটা
1: মাধ্যম হতে পারে, প্লাস কম জমিতে এটা করতে পারে, আবার দ্রুত আয়, প্লাস অনেকটি এখানে বুঝতে হবে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকটি অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান থেকে আমরা এখান থেকে ব্যাক কাউন্টিং করে, ঠিক আছে, মানে সাপোজ একটা অনুষ্ঠান আছে তিন মাস পরে একটা অনুষ্ঠান, তো আমাদের তিন মাস আগে কোন ফুল লাগালে আমরা ফলন পাবো, ঠিক আছে, সেটা জিনিসটা এই যেহেতু শিক্ষিত ছেলে মেয়েরা, হ্যাঁ সেটা করতে পারেন। আমি শুধু শিক্ষিত বলছি না, কারণ
0: সবাই করতে পারবে। আপনি যে কথাটা বলছেন আমি বলবো যে বিশেষ করে দুর্গাপূজা, হ্যাঁ, পূজার সিজন যখন আসে, তো পূজার সিজন যখন শুরু হবে তার থেকে তিন থেকে চার মাস আগে যে ফুলের ফলন আসতে মোটামুটি তিন থেকে চার মাস লাগে সেই হিসেব করে যদি আপনারা চাষবাস করেন তাহলে কিন্তু আপনারা ভালো বাজার দর পাবেন এবং ভালো লাভ পাবেন বলে আমার মনে হয়। ঠিক
1: আছে, বিয়ে অনুষ্ঠান যে অনেকগুলো যে বিয়ে অনুষ্ঠানও আছে, মানে কোন মাসে বিয়ে আছে, তো ওই সিজনে যদি আমরা ইয়ে করি
0: ফুল লাগাই,
1: কাউন্টিং করে যদি ফুল লাগাই তখনও কিন্তু ভালো আয় করতে পারবেন।
0: আচ্ছা, তো প্রণব বাবু সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে। আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের ফুল চাষীদের জন্য সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্প এই বিষয়ের উপর বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
2: শুনছিলেন খেতে খামারে অনুষ্ঠানে কৃষক ভাইদের জন্য ফুল চাষের সরকারি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা। এবার শুনুন উত্তর সোনাঝুরি গ্রাম পঞ্চায়েতের পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী দুলাল মজুমদারের সাক্ষাৎকার।
0: মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে কিষাণবাণী অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আজ উপস্থিত হয়েছি ঋষিমুখ ব্লক এর অন্তর্গত উত্তর সোনাঝুরি গ্রাম পঞ্চায়েতে। আমরা এই পঞ্চায়েতে এসে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই বোন খুব সুন্দরভাবে চাষবাস করছেন, বিভিন্ন চাষবাসের কাজে যুক্ত রয়েছেন। কথা বলবো একজন প্রগতিশীল কৃষক বন্ধুর সাথে। আপনার নাম?
3: দুলাল মজুমদার।
0: এই যে আপনি চাষবাস করছেন, কতদিন ধরে চাষবাস করছেন?
3: জন্মসূত্রে চাষবাস,
0: জন্ম থেকে চাষবাস করছেন। আচ্ছা, এখন জমিতে কি কি আছে?
3: এখন জমিতে কিছু হসকেতি আছে, কুমড়া আছে, তারপরে যাই আলুর অল্প আছে।
0: আলুর আগে বা মিষ্টি কুমড়োর আগে এখানে কি চাষ করেছিলেন?
3: ধানের চাষ।
0: ধান চাষ করছেন? আচ্ছা, এই যে ধান চাষ করেন, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের চাষবাস করেন, এই যে হসকেতি করেন, এই যে বিভিন্ন ধরনের চাষবাস করতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন হয়, ঠিক আছে? আপনার সেই অর্থের যোগান আপনারা কিভাবে পেয়ে থাকেন বা অর্থের যোগান কোত্থেকে পান?
3: প্রত্যেক যোগান ভাই সরকারের কিছু আমাদের বছর 6,000 টাকা করে দিই।
0: আচ্ছা,
3: এটা আমরা যথেষ্ট খুঁটি হয়।
0: আচ্ছা, খুব ভালো। যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা,
3: এই যোজনা মধ্যে মধ্যে আমরা শুনি।
0: আচ্ছা,
3: যাই মধ্যে মধ্যে আমরা শুনি।
0: আচ্ছা আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনার আপনি টাকা পান?
3: হ্যাঁ ভাই।
0: আচ্ছা আচ্ছা, কত বছর ধরে পাচ্ছেন? অন্তর্গত হওয়ার জন্য আপনি প্রথম কোথায় শুনেছেন, কিভাবে যোগাযোগ করেছেন?
3: যোগাযোগ করেছি টিভির সামনে, আমাদের
0: মোবাইল বা রেডিও,
3: রেডিও সামনে আমরা যাই অনুষ্ঠান লোকেরা কয়।
0: আপনি বিশেষ করে আপনি মোবাইল বা টিভির মাধ্যমে আপনি যোজনার কথা শুনেছেন? শোনার পর কোথায় যোগাযোগ করেছেন?

0: কৃষি দপ্তর যাই আর দ্বিতীয়ত পঞ্চায়েতের সঙ্গে বিডব্লিউর সঙ্গে আমরা যোগাযোগ থাকে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে পঞ্চায়েত অথবা বিএলডব্লিউ, বিশেষ করে যে আপনার তো আমার 5 বছর আগে নিয়েছেন, আপনি বিশেষ করে হয়তো পঞ্চায়েত বা বিএলডব্লিউ ওনাদের সাথে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে আপনি সেই এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আপনি এসেছেন। আচ্ছা, এই যে এই যোজনা যে আপনি যে বছরে 6,000 টাকা করে পান, এতে আপনার কেমন লাগে?
0: আমার তো খুব খুশি লাগে, খুব ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা, এই টাকাটা কিভাবে কাজে লাগান?
0: কিভাবে আবার চাষবাসের ভিতরে লাগাই,
1: চাষবাসের কাজে
0: লাগাই।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা যা উন্নত হয় এটা দিয়ে কোন রকম চলন আর কি, তো আমাদের কোন আর এই 6,000 টাকা কিন্তু অনেক খুটি করে,
1: অনেক খুটি হয়, বা খুব ভালো। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি কিষাণ বাহিনী অনুষ্ঠান শুনেন?
0: শুনি।
1: কেমন লাগে অনুষ্ঠান?
0: অনুষ্ঠান খুব ভালো লাগে।
1: ভালো লাগে কেন?
0: ভালো লাগে কেন, এই যত কৃষকের দিয়ে যে উন্নত যে বীজ গুণার নে, খুব যথেষ্ট উন্নত মানের বীজ করে বিএলডব্লিউর হাতের মাধ্যমে, এটাই ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা,
0: আগে যেসব বীজ করতো এইসব বীজ কিছু ডিস্টার্ব আছে।
1: আচ্ছা আচ্ছা, আর এছাড়া যে কিষাণ বাহিনী অনুষ্ঠানে আমাদের লাইফ ফোনের অনুষ্ঠান এবং যারা কৃষি আধিকারিক যে বিভিন্ন আলোচনা করেন, আলোচনাগুলো আপনাদের কেমন কাজে লাগে?
0: আমাদের খুব ভালো লাগে।
1: কাজে লাগে তো সেগুলো?
0: কাজে লাগে,
1: কাজে লাগে। আচ্ছা, এখন সামনে এই যে এখন বলছেন মিষ্টি কুমোর আছে আর বলছেন অল্প আলু আছে, ঠিক আছে, এই যে আলুর ফলন, আলু চাষটা কখন শুরু করেছেন?
0: আলুর চাষটা আগস্ট মাসের
1: প্রথম থেকে শুরু হয়েছে। আচ্ছা, আলু চাষটা শুরুটা কিভাবে করেছেন যদি একটু বলেন?
0: ট্রাক্টর দিয়ে সবাই বীজটা কিনে লাগে আর কি, নিজেও রাখি, রাখি যে এখন এরকম বল নাই যে রাখতে পারি না, বা এমন বেশি চাষও করতে পারি না।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এছাড়া আপনারা আলু চাষ করার আগে মাটি শোধন করেন, জমির মাটি?
0: মাটি শোধন করে, মাটি লই যায় সরকার, তারপরে যাই শোধন করে।
1: আচ্ছা আচ্ছা, মাটিতে চুন প্রয়োগ করেন?
0: চুন টুন,
1: মাটি শোধন করার জন্য,
0: শোধন করার জন্য।
1: আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি যে গত বছর বলছেন আলুর মধ্যে যে জ্বলে যাওয়া বা আলু গাছটা মরে যাচ্ছে, তার জন্য প্রতিকার ব্যবস্থা কিভাবে করেন?
0: প্রতিকার ব্যবস্থা আর মরে গেলে তো রোগে ধরে গেলে এটার কোনদিন আর সমস্যার সমাধান খুব কষ্ট হয়।
1: আচ্ছা, আর যেগুলো থাকে সেগুলো রক্ষা করার জন্য কি করেন?
0: রক্ষা করার জন্য ওষুধ যা করি,
1: আচ্ছা আচ্ছা,
0: ওষুধ যা কিনি যা ধরে আর কি।
1: আচ্ছা,
0: তো আর নেই।
1: আচ্ছা, এই আপনার রোগ পোকা যখন সমস্যা হয় তখন কোথায় যোগাযোগ করেন? সরাসরি ওষুধ দোকানে দেন?
0: বিএলডব্লিউর সাথে যোগাযোগ করি, আর ওষুধ তো আনতো না আনি।
1: আচ্ছা আচ্ছা, তাহলে রোগ পোকা সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনার বিএলডব্লিউর সাথে যোগাযোগ করেন? আচ্ছা, ওনাদের সাথে যে যোগাযোগ করেন, ওনারা যে ওষুধের প্রেসক্রাইব করে সেই ওষুধগুলো দিলে আপনার কাজ হয়নি?
0: কাজ হয়।
1: কাজ হয়, বা খুব ভালো। আচ্ছা, তো আপনার তো বয়স, যথেষ্ট বয়স হচ্ছে, সামনে কি আর চাষবাস আরো চালিয়ে যাবেন না বন্ধ করে দেবেন?
0: যতদিন রোদ বলা আছে ততদিন চালা যাইতে হইব।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনাকে চাষবাস ভালো লাগে না? ভালো লাগে না,
0: চাষ না করলে তো আমরা কোনো রাস্তা,
1: একদম আপনার চাষ না করলে আমরা কোত্থেকে খাবো? ঠিক আছে, তো আমি আশা করব আপনি চাষবাস করুন, চাষবাস করে আরো এগিয়ে যান, এবং আপনি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনা আপনি যে আপনার কাগজপত্র যে কিছুদিন পর পর যে আপডেট করতে হয়, আধার আপডেট, হ্যাঁ, সবগুলো সময় মতো আপডেট করে নেবেন, তাহলে আপনি সেই যোজনার সুফল আপনি যতদিন বেঁচে থাকবেন আশা করি ততদিন হয়তো পেয়ে যেতে পারেন। ঠিক আছে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যারা এখনো এই যে পিএম কিষাণ সম্মান নিধির যোজনা আসেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
0: তাদের উচিতে বলবো, প্রায় মানুষের তো ফাইতে আছে, কোনো বাদ এরকম আর দেয় না।
1: আচ্ছা,
0: তবে কিছু কিছু লোকে যদি হাইও করে হাই না, তাহলে তো এটা আর কিছু করার নেই।
1: আর যারা পায়নি তাদেরকে কি বলবেন?
0: আচ্ছা,
1: ঠিক আছে, আপনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনার সাথে কথা খুব ভালো লেগেছে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী বিলোনিয়া। এবার

জানিয়ে দিচ্ছি আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন সরগম অনুষ্ঠানে সেতার বাদন, শিল্পী পণ্ডিত নিখিল বেনার্জির কাছ থেকে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ককবুলক সংবাদ, এরপর স্থানীয় বাংলায় সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 প্রচারিত হবে লাইভ ফোন ইন মনের মতো গান। 9:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের ডালে নিয়ে অনুষ্ঠান পাঁচ মিশালে শুনবেন। 9:30 শুনবেন শ্রুতি নাটক প্রস্তাব, রচনায় অনন্ত চোখাব। 10:00 শুনবেন হারানো দিনের গান এই অনুষ্ঠানটি। এই ছিল আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্সে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: अगर मैं
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবার শুনুন সরগম অনুষ্ঠানে সেতার বাদন শিল্পী পণ্ডিত নিখিল ব্যানার্জির কাছ থেকে।

শুনলেন সরগম অনুষ্ঠানে সেতার বাদন শিল্পী ছিলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মিলনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে কক্সবাজার সংবাদ, এরপর স্থানীয় বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদক দ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশনসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15, আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। পুরুষদের FIH প্রো লীগ হকি সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আর জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোয়ার্ডিনেশন সেন্টার বা NCORD-র দশম শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
1: इस लक्ष्य को प्राप्त करने के लिए 26 से 29 का जो रोडमैप है वो चार प्रमुख स्तंभों पर आधारित है। पहला स्तंभ है एनफोर्समेंट, इंटेलिजेंस और ऑपरेशंस। इसका उद्देश्य पूरे नेटवर्क पर लक्षित इंटेलिजेंस लीड कार्रवाई करें और उनके नेटवर्क को नष्ट कर दें। दूसरा है प्रीकर्सर्स एवं सिंथेटिक ड्रग कंट्रोल। उत्पादन स्तर पर ही हमने नशे को रोकने की रणनीति अपनानी पड़ेगी।
0: অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময় মতন আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার ড্রাগ মুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি প্রত্যেক নাগরিককে ড্রাগ মুক্ত বিকশিত ভারত গড়ে তোলার মিশনে যোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। দেশজুড়ে সর্বোত্তম মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এবার বিশ্ব মাদক দিবসের ভাবনা সিনথেটিক ড্রাগ। আফিম বা কোকেনের আসক্তি থেকে এবার থাবা বসিয়েছে ল্যাবরেটরিতে তৈরি সিনথেটিক ড্রাগ। স্কুল কলেজের পড়ুয়াদের এই ড্রাগের প্রভাব থেকে মুক্ত করতে চলেছে বিভিন্ন সতর্কতামূলক প্রচার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ড্রাগ রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফের অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। তবে বিশেষ প্রকৃতি এবং জনস্বাস্থ্যের বিষয়গুলি বিবেচনা করে জৈব পণ্য এবং রেডিও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে অবশিষ্ট মেয়াদের সময়সীমা অন্তত 60% থাকার যে বর্তমান নিয়ম রয়েছে তা অপরিবর্তিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশনসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশে সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেশনসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারিমেনির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বিকাশে নির্ভরযোগ্য ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঘোষণাপত্রে ভারত সহ 34টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত দ্বিতীয় প্যাক্স সিলিকা শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্ট এআই অপরচুনিটি বিষয়ে এই ঘোষণাপত্র তুলে ধরেন। কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে

নিয়ে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু, মহাকাশ এবং কোয়ান্টাম প্রযুক্তি আগামী দিনে উন্নয়নের রূপরেখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার লক্ষ্য স্থির করতে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের এক সম্মেলনে তিনি আজ এই বক্তব্য রাখেন। শ্রী সিং বলেন, ভারত বর্তমানে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ভুটানের শিক্ষামন্ত্রী ইয়াজিং ডি থাপার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমের একটি পোস্টে শ্রী প্রধান জানান, তাদের মধ্যে আলোচনায় শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন, চিরাচরিত ওষুধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদান সংক্রান্ত মামলায় দায়ের করা এফআইআরে নাম থাকায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং শ্রীরাম শঙ্কর যাদব ওরফে টিন্নুর পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে অভিযুক্ত হিসেবে এফআইআরে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দলের সুপারিশের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দু তিনটি অংশে চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হবার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিং এর কাজ শুরু হবে। আজ সকালে তিনজনের দেহ উদ্ধার হয়, পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। এসএসকেএম এ চিকিৎসাধীন 18 জনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদত্ত মুখোপাধ্যায় আজ সেখানে যান। এদিকে এই ঘটনায় ধৃত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার দুটি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 35 টন ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট এবং দুটি ভীষ্ম কিউব। তিনি বলেন, এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার এবং সেদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1,500-এরও বেশি। পুরুষদের FIA প্রো লীগ হকির সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লিভ হ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:20। এই সপ্তাহের শুরুতেই এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। গতকাল খেলার পর মাত্র 24 ঘন্টার কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার।
2: আকাশবাণী আগরতলা।
3: মুই তো নারক দি নিগি লাগাই তংমং চামং।

0: তৈ চাস মাই টংমানি বিসিং তৈ সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মাতং জাকে হাসতে নিজে শাশা খাম নগ থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামু খলাইনা নাংন কক বিতি না দি

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিথিকা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত ভারত অভিযান তাংবু তাঙ্গ লুকুরব পালখে কথালাই অংখরলাই যাক কামিয়াম চেনি হামক্রাইনকারী হাস্তে এবার হা কতনি হামক্রাই ইংহানি শাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রামনগর মালাক কবাংমা তংথায় পেখাকমানি পাটিমুঙ্গ হাস্তে হাপাং মন্ত্রী অক্রানি দাগি মুম্বাই পুচুক বেরেমনি আমজোকমা কমিটি আচুক রিখা থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি জম্পু জলা প্লে সেন্টারতে ভারত রত্ন সংঘ কপ্লাই ইংখা তাবু কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখার নেশামুক্ত ভারত অভিযান তাংবু তাঙ্গ লুকুরক পালখে কথালাই অংখরলাই যাক সদা রায়দা নাইক রংতে ফান নাইকং প্রতিমন্ত্রী বি এল বার্মানি কেফেক মানে ইয়াকাকজাক ভারত সেনামৈতি সামাও ককখাল কাইসা শেয়ার খাই ব অকক শাখা সদা লামতেই মন্ত্রীবক্রক যত লুকুরক ন কেফেক ইয়াকাকজাক ভারতেই বিকশিত ভারত সেনামনানি মিশনক গদাল ফাইনা বাকে কবকমুং নারেখা ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতাল নার্কো কোঅর্ডিনেশন সেন্টার নি ফিল চি কুচুক বেরেমনি ককলাং পান্ডাও কক নারেকনা থাংথানি শাখা কেফেক মানিনি কিরিমু বসং নাইকলমা রাংমারিতে শিকলা হদাতে হা কতনি থেনাংন কিরিমা সিংসা নুকজাগৈ তঙ্গ অচবাও কপ্লাই ইংনা হিংকে শিকলা হদাতে বুমা সং বাকসাকে সামুং তাংনানি নাংনাই অবনি বাকে ন ববুসকাঙ্গ ফাইনা বাকে কবক্ষা বসাকা ফেকজাক মানে সামুং চায়া বেছে ব্রুংনি ককথুম জরাও সেপসা ব্রেনা বাকেই নার্কোটিক্স কন্ট্রোল বিউরো কিচাসুক অনলাইন পোর্টাল সনামকা ব বেবাক সচিব অক্রাতে পুলিশ নিয়ে কুচুক বেড়ে মৃদাগি ফাংসং জরানি বিশিঙ্গ পোর্টাল রোগ মামলা খেলাইচাক বেছে ব্রগ্ন আপলোড খেলাইনানি কৈমুং নারেখা কামিয়াম চেনি হামক্রাইনকারী হাস্তে এবার হা কতনি হামক্রাই ইংয়া তিনি মোহনপুর মহকুমানি ভামুটিয়া ব্লকনি বেড়িমুড়া রেমচিনি রিংনকনি হল খেত বাঁচাও অভিযানতে প্রকৃতিনি রায়দাতেই হুকবার খেলাইমানি শালসানি লয় খেলাইমা শিবিন্ন চেঙ্গি ককনারক থানি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা অকক শাখা বসাকা কামিয়াম চেনি হামক্রানি থং অংখা হুকবা বসাকা হা কতনি মন্ত্রীবক্রক হুকবানি মানে থাইরি মানে বাংরেনানি হুকবা খেলাইনাই রোগনি আজিমুং বাংরেনা বাকেই জুদা জুদা ইয়াপ্রি রমখা মন্ত্রকরাতে বসাকা হুকবানি থাইমুং বাংরেনা বাকে রাসায়নিক ফাঁস বেলাইকে সামুঙ্গ ফুনাংসাকমা বাকে হানি ফাঁস দেরাউই তংখা মন্ত্রকরা শাখা ও সামুং বুতাংনি নাইমুং অংখা রাসায়নিক ফাঁস সামুঙ্গ ফুনাংমানি খাইডিউই প্রকৃতিনি রায়দাতেই হুক বা সামুং তাংনানি কুবুনি বিশিং মাঞ্জাকা সালথাং জেলা পরিষদনি পজা মাঞ্জা কাসকুয়াকরা বিশ্বজিৎ শীল এমএলএ নয়ন সরকার আগিনি মন্ত্রী প্রকাশ দাস আগিনি এমএলএ কৃষ্ণদন দাস আকর্ষণ মেলো আচুক ফাংনি সামুং তাংখা বামুটিয়া পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান দীপক কুমার সিনহা হদা হামক্রাইতে হদা রং নাইকংনি মন্ত্রী টিঙ্কু রায় তিনি কৈলাসহর শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন খেত বাঁচা অভিযানতে হুকবানতি সামুবুতাং পান্ডা কাইসা চেঙ্গেরিখা পান্ডা হুকবার খেলাইনাই রোগনি বরকনি মৈকতং রগব ফুনুক লাইকা বসাকা হুকবার খেলাইনাই রগ্ন বেবাক ফাইসিংতে চুবানা বাকে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি কেন্দ্র হাপাং কবাংমা তাংবুতাং কারিখা পান্ডা কুবুন রোগনি বিশিং মাঞ্জাখা উনকুটি জেলা পরিষদনি কাসকু অমলেন্দু দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শম্পা দাস পাল পান্ডাও সয়েল হেলথ কার্ড পাওয়ার উইডার বেনিফিশিয়ারি রকম বাকজাখা খনানি সেমি হায়ং বেরেনমি অমতৈ শাল চেঙ্গজাকানে অবনুরগে অতালনি নৈচি স্নিনি সেমি নৈচি চুকু জোড়া দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও সংসা জাগানো ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল 2026 পান্ডাও কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লিনি মন্ত্রী অক্রা রেখা গুপ্তা ডোনার ককচংলাই নকনি মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার তাই মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মানজাগান ও তেনি নাহার মুংখা ত্রিপুরানি অন্তৈবুথাইন হাইং বেরেমো সিনিরিমুং তাই বেড়াইক্রি হুকুমুতে ওয়ানি মানিন খবৈ হাস্তেনি বেবাক সিনিজাকনা মানি রগ্ন হাইংগ ফুনুকনানি কক রেবাইকরং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মিন আচাইমা শালনু রুগিন তিনি আগরতলানি মুক্তদারা অডিটোরিয়াম ককথুমতে হুকুমু নাইকুংনি শাকথারমা বাই বড়মিয়াফার মুং মেলনু চেঙ্গেরেখা তাংসেপতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা বসাকা তাবুক নিহাপাং বাই ববাই সৈজাক বন্দে মাতরম রচাপ মুংন বসং রচাপ মুংনি সমান ফানরেখা হদাতে হা কতর সেনামানি লগি লগি বসংনি হামক্রাইনি বাকে বঙ্কিমচন্দ্রনি লাংমা ফুনুক মুং তাবু খুরসা ইমানো ইয়াং উত্তর জেলানি ককথুম হুকুমু নাইকুংতে জেলা রং নাইকুংনি কথাজাক শাকথারমা বাই

বঙ্কিমচন্দ্রনে আচাইমা সাল পালাই যাখা মেল ন চেঙ্গেরিখা এমএলএ জহর চক্রবর্তী আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খানাই তংবায়ো আকাশবাণী কক তোমা আপডেট মাননা বাকি লগ ইন খালাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউবও নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেলও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো রামনগর মালাক কবাংমা তংথায় পেখাকমানী পাতিমুঙ্গ হাস্তে হাপাং মন্ত্রী অক্রানী দাগিমুংবাই কুচুক বেরেমনি আমচুকমা কমিটি আচুগরিখা আউলি হামক্রাই নাইকুংনি সচিবনি তৈফাংবাই সনামচাক আদং খড়কবাণী অ কমিটি ও দমকল পুলিশ আগরতলা পুর নাইক্রাইতে লুকু সামুং নাইকুংনি আদং রক্তঙ্গ বুসকাং শালসিনী বিশিঙ্গন অ কমিটিন রিপোর্ট রিনানী বাকি দাগি যাখা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি রামনগরনি অপাটিমানি থায়ো থাঙ্গই নাইকা লগি তংখা আগরতলা আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সালথাং ত্রিপুরা জেলানি পুলিশ সুপার অমিত নাকারদি নমিত নাটক আকর্ষণ খুরসাইমান মিয়ানি ও পাটিমান সাগর দুঃখ মঞ্জাক শুভ্রজিৎ চৌধুরী তিনি জিবি শাখাম নগর থিজাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি অ তালনি নৈচিচার শালমারি কক্তি শালনি ফুং দামচি সাহ আকাশবাণী নি মন কি বাত পান্দাব হা কতরতে বুইহা কত নি লুকুরক বাই ককলাম শালায়ানু অবঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্দা মন্ত্রী বক্রক লুকুরকন বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত নি পান্দাও সাহরনানি বাকে কবক্ষা মাইগব ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকুরকনি ওয়ানসুক মুংরকন রহরি মানানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুংরকন রেকর্ড খেলাই মানানে আবনো কারিব 1922 নাম্বার মিস কল রিউই যে লিঙ্ক মানানো আপতিব এস এম এস খেলাই মানবায়নু ফোন লাইন তিনি হরনি দামচিসা তামই সতি ব্রিজি বা জরা ফিয়কজা তঙ্গানু হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানি চেতন বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ নি কে এল এস অডিটোরিয়াম খনানি সেমি চেঙ্গানে লিভার বেমানী সাইন্টিফিক কনফারেন্স লিভার কন নাইন খনা সানজা দাম্বাতাম সতী থামচিও শালনী ফিল চুকু বেরেমনি লিভার কন নি পান্দানো চেঙ্গেরিওয়ান হা কত নি মুঙ্গনাং লিভার বেমার নাইকর পিজিআই চন্ডীগড়ের ডিরেক্টর কচাম পদ্মশ্রী ডক্টর ওয়াই কে চাওলা হা কত নি ব্যবাকি মুঙ্গনাং খড়ক নইচে বা লিভার বেমার নাইকর অ কনফারেন্সও মানজাক ফায়ানো হাস্তে অব তিনি যায় যায় খে বরম রিউই মহরম পালাই যাখা ইসলাম তং থানী বড় রকনি থানি অ শাল ইয়া কারমানিতে খাকামানি শাল চায়ান কেবেঙ্গই কাহামনি লামো হিমনানি রিকনানি হিনেই অ শাল ন পালাই যাগো মহরম ন রুগুন তিনি আগরতলানি রামনগর গোলচকর আমচানি সেমি তাজিয়া কারি উই হিমবতক আগরতলানি জুদা জুদা লামাতেই লাইশুকা গুমতি জেলা সদর উদয়পুরনি বদরমুকাম আমচাইনিব তিনি তাজিয়া হিমবতক কারি যাখা তিনি নিসেমি নৈচিচার শালমারি জোড়া মারমার শালথাম হাপানি লেলামুং শাকলাইমানি তংফানো খনা চা শাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রং নক কতরতে জিবিপি শাখাম নকনি আউটডোরতে ডায়গনস্টিক শেপনি ফিয়কজাক তাংবুতাং তংগানু এজিএমসিতে জিবিপি শাখাম নকনি মেডিকেল সুপার কক মুংকাইশ অকক তুমানো রেখা হায়ুঙ্কা ফুটবল বাতাইমুঙ্গ কাইচি ব্রি হা কতর নক আউট বেরেমো আচুক থাই সানাম নাহারকা গ্রুপ আয়ো নরওয়েতে ফ্রান্স বাতায়ানো ইয়াংতে কাইশা ম্যাচ ও সেনেগাল বা ইরাক বাতায়ানো অকাইনি ম্যাচ ভারতনি জরা হরনি চীনই তামুই সতি থামচিও চেঙ্গানো আবুনি উলোখ না আইচুকনি দাম্বা তামুই সতি থামচিও গ্রুপ এইচ ও কাইনি থমুং ওঙ্গানো কাইশা কাবু বার্ডে তে সৌদি আরব তে কাইশা স্পেন বাই উরুগুয়ে বাতায়ানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলচাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি কাইনি থমুং ওঙ্কা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা থমুঙ্গ জম্পুইজলা প্লেয়ার সেন্টার নৈশা গোলনি ফেরবাই স্বামী বিবেকানন্দ ক্লাবন ম্যাচেনখা উল অ থংখলাও ন ভারতরত্ন সঙ্গ চিবুক চা গোলনি ফেরবাই কদমতলি যুব সংস্থান ম্যাচেনখা বুসকাং দামনৈ চিব্রিয় উনকুটিতে উত্তর হাঙ্কর ফেরাঙ্কি কবাং খে ওয়াতি ওয়াওয়ান হনে হজাক মৌরিখা নবার তুইবার নাইখুং খনা শালনি তুংমারি শাখাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি দোক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানো তিনি শালনি তুংমারি শাখাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচি দোক দশমিক বুড়ি ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তমাবু বাগ্রতে সাহায় নহায় পরিফিও মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী শাখা নেশামুক্ত ভারত অভিযান তাংবুতাঙ্গ লুকুরক বা পালখে কথালাই অংখরলাই যাক কামি আমচাইনি হামক্রাই নকারে হাস্তে বা হা কতুনি হামক্রাই ইংয়াহিনী শাখা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা রামনগর মালাক কবাংমা তংথায় পেখাকমানী পাতিমুঙ্গ হাস্তে হাপাং মন্ত্রী অক্রানী দাগিমুং

0: কুচুক বেরেমনি আমজকমা কমিটি আছুরিখা থার ডিভিশন লীগ ফুটবল বাতাইমাও তিনি জম্পুই জেলা প্লেয়ার সেন্টারতে ভারত রত্ন সংঘক প্লাইংখা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানে খেনা ফুং দাবসনি তামই সতী ব্রিজিও
1: মনে রাখবেন সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলন,
2: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহারের মাধ্যমে এইচআইভি সংক্রমণ হতে পারে।
3: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নকআউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নতমানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর ফলশ্রুতিতে দেশ আজ কৃষিক্ষেত্রে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষক বাঁচান এবং কৃষক বাঁচান। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে রাসায়নিক সারের কম ব্যবহার করে প্রাকৃতিকভাবে কৃষিকাজ করা, এতে করে জমির উর্বরতা বজায় থাকবে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীটিরও তিনি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ। অনুষ্ঠানে সয়েল হেলকার, জৈব সার ও পাওয়ার উইডার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে গঠিত 5 সদস্যের এই কমিটিতে দমকল, পুলিশ, আগরতলা পুর নিগম ও পূর্ত দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। আগামী 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ রামনগরের 4 নম্বর রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটগুলি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। উল্লেখ্য, গতকালের বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত শুভ্রজিৎ চৌধুরী আজ সকালে জিবিপি হাসপাতালে মারা যান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, বর্তমান সরকার তাঁর রচিত বন্দে মাতরম সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীতের মতো সমান গুরুত্ব দিচ্ছে। সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন। উত্তর জেলার তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ ধর্মনগরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক জহর চক্রবর্তী। রাজ্যে আজ যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে মহরম পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি ত্যাগ ও শোকের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে অবিচল থাকার প্রতীক হিসেবে দিনটি পালন করা হয়। মহরম উপলক্ষে আজ আগরতলার রামনগর গোলচক্কর এলাকা থেকে তাজিয়া নিয়ে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। গোমতী জেলা সদর উদয়পুরের বদরমুকাম থেকেও তাজিয়া নিয়ে মিছিল করা হয়। সিপাহীজলা জেলার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ আশাকর্মী ও আশা ফেসিলিটেটরদের মধ্যে 62টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ করা হয়। তৃণমূল স্তরে স্বাস্থ্য সেবা প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই মোবাইল ফোনগুলি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাক্তার দীপ্তনু চক্রবর্তী। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে।

এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি আজ একথা বলেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ স্তরের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদকের এই ভয়াবহতা জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং যুব সমাজ ও দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এই যুদ্ধে জয়ী হতে তিনি আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একটি মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদক অপরাধ সংক্রান্ত তথ্য সময়মতো আদান প্রদানের সুবিধার্থে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। তিনি সমস্ত মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, মাদক ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানকে শক্তিশালী করার জন্য উন্নত সমন্বয় এবং প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। আজ থেকে 28 জুন পরপর তিন দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামীকাল অর্থাৎ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আজ রাত 11:45 পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে 14টি দেশ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, বাকি রয়েছে 18টি স্থান। বাকি থাকা 6টি গ্রুপের মোট 24টি দেশ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে আজ এবং আগামীকাল। গ্রুপ আইতে নরওয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে গ্রুপ শীর্ষস্থান দখলের লড়াইয়ে। অন্য ম্যাচে সেনেগাল মুখোমুখি হবে ইরাকের। দুটি ম্যাচই ভারতীয় সময় আজ রাত 12:30 শুরু হবে। এরপর আগামীকাল ভোর 5:30 গ্রুপ এইচ এর দুটি খেলা রয়েছে। দুটি ম্যাচ ড্র করে নকআউটের আশা বাঁচিয়ে রাখা কাবো ভার্দে খেলবে ছিটকে যাওয়া সৌদি আরবের বিরুদ্ধে। অন্য ম্যাচে মুখোমুখি হবে রাউন্ড অফ 32 নিশ্চিত না হওয়া দুটি দেশ স্পেন এবং উরুগুয়ে। এই গ্রুপে এই তিনটি দেশের কাছেই নকআউটে ওঠার সুযোগ রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে ভারতরত্ন সংঘ 10-0 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে সোলিঙ্গো ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। আজ উমাকান্ত স্টেডিয়ামে আয়োজিত আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেস ক্লাব টিম বি জয়ী হয়েছে। খেলা নির্ধারিত সময়ে আগরতলা প্রেস ক্লাব এ বনাম আগরতলা প্রেস ক্লাব বি দুই দলের মধ্যে কোনো গোল হয়নি। পরে পেনাল্টিতে 4-2 গোলে জয়ী হয় আগরতলা প্রেস ক্লাব বি দল। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রামনগরে বহুতল আবাসনে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে নক আউটে ওঠার জন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওগুলিতে এখন সময় রাত 8:06 হয়ে 40 সেকেন্ড। শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান।

শ্রোতা বন্ধুরা, এই লাইভ ফোন ইন মনের মতো গানের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করবেন আমাদের স্টুডিওর নাম্বারে। আপনারা সকলেই জানেন সেই নাম্বার, তারপরও আরও একবার বলে দিতে চাই, 8731875545 এই নম্বরে।

0: চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের প্রথম কল আমরা নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কে আছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলার জন্য। নমস্কার। হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? না, নিতে পারলাম না শ্রোতা বন্ধু, দুঃখিত। যিনি ফোন করেছিলেন ওনাকে অনুরোধ করব আবারও টেলিফোন করার জন্য। হ্যালো শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান। আমরা চেষ্টা করব শ্রোতা বন্ধুর সাথে কথা বলার জন্য, তো ফাঁকে আমরা একটি গান শুনব। আজকের অনুষ্ঠানের জন্য প্রথম গানটি আমরা শুনব একটি হিন্দি ছবি থেকে, আর সেই গানটি শুনতে শুনতেই আমরা চেষ্টা করব আমাদের শ্রোতা বন্ধুদের সাথে কথা বলার জন্য। প্রথম গানটি শুনব আমরা গদর টু ছবি থেকে। গানের শিল্পী বিশাল, মিথুন এবং নীতি। শুনুন তাহলে ছায়াছবি গদর টু থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গান।

নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলি, এখানে কে নাম? আচ্ছা, আর কুছ? আর কুছ বললা হ্যায়? হ্যাঁ, ঠিক হ্যায়, আপ সুনতে রহিয়ে।

চলুন তাহলে আমাদের এক শ্রোতা বন্ধু সিমলা থেকে ফোন করেছিলেন, উনি শুনতে চেয়েছিলেন ওনার পছন্দের একখানে গান খুবসুরত ছবি থেকে। গানটি আমরা শুনবো, গানের শিল্পী কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের অনেক দূরের শ্রোতা বন্ধু ওনার অনুরোধে এবারে গানখানি।

আমরা পরের শ্রোতা বন্ধুর সাথে কথা বলবো, দেখা যাক আমাদের সঙ্গে কে আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন। সুমন মুহুরি বলছেন? আগরতলা থেকে। অবশ্যই বলুন, কি গান শোনাতে পারি আজকে আপনাকে? আচ্ছা, একটু যদি গানের লাইনটা আবার বলুন। হ্যাঁ, আচ্ছা, টাইটেল সংটা। আচ্ছা আচ্ছা, তো বলুন আর কিছু বলবেন? অবশ্যই, চলুন তাহলে আপনার পছন্দের গানখানা আমরা শুনিয়ে দিই আপনাকে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।

0: দেখা যাক, আরেকজন শ্রোতা বন্ধু আমরা চেষ্টা করবো আমাদের টেলিফোন লাইনে নেওয়ার জন্য। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে আছেন টেলিফোন লাইনে? নিতে পারলাম না। যাই হোক, আমরা শুনছি বাংলা ছায়াছবি আশা ও ভালোবাসা থেকে কিশোর কুমারের কণ্ঠে গান। আমরা শ্রোতা বন্ধুদের টেলিফোনের অপেক্ষায় আছি, আরেকটি টেলিফোন আমরা নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক সঙ্গে কে আছেন। নমস্কার, কে আছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, নামটা বলুন।
1: দয়ারাম চাকমা,
0: কোথা থেকে বলছেন?
1: গন্ডাছড়া দোলাগাড়ি থেকে।
0: গন্ডাছড়া থেকে আপনাদের দয়াল হরি চাকমা? ও, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। বলুন, কি গান শোনাতে পারি আজকে আপনাকে?
1: বেদের মেয়ে জোসনা আমার।
0: বেদের মেয়ে জোসনা, এই গানটাই? আচ্ছা, কি করেন আপনি?
1: কৃষি করে।
0: কৃষি করে, শুনুন আপনি আমাদের অনুষ্ঠান প্রত্যেক দিন?
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে, শুনতে থাকুন। আমরা আপনার পছন্দের গান আমরা শোনাচ্ছি, বেদের মেয়ে জোসনা ছবি থেকে। অর্জুন ঘোষ এবং রুনা লায়লার কণ্ঠে।

0: নমস্কার, কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে? নমস্কার, একটু জোরে বলবেন।
1: হ্যাঁ, আমি উদয়পুর থেকে বলছি,
0: উদয়পুর
1: দীপা দাস।
0: উদয়পুর থেকে বলছেন, কি নাম বললেন?
1: দীপা দাস।
0: অবশ্যই বলুন, কি গান শোনাতে পারে আপনি?
1: আমি আজকে একটা ইন্দ্রজালের গান শুনবো,
0: বলুন।
1: ছবির নাম নিকা।
0: নিকা ছবি থেকে গানের নামটা বলুন।
1: দিল কে আর মা আসু ওকে দেহে গেই।
0: দিল কে আর মা, কে কে আছে আপনার সাথে?
1: আমার সাথে আছে আমার বড় ভাই আছে, আর নেটওয়ার্কের সমস্ত বন্ধুরা আছে, আপনারাও আছেন, সবাইকে নিয়ে শুনতে চাই।
0: অবশ্যই চলুন তাহলে, দেরি না করে আমাদের উদয়পুরের শ্রোতা বন্ধুর অনুরোধে সালমা আঘার কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গান নিখা ছবি থেকে আমরা শুনবো এবার মনের মতো গানের অনুষ্ঠানে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকেও। চলুন তাহলে ছায়াছবি নিখা থেকে গানের শিল্পী সালমা আঘা। আপনারা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান।

0: চলুন আরেকটি টেলিফোন নেওয়ার চেষ্টা করি, দেখা যাক আমাদের সঙ্গে কে আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন? হ্যালো, মানিক দাস বলছেন, কোথা থেকে বলছেন? কাঁঠালিয়ার? হ্যাঁ বলুন, কি গান শুনতে চাইছেন আপনি?
1: হিন্দি সং
0: বলুন, কি গান? জোশ ছবি থেকে?
1: জোশ না তো কচুর,
0: বলুন যে কোনো একটা বলুন আপনি। কচুর ছবি থেকে?
1: জো মেরি রহো কি চান্দে প্যার দে।
0: হ্যাঁ,
1: জো মেরি রহো কি চান্দে প্যার দে গানটা।
0: ঠিক আছে, কে কে আছে আপনার সঙ্গে?
1: আচ্ছা, আমি একটা আমার আমি একে আছি, মা বাবা ছিল ঘরে।
0: আচ্ছা,
1: মা তো বেড়াতে গেছে।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে শুনতে থাকুন আপনি, সবাই মিলে শুনবো আমরা। চলুন আমাদের শ্রোতা বন্ধুর অনুরোধে কসুর ছবি থেকে এখানে গান আপনাদের সকলের জন্য, কুমার শানুর এবং অলকা আগ্নিকের কণ্ঠে গাওয়া, দুঃখিত উদিত নারায়ণ এবং অলকা আগ্নি।
1: অবশ্যই
0: অবশ্যই, চলুন তাহলে শুনতে থাকি কসুর ছবি থেকে এবারে গানখানে।

0: আমরা আরেকটি টেলিফোন নেওয়ার চেষ্টা করব, দেখা যাক আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু কে আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন, কোথা থেকে বলছেন? একটু স্পষ্ট করে বলবেন, উত্তর সোনাছড়ি থেকে কে বলছেন?
1: অলিন ত্রিপুরা।
0: অলিন ত্রিপুরা,
1: জিগার,
0: জিগার ছবি থেকে? বলুন কি গান?
1: দুই নম্বর গান আরে কেলি বা,
0: পুরো বলতে হবে?
1: কেলি বা।
0: হ্যাঁ,
1: পেহেলি বা।
0: পেহেলি,
1: পেহেলি বা।
0: যদি একটু স্পষ্ট করে পুরোটা যদি বলতে পারেন তাহলে আমাদের সুবিধা হয়। পেহেলিবার, আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি। পেহেলিবার, জিসকো দেখা। আচ্ছা তো বলুন কে কে আছে আপনার সঙ্গে গান শুনতে চাইছেন?
1: আমার পরিবার আছে, পরিবার সহ।
0: ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান। আমরা সম্ভবত খুঁজে পাচ্ছি না, কিন্তু জিগের ছবি থেকে আরেকখানি গান যদি আমরা শোনাই, উদিত নারায়ণের কণ্ঠে গাওয়া।

0: সম্ভবত আপনার পছন্দ হবে, শুনতে থাকুন। ধন্যবাদ,
1: ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার। চলুন আমাদের শ্রোতা বন্ধুর অনুরোধে এবারে গানখানি জিগার ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শুনলাম সাদনা সারগেমের কণ্ঠে। আমরা আরেকটি টেলিফোন নেওয়ার চেষ্টা করব। দেখা যাক আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু কে আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
1: আমি মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার।
0: মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার, বলুন কি গান শোনাতে পারি আপনাকে?
1: আমি অনুসন্ধান ছবির একটা গান শুনতে চাই।
0: অনুসন্ধান ছবির? অবশ্যই
1: অনুসন্ধান ছবি,
0: বলুন কি গান।
1: বলো বলো হরি বল, বলো হরি বল এই গানটা।
0: বলো হরি বল। কে কে আছে আপনার সঙ্গে? আপনি কি আমাদের নিয়মিত শ্রোতা?
1: আমার সঙ্গে আছে স্যার চৌবাঙ্গাল থেকে কৃষ্ণ মুরা সিং, তারপরে যাই অমিষ্টোর, আপনার গোপাল মহাজন,
0: মানে কোন আওয়াজটা কম আসছে কি আমাদের রেডিওর আওয়াজটা কম আসছে নাকি? আচ্ছা, মোবাইলের সাউন্ড একটু কম আসছে। যাই হোক, ঠিক আছে, আপনার অনুরোধে আমাদের এবারে গান কিশোর কুমারের কণ্ঠে গাওয়া সে বিখ্যাত ছবি অনুসন্ধান থেকে আমরা শুনবো আপনার পছন্দের গান। অবশ্যই আপনাদের সঙ্গে তো আমি শুনবোই শুনবো। চলুন তাহলে শুনুন না কিছু।

0: চলুন আরেকটি টেলিফোন আমরা নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কে আছেন আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বলছি আমি বিক্রমশীল, মুহুরপুর থেকে।
0: বিক্রমশীল বলছেন মুহুরপুর থেকে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: বলুন কি গান শোনাতে পারি আপনাকে?
1: তো আর কি গান শুনতে চাই, হিন্দি ছবি আন্দাজ।
0: হিন্দি ছবি
1: আন্দাজ?
0: আন্দাজ ছবি থেকে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: বলুন কি গান শুনতে পারি?
1: কিছু তুম প্যার করো।
0: আর কিছু বলবেন? আচ্ছা, কে কে আছে সঙ্গে?
1: আমি একাই আছি।
0: একাই বসে আছেন? হ্যাঁ অবশ্যই আছি, বলো। আপনি ভালো আছেন?
1: আমি তো ভালো আছি, আর আপনার সঙ্গে যদি কথা বলতে পারি তো আরো খুব ভালো লাগে আর কি।
0: তাই তো ঠিক, আপনাদের ফোনের অপেক্ষায় তো আমরা থাকি। আপনি কি নিয়মিত নিয়মিত শ্রোতা আমাদের, অনুষ্ঠান শোনেন প্রত্যেক দিন?
1: হ্যাঁ আমি তো প্রত্যেকদিন, প্রত্যেক প্রায় প্রত্যেক অনুষ্ঠানে আমি ফোন করি।
0: বাহ, যাই হোক, আপনাকে আমি প্রথম পেয়েছি। যাই,
1: আমি আপনার সঙ্গে আরো কথা হয়েছে।
0: আরো কথা হয়েছে আমার সাথে?
1: আরো অনেক আগে।
0: তাহলে দুঃখিত, চিনতে পারিনি। ঠিক আছে, কথা বাড়াই না, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে মানে কাছাকাছি চলে এসেছে, সময় হাতে একেবারে নেই। তো চলুন তাহলে আপনার পছন্দের সেই গান আন্দাজ ছবি থেকে, কুমার শানুর কণ্ঠে।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ, শুনতে থাকুন।

0: আরেকটি টেলিফোন আমরা নেব, দেখা যাক আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু কে আছেন।
1: আমি শান্তিবাজার থেকে বলছি, অমিত সই।
0: শান্তিবাজার থেকে আমাদের একজন নিয়মিত শ্রোতা অমিত বাবু ফোন করেছেন, কেমন আছেন?
1: একটা প্রবলেম লক্ষ্য করছি আর কি,
0: বলুন।
1: স্টেশনে ফোন ধরার ব্যাপারে, আপনার দেখি ফোনটা দেখি আপনার হোলে রাখেন না দেখি। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: বলছি যে একটা তো আমি রিসিভ করার একটা মানে যান্ত্রিক ত্রুটি দেখি, ফোনটা তো আমার এই চারটা কল কেটে গেলে পাঁচ নাম্বার কলে রেখে আপনারা রিসিভ করলেন।
0: আচ্ছা,
1: ফোনটা ধরে আপনারা বলে রাখেন না তাহলে তো সুবিধা হবে।
0: সুবিধা হয় বলতে, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রস্তাবটা ভালো, কিন্তু সেটা এখনও আমরা করছি না সেভাবে, মানে অনেকে তো ফোন করছেন, আমাদের ফোন লাইন তো একটা।
1: না আমি সেটা বলছি না যে সুবিধা হোক, কিন্তু থাকলে কিন্তু উনি ফোন করে
0: হ্যাঁ
1: এটা হোল্ডে রাখেন আর কি, আমরা তো সেটা করছেন না, তাহলে একটু আমাদের একটু সুবিধা
0: হয়। ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক আছে।
1: আমি ছবিটার নাম বলি অনুতাপ,
0: অনুতাপ ছবি। হোল্ডে রাখলে কি হয়, মানে একটা তো গান অনেকক্ষণ সময় নিয়ে চলছে, এখন অনেকে অনেকে না, যেমন আপনি বুঝছেন হোল্ডের ব্যাপারটা, অনেকে আছেন যখন আমরা কথা বলতে পারবো না, হোল্ডে রেখে দিয়েছি, উনি আবার হয়তো বা লাইনটা কেটে দিল, এরকমও হতে পারে, তারপর আমরা হয়তো বা একটা ফোন।
1: আমার ব্যক্তিগত মতে ফোনটা আপনার
0: না না, ঠিক ঠিক, আপনার আপনার মতামত অবশ্যই গ্রহণযোগ্য, আমরা চেষ্টা করব আপনার এটা মান্যতা দেওয়ার। বলুন ছবির নামটা একটু বলুন।
1: ছবির নাম হলো অনুতাপ আর গানটা হলো ইমন ছিল বসন্ত ছিল, এই গানটা
0: বাহ আমার পছন্দের একটি গান।
1: আমার সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন ত্রিবেন্দ্রাল থেকে কৃষ্ণমোহন মুরে সিং, মাতামদার থেকে নারায়ণ মজুমদার, কলসি থেকে গোপাল মহাজন, এবং আপনার গোলাবাড়ি থেকে তাবুল গুপ্ত, আর আগরতলা থেকে সুমন মুহুরি,
0: বাহ
1: আর বিলুনিয়া থেকে বিশ্বজিৎ পাল।
0: অবশ্যই অবশ্যই, চলুন আপনাকে, আপনার পছন্দ, আপনার পছন্দ নয়, এটা আমারও পছন্দের, অনেকেরই পছন্দের গান, বাপি লাহিড়ী কণ্ঠে গাওয়া বিখ্যাত ছবি অনুতাপ থেকে, চলুন আমরা সবাই মিলে শুনবো সেই গানটি।

0: নমস্কার, কে আছেন টেলিফোন লাইনে?
1: আমি উদয়পুর মাতাবাড়ি থেকে বলছি, অপু দেবনাথ।
0: উদয়পুর মাতাবাড়ি থেকে অপু দেবনাথ, বলুন কি গান শোনাতে পারি আপনাকে?
1: আমি একটা হিন্দি স্যাচুরি গান শুনবো।
0: অবশ্যই। হ্যাঁ,
1: অজয়,
0: অজয় ছবি থেকে কি গান?
1: গানটি হলো চাঁদা চেহারা জল কিয়া কে।
0: আচ্ছা, চাঁদা চেহারা
1: রেশমি জল কে।
0: বলুন আর কিছু বলবেন? আমরা সবাই ভালো আছি, ভালো আছি বলেই তো অনুষ্ঠান করছি। অবশ্যই, ঠিক আছে। তাহলে কথাটা আবার দিই, যেহেতু আমাদের সময় একেবারে কম, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান আপনার অনুরোধে শুনতে থাকুন।
1: ঠিক আছে,
0: নমস্কার।

0: আমরা যেতে যেতে আরেকটি টেলিফোন নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক আমাদের সঙ্গে কে আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে আছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে আছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি মাইসোরা থেকে করণ সিং বলতেছি স্যার।
0: হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলবেন, সময় একেবারেই কম।
1: তাড়াতাড়ি বলতে করোনার জুন বইয়ের নাম হইলো আর গরম খুলি হইলো জাতি হুমে জলদি হে গিয়া।
0: আচ্ছা, এটাই?
1: ঠিক আছে,
0: ঠিক আছে,
1: নমস্কার
0: ধন্যবাদ।
1: স্যার।
0: চলুন তাহলে আপনার পছন্দের করণ অর্জুন ছবি থেকে যেতে যেতে একটি গান আমরা শুনব কুমার শানু, অলকা আগ্নিকের কণ্ঠে। শুনতে থাকুন।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্যে দিয়ে শেষ করলাম আজকের মতো মনের মতো গান আকাশবাণী বিলোনিয়া। এবার শুনবো আমরা কিছু বাংলা গান পাঁচমিশালী অনুষ্ঠানে।

বন্ধুরা, 5 মিনিটের এই অনুষ্ঠানে আমরা প্রথম গানটি শুনব ইন্দ্রাণী সেনের কণ্ঠে, একটি বাংলা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, 5 মিশালি অনুষ্ঠানে এবার আমরা শুনব একটি বাউল গান। গানের শিল্পী বাউল সুকুমার। অনুষ্ঠানে আমরা শুনছি বাংলার বিভিন্ন স্বাদের গান। এবারে শিল্পী বাউল সুকুমার।

শ্রোতা বন্ধুরা, পাঁচ মিশাল অনুষ্ঠানে এবার শুনবো বাংলা একটি ভক্তি সঙ্গীত, শিল্পী পৌশালী ব্যানার্জির কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটির মধ্যে দিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান পাঁচমিশালি, আকাশবাণী মিলনীয়। এবার শুনবেন অনুষ্ঠান শ্রুতি নাটক। আজকের শ্রুতি নাটকে শুনবেন নাটক প্রস্তাব।

0: নমস্কার। আন্তন শেখবের বিখ্যাত নাটক দ্য প্রপোজালের বাংলা রূপান্তর করেছেন শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় আমাদের আজকের পরিবেশনা প্রস্তাব। নাটকের শুরুতে আছেন বয়স্কা জমিদার গিন্নি ইন্দিরা চৌধুরী, তারপরেই আসছেন ইন্দিরা দেবী তরুণী কন্যা রমা চৌধুরী, তিনি প্রখরা এবং জেদি। নাটক শুরু হচ্ছে ইন্দিরা চৌধুরীর বৈঠকখানায়। ধুতি পাঞ্জাবি চাদরে ঝকঝকে হয়ে পাশের গ্রামের তরুণ জমিদার প্রাণগোপাল মিত্র প্রবেশ করছেন। তিনি এমনিতে বেশ ভালো লোক, কিন্তু একটু সন্দেহবাতিগ্রস্ত এবং নার্ভাস প্রকৃতির। বয়স্কা ইন্দিরা প্রাণগোপালকে অভ্যর্থনা জানাচ্ছেন।
1: আরে একে শ্রীমান প্রাণগোপাল মিত্র জি, থাক থাক বাবা, আর প্রণাম করতে হবে না, দেখো দেখি কাণ্ড। তারপর ভালো আছো তো বাবা?
2: ভালো আছি মাসিমা, আপনি ভালো আছেন তো?
1: আর বাবা, আমার আর থাকা না থাকা এই আছি একরকম আর কি। বসো বাবা বসো, তুমি তো একেবারে ভুলেই গেছো আমাদের। হ্যাঁ, কতদিন পরে এলে বলো দেখি রে। তা আমাদের বাড়িতে আসছে, তুমি এত সেজে গুজে এসেছো কেন? পাঞ্জাবি গায়ে চাদর, কোথাও বেরোচ্ছিলে নাকি?
2: না মানে আপনার সাথে দেখা করতে এলাম মাসিমা।
1: আমার সঙ্গে? তা এত সেজে গুজে কেন বাবা, যেন বিজয় আর প্রণাম করতে এলে?
2: মানে মানে আপনাকে একটা কথা বলতে এলাম, মানে একবার নয় দুবার নয়, কত কথা বলে তো আপনাকে বিরক্ত করেছি। এই দেখুন না, দেখছেন তো কি সব দেখুন মাসিমা, কিছু মনে করবেন না, ইয়ে মানে দেখছেন তো কিরকম একটা উত্তেজনা, ইয়ে মানে আপনি আমাকে বাঁচান মাসিমা। অবশ্য আপনি বা কেন আমাকে বাঁচাবেন, আর আর আমি বা বলবো কোন অধিকারে?
1: তুমি অমন বারবার ঢোকিয়েছো কেন বাবা, বলো না, বলেই ফেলো।
2: দাঁড়ান, মানে সত্যি একটু ইয়ে মানে জানেন, ওই যে আমার মেয়ে, না না মানে আপনার মেয়ে রমা, রমা ওর সাথে আমার বিয়ে দেবেন?
1: পানু কি বললে বাবা, আর একবার বলো তো, আমি না ভালো শুনতে পাইনি।
2: বলছিলাম ইয়ে মানে আমার মেয়ে, না না আপনার মেয়ে, আপনার মেয়ে।
1: থাক থাক থাক বাবা, আর বলতে হবে না, আমি খুব খুশি হয়েছি। খুশি কি বলছি, আনন্দিত উৎফুল্লিত সচকিত এইসব হয়েছি। আমার অনেক দিনের সাজ বাবা, আমি চিরকাল তোমাকে আমার নিজের ছেলের মতো দেখে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করছি। আশীর্বাদ কি বলছি, শুভেচ্ছা, শুভাশীষ, শুভকামনা, শুভাকাঙ্ক্ষা এইসব করছি। দেখেছো বাবা আমার কথার ধরন, দেখেছো আনন্দে বুড়বাক হয়ে সব কথা বলছি, একেবারে হদ্দ বুড়বাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনই হতভাগী মেয়েটাকে, মেয়ে কি বলছি মানে দুহিতা কন্যা চৌধুরী বংশের একমাত্র সত্যি এইসব পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও,
2: রমার নিজে কোনো আপত্তি হবে না তো?
1: আপত্তি কি যে বলো বাবা, বিয়ের জন্য মেয়েটা একেবারে হন্যে হয়ে আছে, একদম আদ পাগলি। তার অবস্থাটা যাকে বলে এখন হাহুতাশ, দক্ষিণা বাতাশ, দীর্ঘশ্বাস, হাস ফাস, হিলো বলি। দাঁড়াও দাঁড়াও, তাকে পাঠিয়ে দিচ্ছি। রমা রমা, কোথায় যে গেল মেয়েটা? ও খুকি,
0: ইন্দিরা চৌধুরীর প্রস্থান আর এদিকে অধীর প্রতীক্ষায় প্রাণগোপাল।
2: এখন এখন বসন্তকাল, জ্যৈষ্ঠ মাস, বসন্তকাল, অথচ কি ভীষণ শীত করছে, কি দারুণ কাঁপছি রে বাবা, যেন ঘন্টাখানেক বাদে আমার পরীক্ষা। আসল কথাটা হচ্ছে মনটাকে ঠিক করে ফেলতে হবে, যদি কেবল ভাবি থতমত খাই আদর্শ প্রেম সত্য প্রেম এসব কবিতার কথা ভাবতে যাই, তাহলে এ জীবনে আমার আর বিয়ের আশা নেই। দেখ কি শীত করছে রে বাবা। আচ্ছা আচ্ছা, রমা তো ঘর কন্যার কাজ বেশ ভালোই জানে, আর দেখতে শুনতেও বেশ মন্দ নয়, একেবারে গোমুখও নয়, তবে কি বেশি চাই আমার, কিন্তু কিন্তু কিন্তু বিয়ে না করলে আমি বাঁচবো না। প্রথমত বয়সটা অলরেডি 35 হলো, যাকে বলে একেবারে ক্রিটিক্যাল এজ। দ্বিতীয়ত যাকে ভালো বাংলায় বলে একটা একটা শান্তিপূর্ণ নিয়মিত জীবন দরকার। এই তো আমার আবার প্যাকপিটিশন, তুমি প্যালপিটিশনের রোগ আছে, সেটাও তো ভাবতে হবে, যখন তখন উত্তেজিত হয়ে যা তা বলে ফেলি। এই তো আমার ঠোঁটটা কি ভীষণ কাঁপছে, চোখের পাতাটা কেমন
1: তাহা কেমন আছে।

0: জানো গোপাল বাবু,
1: আপনি কেমন আছেন?
0: দেখুন এই রকম জামা কাপড় পরে আছি বলে কিছু মনে করবেন না, এই ঝির সঙ্গে বসে বড়ি দিচ্ছিলাম কি না তাই। তা একদিন বাদে হঠাৎ ও কি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন চা খাবেন?
1: না থাক, আমি এইমাত্র এইমাত্র চা খেয়ে আসছি।
0: তাতে কি হয়েছে? আজ তো দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর এতদিন কি বিশ্রী বৃষ্টিটাই না গেল বলুন তো, বড়ি ফড়ি সব ভিজে একে কার। ইশ, আপনি আজকে সেজেই না এসেছেন, গায়ে পাঞ্জাবি কাঁধে চাদর, আপনাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে জানেন। সত্যি বলুন না, আমাদের বাড়িতে আসতে আপনি আবার এত সেজে এসেছেন কেন?
1: দেখুন ইয়ে মানে জানেন আমার কথা শুনে হয়তো আপনি খুব মানে মানে ইয়ে হয়ে যাবেন, মানে খুব অবাক হয়ে যাবেন, হয়তো খুব ছোটে উঠবেন। কি শীতটাইরা পড়েছে রে বাবা,
0: কি হয়েছে বলুন না।
1: দেখুন না দেখুন না, আমি খুব সংক্ষেপে বলছি, হ্যাঁ আপনি তো জানেনই যে আমাদের ফ্যামিলির সাথে আপনাদের ফ্যামিলির ছোটবেলা থেকেই একটা একটা ঘনিষ্ঠতা। আমার কাকিমা স্বর্গীয় হরভামিনী দেবী আর কাকা স্বর্গীয় চন্দ্রশেখর মিত্র, মানে আমার যা কিছু বিষয় আশয় সবই তো ওদের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া। তা ওরা আপনার মা বাবাকে খুব শ্রদ্ধা ভালোবাসা করতেন। তাছাড়া আপনি তো জানেনই যে আমার ওই উপর জমিনের মূলর ক্ষেতগুলো আপনাদের ওই নিচু জমিনের শশা ক্ষেতগুলোর একেবারে গায়ে গায়ে। কি বুঝবেন?
0: দেখুন কথার মাঝে কথা বলছি বলে কিছু মনে করবেন না। হ্যাঁ আপনি বললেন না আমার উপর জমিনের মূলর ক্ষেত, তা ওটা কি আপনার?
1: আমার
0: কি বলছেন আপনি, উপর জমিনের ওই মূলর ক্ষেতগুলো তো আপনার নয়,
1: ওগুলো আমার।
0: কি আশ্চর্য, এতদিন তো সেটা জানতাম না। ওগুলো আপনার আবার কেমন করে হলো?
1: কেমন করে আবার কি? আমি তো সেই ওই ওই উপর জমিনের মূলর ক্ষেতগুলোর কথা বলছি, ওই যে যার পাশ দিয়ে ওই রামনগরের রাস্তাটা সোজা চলে গেছে,
0: ওগুলো তো
1: এই দেখুন আপনি না গুলিয়ে ফেলছেন, ওগুলো আমারই।
0: বলছেন আপনি প্রাণগোপাল বাবু, যা বলছেন একটু ভেবে বলুন, বুঝলেন? ওগুলো কবে থেকে আপনার হয়েছে?
1: কবে থেকে আবার কি, ওই জ্ঞান হওয়া পর্যন্ত দেখে আসছি যে জমিগুলো আমাদেরই।
0: যাই বলুন, এসব কিন্তু আমার একদম বিশ্বাস হচ্ছে না।
1: আপনি দলিল পত্র দেখবেন, দেখলেই সব বুঝতে পারবেন। ওই উপর জমিনের ক্ষেতগুলো নিয়ে অবশ্য এক সময় খুব লাটালাটি গেছে, কিন্তু এখন এ তল্লাটে সবাই জানে যে জমিগুলো আমার। আচ্ছা আচ্ছা, বেশ তো বেশ তো বেশ তো, ফালতু তর্ক করে কি লাভ বলুন। দেখুন না আমার ওই কাকিমা ঠাকুমা আপনার প্রপিতাময় চাষিদের কিছুদিনের জন্য ওই জমিগুলো ভোগ দখল করতে দিয়েছিলেন, তার বদলে আপনার প্রপিতাময় চাষিরা আমার এই কাকুমা কাকিমা ঠাকুমাকে চার পাঁজা করে ইট তৈরি করে দিতে হতো।
0: ইট?
1: আরে হ্যাঁ ইট, ইট দেখেছেন তো? আর ওই ক্রমাগত 40 বছর ধরে ভোগ দখল করার ফলে আপনার প্রপিতাময় চাষিরা ধরে নিয়েছিল যে জমিগুলো ওদেরই। আর ওই একদিন ওই কথা শুনে আমার কাকিমা ঠাকুমা বললেন,
0: মানে আমার ঠাকুরদার বাবা আর ঠাকুরদার ঠাকুরদা মিলে জমিগুলোকে রামনগরের রাস্তা অবধি বাড়িয়ে গেছেন, আর এ নিয়ে না ফালতু তর্ক করার কোনো মানে হয় না।
1: দেখুন আমি না আপনাকে দলিল পত্র দেখাবো, তাহলে হবে তো?
0: দলিল? এতে আমার দলিল কিসের? এমন ঠাট্টা করেন না আপনি, ভাবলেও অবাক লাগে। আরে উপর জমিনের ওই ক্ষেতগুলো আমরা আজ 300 বছর ধরে, হ্যাঁ হ্যাঁ 300 বছর ধরে ভোগ দখল করে আসছি, আর আপনি কি না আজ হঠাৎ বলে বসলেন জমিগুলো নাকি আমাদের নয় আপনার? আশ্চর্য, অবশ্য অবশ্য জমির দামই বা কত, 1000 কয়েক টাকাই মাত্র, বড় জোর 1025-এ। কিন্তু কিন্তু ব্যাপারটা কি জানেন, অন্যায় আমি দু চোখে দেখতে পারি না, সে আপনি যাই বলুন না কেন, অন্যায় আমি দু চোখে দেখতে পারি না।

0: না, আমার কথাটা শেষ করতে দিন আগে, আমি তো বলেছি যে আপনার ওই প্রপিতাম হয় চাষিরা আমার ঠাকুমাকে ঈদ তৈরি করে দিত, আর তাদের খুশি করার জন্য আমার কাকিমা ঠাকুমা,
1: ওসব কাকিমা ঠাকুমা ঠাকুরদার মাথা মুন্ডু আমি কিচ্ছু জানি না, জমি গুলো আমাদের, ব্যাস
0: আমার আমার
1: আমাদের। আপনি এখানে বসে দিন ভর বকবক করুন, আর এরকম গন্ডায় গন্ডায় পাঞ্জাবি আর চাদর গায়ে দিন, কিন্তু আমি সাফ বলে দিচ্ছি, হ্যাঁ ওই ওই মূলর ক্ষেতগুলো, ওই জমিগুলো, ওগুলো সব আমাদের আমাদের আমাদের, আর আমরা কারোর জিনিস নিতেও চাই না, আর আমাদের জিনিস কাউকে দিতেও চাই
0: না। ওই জমিগুলো আমি চাইনি, হ্যাঁ কিন্তু আমার একটা প্রিন্সিপাল আছে কিনা তাই দেখবেন, ও সব জমি আমি আপনার নামে লিখে দেব।
1: কি? হ্যাঁ আমার নামে লিখে দেবে? আমি আমি ওগুলো আপনার নামে লিখে দেব? ছি ছি ছি ছি ছি ছি, আপনার কথাবার্তা যা ছিরি হয়েছে না আজকাল সত্যি। সেদিনও তো আপনার জমিতে চাষ হচ্ছে না বলে আমরা দু হালের বলো ধার দিলাম আপনাকে, আর তার জন্য কার্তিক মাস পর্যন্ত তো আমাদের জমিতেই লাঙ্গলই পড়লো না, আর এইসব কথা বেমালু বলে বসে আছে। আমার উল্টে এমন ভাব দেখাচ্ছেন যেন আমাদেরই কোনো চাল ছিল নেই, আপনার ওই জমিটুকু আমাদের লিখে দিলে তবে আমরা যেন সারা বছর খেয়ে পড়ে বাঁচবো। হ্যাঁ হ্যাঁ দেখুন, সব জিনিসেরই না একটা সীমা থাকে।
0: তার মানে আপনি বলছেন যে জমিটা আসলে আপনাদের?
1: হ্যাঁ,
0: আমি ওটা হাত আমরা ফিকিট করছি।
1: হ্যাঁ
0: দেখুন, ও সময় আমি টিকিট টিকিট করিনি, হ্যাঁ তবে কেউ যদি আমার উপর দিয়ে ঘোড়া নিয়ে ঘাস খা চলে যাবে তা আমি সহ্য করবো না, উপজমিনের ক্ষেতগুলো আমার।
1: মিথ্যে কথা, আমাদের,
0: আমার আমার,
1: বাজে কথা, দেখাচ্ছি দেখাচ্ছি কেমন আপনার, আজই গোমস্তা পাঠাচ্ছি জমিগুলোকে তদারক করাতে।
0: কি?
1: হ্যাঁ আজই লোক লাগিয়ে সব জমিতে বেড়া দেওয়াবো,
0: আর ওই বেড়ার মা যদি আমি ওই ওই গোমস্তা বিড়া না ভাঙি তো কি বলেছি?
1: অদ্ভুত সাহস তো আপনার,
0: উপর জমিনের ক্ষেতগুলো আমার, বুঝলেন আমার।
1: খবরদার চেঁচাবেন না, এটা চেঁচাবার জায়গা নয়, চেঁচাতে হয় নিজের বাড়ি গিয়ে চেঁচান।
0: আচমকা আচমকা বুক ধর পড়া হয়ে গেল, বুঝলেন, নইলে নইলে চেঁচানো আমার অভ্যেস নয়।
1: আচ্ছা
0: উপর জমিনের ক্ষেতগুলো আমার
1: না, আমাদের।
2: অন্দর মহল থেকে ইন্দিরা চৌধুরীর প্রবেশ।
3: এই রে ঝগড়া শুরু হয়ে গেল মনে হয়, কি ব্যাপার বলো তো, এত চেঁচামেচি করে কি কথা হচ্ছে তোমাদের?
1: মা একে বলে দাও তো উপর জমিনের মূলর ক্ষেতগুলো সব আমাদের না ওর।
3: আচ্ছা এই কথা,
0: তা তা কি করে হবে মাসিমা, একটু বিবেচনা করুন, আমার কাকিমা ঠাকুমা আপনার প্রপিতাময় চাষিদের কিছুদিনের জন্য জমিগুলো এমনি ব্যবহার করতে দিয়েছিলেন, আর ক্রমাগত 40 বছর ধরে ভোগ দখল করা ফলে ওই চাষিরা ধরে নিয়েছিল যে জমিগুলো তাদেরই, আর এইরকম হতে না হতে একদিন।
3: না বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা তুমি ভুলে যাচ্ছ, যে ওই জমির ধরুন তোমার কাকিমার ঠাকুমার বছরে 4-5 করে ইট তৈরি করে দেবার কথা ছিল, তাই ইট তো দূরে থাক, ওরা ওই 40 বছরে একটা খোলাম কুচিও ঠাকায়নি, কেননা তখন ওই জমিগুলো নিয়ে মামলা মোকদ্দমা, আরে মামলা মোকদ্দমা কি বলছি, মন কষাকষি, মন ঘেঁষাঘেঁষি, রেষারেষি, ঠাসাঠাসি, এই সব চলছিল। তাই এখন তো এতলাটি সবাই জানে, হ্যাঁ যে ও জমিগুলো আমাদেরই। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দাও দাও তুমি ওই জমির প্ল্যানটাই দেখো।
0: আমি আপনাকে প্রমাণ দেখাবো, তাহলেই হবে তো?
3: তুমি প্রমাণ দেখাতেই পারবে না।
0: আমি দেখাবো।
3: দেখো বাবা চিৎকার করছো কেন, চিৎকার করে কোনোদিন কোনো কিছু প্রমাণ করা যায় না, আমি তোমার কোনো জিনিস নিতেও চাই না, আবার কোনো জিনিস তোমাকে দিতেও চাই না, আর কেনই বা নিতে যাবো? হ্যাঁ তবে একটা কথা, যদি দেখি যে তুমি উপর জমিনের মূলর ক্ষেতগুলো নিয়ে আর কোনদিন এরকম বকাবকি বকাবকি কি বলছি বকাবকি ঝকাঝকি ঠেকাঠেকি এইসব করো তাহলে ওইসব

0: চাষিদের দিয়ে দেব, তোমাকে দেব না, বুঝলে?
1: কিচ্ছু বুঝলাম না, অন্যের জমি বিলিয়ে দেওয়ার কি অধিকার আছে আপনার?
0: আমার অধিকার আছে কি না আছে আমি জানি না, তুমি জানো? দেখো পানু, আমি তোমার মার বয়সী, আমার সঙ্গে যদি শান্ত, শান্ত কি বলছি, নম্র ধীর স্থির গলায় কথা বলতে পারো তো বলো, নইলে বলো না, বুঝলে?
1: না না, আপনারা ভেবেছেন যে আমি একটা বুদ্ধু, হ্যাঁ তাই তাই প্যাচ করছেন, হ্যাঁ প্রথমে তো বললেন যে আমার জমিগুলো আপনাদের, আর এখন বলছেন ওই শান্ত নম্র ধীর স্থির এসব গলায় কথা বলতে, হ্যাঁ আপনি আমার প্রতিবেশী নন, আপনি আমার প্রতি কম।
0: তুমি কি বললে?
2: মা, আজই লোক লাগিয়ে বেড়া দিয়ে দাও, হ্যাঁ ওই অপর জমিনের মূলর ক্ষেতগুলো আমাদের, আর ওগুলো আমরা কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ব্যাস।
1: ঠিক আছে, এই কোটাই ফয়সালা হবে, ওই নাকের জলে চোখের জলে করে ছাড়বো আপনাদের।
0: কি কোর্ট দেখাচ্ছো? কোর্ট যাও না, কোর্টে কাছারি আদালত যেখানে ইচ্ছে যাও, আমি তো জানি তোমাকে, ছুতো পেলেই কোর্টের বারান্দায় ঘুরঘুর ঘুরঘুর, তোমাদের বংশের সবাই মামলাবাজ।
1: বংশ ভাই, দেখুন দেখুন, বংশ তুলে কথা বলবেন না, মৃত্যুর বংশের একটা ইজ্জত আছে, তারা কই আপনার ওই ঠাকুরদার মতো পরের জমি হাত আবার ফিকিরে ঘুরতো না?
0: তোমাদের মৃত্যুদের সবার মাথায় চিট আছে।
2: ঠিক বলেছো, সব খেপা, সব পাগল।
0: আর তোমার ঠাকুরদা তো ছিল একটা বেহেড মাতা, আর তোমার কাকা তো বিধবা বিয়ে করেছিল। আরে বিয়ে কি বলছি, পানি গ্রহ, না না না, পানি পীড়ন, এই সব করেছিল।
1: আপনার মা তো চিনে মুড়কির দোকান দিয়েছিল। আমার আমার বুকটা ধড়ফড় করছে জানেন, মাথাটা ঝিমঝিম করছে, একটু একটু জল দিন না। আমার চাদরটা কোথায়?
0: তোমার বাবা ছিল একটা নামজাদা জজ্জ,
2: আর আপনার কাকিমা যা কুচুপ করেই ছিলেন না?
1: এই জানেন আমার বাবাটা ভীষণ শিশির করছে জানেন। এই আপনার ডাকা
0: কি
1: বাবারে, আমার বুকটা। আর আরে তো এ তো সবাই জানে যে গত ইলেকশনের
0: সময়
1: বাবারে, এই তো আমার চাদরটা, বুকটা, এই কোন দিকে বেরোবার পথ, কোন দিকে মরে গেলাম, মরে গেলাম, আমার পাটা কেমন থামের মতো ভয় লাগছে।
0: আর কোনোদিন, আর কোনোদিন এ বাড়িতে ঢুকবে না, বুঝেছ?
2: হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কোর্টের ফয়সালা হবে, দেখে নেব আমরা।
1: আমি চললাম
3: প্রাণগোপালের প্রস্থান।
2: কি মিথ্যেবাদী, কি মিথ্যেবাদী, এবার মানুষের উপর আর বিশ্বাস থাকে মা?
0: হতো ছাড়া বদমাইশ,
2: বাট পার কোথাকার, একই তো আমাদের জমিটা হাতালি, তার উপর আবার গালাগাল।
0: ওই তো চেহারা ছিরি, যেন ময়ূর হারানো কার্তিক ঠাকুরটি, আবার আবার প্রস্তাব করতে এসেছিল।
2: কি
0: প্রস্তাব? কি বলছি,
2: প্রস্তাব? কিসের প্রস্তাব মা?
0: হি দেখ না, তোকে বিয়ে করার প্রস্তাব আর কি।
2: প্রস্তাব? আমাকে বিয়ে করার প্রস্তাব? তুমি এটা আমাকে আগে বলনি কেন মা?
0: হে, আবার গায়ে পাঞ্জাবি চড়িয়ে, ঘরে চাদর দিয়ে, বেলি নকশা,
2: আমাকে বিয়ে করার প্রস্তাব? ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, ওকে ফিরিয়ে আনো মা।
0: আরে কাকে?
2: প্রাণগোপাল আনো, শিগগির আনো। আমার আমার শরীর খারাপ লাগছে, তুমি ওকে ফিরিয়ে আনো।
0: আরে হলো কি এই খুকি, কি বলছিস? কি কপাল আমার, কপাল, আমি আত্মহত্যা করব, ফাঁসিতে লটকে যাব, প্রাণটা কেন যায় না আমার?
2: আমি মরে যাচ্ছি, ওকে ফিরিয়ে আনো।
0: আনছি আনছি, দাঁড়া মা, কাঁদিস নি, কাঁদিস নি, দেখছি, দাঁড়া।
2: কি সর্বনাশ তুই করলে আমার মা, ওকে তুমি ফিরিয়ে আনো।
0: ওই তো আসছি, আসছি কি বলছি, আগমন করছি, অগ্রসর হচ্ছে, এই সব তুমি নিজেই যা পারো বলো, আমি আর এর মধ্যে নেই।

0: আরে বলছি তো আসছে, ভগবান আইগুরি মেয়ের মা মা হোক কি বাপ, আত্মহত্যা করবো, দেখিস আত্মহত্যা না করেছি তো কি। আমরা ওকে অপমান করলুম, গালাগাল দিলুম, তাড়ালুম, সব তোর জন্য। তুই
1: তুমি
0: না, আমার কোনো দোষ ছিল না, নিজেই চাপারো বলো।
2: ইন্দিরার প্রস্থান,
3: চশমাটা দেখেছেন? আমার বুকটা না ভীষণ ধরপড় করছে জানেন, আমার পা দুটো খুব ঝিমঝিম করছে, আর বুকে সেই খিচকে ব্যথাটা মেরেছে টান।
1: ওই সব কথা ভুলে যান, বুঝলেন না, আমরা সবাই একটু রাগারাগি করেছি কি না, তাই সত্যি তো এখন আমার মনে পড়েছে, ওপর জমিনের ওই মূলর ক্ষেতগুলো আপনারই।
3: ওই ওপর জমি না আমার,
1: ওপর জমিনের ক্ষেতগুলো আপনারই, সত্যি আপনার। বসুন না বসুন, আমাদেরই না ভুল হয়ে গিয়েছিল। দেখুন
3: আমার একটা প্রিন্সিপাল আছে কিনা তাই, নইলে নইলে ও জমিনের দাম কি বলুন না, কিন্তু কিন্তু প্রিন্সিপালটা
1: ঠিকই তো
3: না। না
1: বরং এখন বরং ওই সব কথা থাক।
3: না না আমার হাতে আরো আরো প্রমাণ আছে, আমার কাকিমা ঠাকুমা আপনার প্রপিতামহে চাষিদের।
1: এখন ওসব থাক না,
3: বলুন না
1: কি বলি। আচ্ছা আপনি আজকাল মাছ ধরতে যান না?
3: মাছ? হ্যাঁ ভাবছি এই ক্ষেপে চাষবাসটা করেই একবার ছাত্রাগাছি যাব। ইয়ে শুনছেন আপনি? এই জানেন আমার কি কপাল?
1: কেন?
3: আমার কুকুরটা দেখেছেন তো, কুকুরটার না একটা পা না খোড়া হয়ে গেছে। কি জানি, হয়তো হয়তো মুচকে টুচকে গেছে। এই এই এই এই কি দারুণ কুকুরটা বলুন তো, অথচ কি সস্তাতেই না পেয়েছিলাম। হ্যাঁ ওই ইদ্রিস বেয়ারাকে মাত্র 1,000 টাকা দিয়েছিলাম, আর অমনি দিয়ে দিলে।
1: এটা কিন্তু একটু বেশি নিয়েছে তাই না?
3: না না আমার তো মনে হয় বেশ বেশ সস্তাতেই পেয়েছি, অমন একটা ফার্স্ট এডেড কুকুর বলুন।
1: হ্যাঁ মা তো আমাদের কুকুরটা মাত্র 500 টাকায় কিনেছিলেন। হ্যাঁ আর আমাদের কুকুরটা আপনাদের কুকুরের চেয়ে কত ভালো তাই না?
3: আপনাদের কুকুর আমাদের কুকুরের থেকে ভালো? এই কি যে বলে,
1: আমাদের কুকুরটার আর কতই বা বয়স, যাক না কয়েক বছর, দেখবেন কি বিরাট হবে আর কি তেজি।
3: তেজি কয়েক বছর বাদে তেজি হবে, তা এখন তেজ নেই কেন?
1: কি?
3: হ্যাঁ মানে
1: আমাদের কুকুরের তেজ নেই, আপনার মুখে না এটা প্রথম শুনলাম।
3: দেখুন আমি আপনাকে বলছি শুনুন না, এই আপনার এই কুকুরের না উপরের চোয়ালটা ওই নিচের চোয়ালের থেকে অনেক ছোট। দেখুন আপনার এই কুকুরটা এমনিতে দেখতে শুনতে মন্দ নয়, কিন্তু যাই বলুন ওটা সাহস একেবারে নেই।
1: আমাদের
3: কুকুরটা বুড়ো ঠিকই, কিন্তু আপনাদের কুকুরের মতো ওর ওই 5টা কুকুরেরও দাম হবে না, কি যে বলেন না। এই তর্ক করতে হাসি পাচ্ছে, আপনার এই কুকুরের মতো কুকুর তো এই পথে ঘাটে অলিতে গলিতে দেখতে পাই, ওই তো 2-5 টাকার মাল।
1: দেখুন আজ আপনার মাথার স্ক্রু না একদম ঢিলা হয়ে গেছে। প্রথমে তো ভাব করতে লাগলেন যেন ওই ওপর জমিনের মূলর ক্ষেতগুলো ওগুলো নাকি আপনার, আর এখন আবার বলছেন আপনার কুকুরটা নাকি আমাদের কুকুরের চেয়ে ভালো। আসলে আসলে কিন্তু আপনি বলতে চাইছেন যে আমাদেরটাই ভালো, তবু মুখ ফুটে বলতে পারছেন না তাই না?
3: মনে করছেন যে আপনি মনে করছেন
1: এবার কি
3: বলবেন, আপনি মনে করছেন যে আমি নয় কানা নয় বুদ্ধু? হ্যাঁ আপনি খুব ভালো করেই জানেন যে আপনাদের কুকুরটার সাহসী নেই।
1: বাজে কথা
3: 100 বার
1: বাজে কথা।
3: এই এই চালছেন কেন? হ্যাঁ
1: আপনি আপনি বাজে বকছেন কেন? আপনার কুকুরই তো মারুক পয়লা নম্বর, কিন্তু আমার কুকুরের সঙ্গে ওটার আবার

0: এই একটু চুপ কর নিগিনি
1: না
0: আমি আর কথা বলতে পারছি না
1: করব না চুপ করব না
0: এই এই শাট আপ
1: আমি আমি চিরকাল দেখে আসছি যারা সবচেয়ে অল্প জানে এই আপনার মতন দাঁড়াই দাঁড়াই সবচেয়ে বেশি তরবর তরবর করে
0: এবার এবার ক্ষমা দিন
1: না
0: একটু একটু চুপ করুন
1: চুপ করুন এই যাচ্ছে
0: এই এই শোনা
1: আগে আপনাকে স্বীকার করতে হবে যে আমাদের কুকুরটা আপনাদের কুকুরের চেয়ে 100 গুণ ভালো
0: 100 গুণ খারাপ
1: কি
0: আপনাদের কুকুরের মুখে আগুন ওর মুন্ডু চোখ ঠ্যাঙ্গুলো
1: আপনাদের কুকুরের মুখে আগুন কুকুর তো নয় ঘাটের মোড়া
0: আপনি চুপ করুন
1: না
0: আমার বুক
1: করব না
0: আমার বুকটা ভিড়ে যাচ্ছে
1: না চুপ করব না
2: অন্দর মহল থেকে ইন্দিরার প্রবেশ
1: এই রে আবার শুরু হলো এবার আবার কি হলো তোমাদের আচ্ছা মা সত্যি করে বলো তো আমাদের কুকুরটা ভালো না ওদের কুকুরটা ভালো আচ্ছা এই কথা
0: মাসিমা মাসিমা আপনি একটা কথা বলুন আপনাদের কুকুরটা ভীতু না ভীতু না হ্যাঁ অথবা না
1: ধরো বললুম হ্যাঁ তাতেই বাকি এলো গেল আমাদের কুকুরটা তো এই তল্লাটের সবচেয়ে ভালো কুকুর হ্যাঁ ভালো কি বলছি বেশ সুন্দর বলশালী তেজশালী তেজস্ক্রিয় এই সব
0: কিন্তু আমার কুকুরটা কি তার থেকে ভালো নয় সত্যি কথা বলুন না
1: এত খেপে উঠছো কেন বাবা বসো বাবা বসো তোমাদের কুকুর তারও কিছু কিছু ভালো গুণ আছে বই কি হ্যাঁ বিলিতি কুকুর বিলিতি কি বলছি খাড়াইটা প্রমাণ সাইজের বুকের খাঁচাটা বেশ বড় কিন্তু সত্যি কথা বলতে কি বাবা তোমার কুকুরটা না দুটো খুঁত আছে হ্যাঁ প্রথমত বুড়ো আর দ্বিতীয়ত ওর লেজটা ঠিক বিলিতি নয়
0: কমা করবেন কমা করবেন মাসিমা আপনি আন্দাজে কথা বললে তো হবে না
2: এই তো গত বছর রাত্রিরে আমার কুকুরটা একটা একটা চোর ধরেছিল আপনাদের কুকুরের পাত্র আপনাদের কুকুরটা তো ওই চোর ধরে ধরে মধ্যেই নেই খালি ঘেউ ঘেউ এর পান্ডা
1: চোর দেখবে তবে তো ধরবে নাকি আমার কুকুরের সাহস দেখাবার জন্য ভদ্রলোকের ছেলেদের ধরাবো
2: এই চোর ধরে কথা বাদ দিন দিকিনি চোর তো একটা গোটা মানুষ একটা একটা ইঁদুরের বাচ্চা ধরান তো দেখি আপনাদের কুকুরটাকে দিয়ে
1: মুখ সামলে দেখো বাবা মেজাজ গরম করা আমার ধাতে পোষায় না তাই বলছি এসব কথা থাক তুমি আরম্ভ করেছিলে কেননা সবারই তো অন্যের ভালো জিনিসটার উপর নজর থাকে মানুষ মাত্রই তাই আর তুমিও তো বাবা কিছু গঙ্গা জলে ধোয়া তুলসী পাতাটি নাও যেই না দেখেছো আমার কুকুরটা তোমার কুকুরের চেয়ে অনেক ভালো অমনি আরম্ভ করেছো তোমার কুকুর আরে কুকুর কি বলছি কুকুর না ছাগল ছাগল না গাধা এই সব সবই তো আমার মনে আছে
0: আমারও মনে আছে
1: মনে আছে কি মনে আছে তোমার
0: মানে আমার আমার বুকটা জানেন আমার পাগলো না কেমন থামের মতো ভারী লাগছে আমি আর পাচ্ছি না
1: আমার বুকটা উনি নাকি আবার যাবে সাঁতরা গাছিতে মাছ ধরতে একটা কেঁচো ধরতে পারে না যে সে নাকি মাছ ধরবে আপনি আপনি না রান্নাঘরে ঢুকে কুটনো কুটুন গে যান কুটনো কুটুন গে যান মাছের আঁশ ছাড়ান গে আমার বুকটা সত্যি তুমি আবার ব্যাটা ছেলে তোমার ওই ভুক ধুক পুকুনি নিয়ে তুমি লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকো গে যাও মাছ ধরা ধরা তোমার কম্ম নয় মাছ ধরতে গেলে তো তুমি আবার ভদ্রলোকের ছেলেদের সঙ্গে আলতু ফালতু তর্ক জুড়ে দেবে চাকে চাকে চাকে এসব প্রসঙ্গ থামা চাপা দাও তা বুঝলে বাবাজি ও মাছ ধরা টরা তোমার কম্ম নয়
0: আর আপনারা যত ওই খাল বিলের ওই মাছ ধরে আনবেন না খালি খালি এর কানে গুজুর মন্ত্র ওর কানে ফুসুর মন্ত্র দেওয়ার মতলব বুকটা এই এই ফন্দিবাজ কোথাকার
1: কি আমি ফন্দিবাজ চাপরা
0: ফন্দিবাজ
1: ফোচকে নেংটি ইঁদুর
0: ধেড়ে ইঁদুর ছুঁচ
1: খবরদার আর একটা কথা বললে লেজের দম দিয়ে ছুঁড়ে ফেলে দেবো উজবুক কথাকার

0: Ama Pablo, ama তারা ওহ তারা
1: তোমার কি ঠিক কথা আমি আর জানি না মনে করেছো?
0: রে রে আমার বুকটা ভেঙে গেল, আমার ঘাড়টা ঝুলে গেল, আমার ঘাড়টা কই বাবারে মরে
1: গেলাম। বদমাইশি তোর, মরে যাচ্ছি মরে যাচ্ছি যেন দুধের শিশুটি।
2: সে নাকি যাবে মাছ ধরতে, সত্যি মা মা কি হয়েছে তাকাও না মা, দেখো না এদিকে প্রাণগোপাল বাবু, ও প্রাণগোপাল বাবু মরে গেছে, দেখো না প্রাণগোপাল বাবু, প্রাণগোপাল পানু কি করে গেল আমার।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রুতি নাটক অনুষ্ঠানে নাটক প্রস্তাব আকাশবাণী মিলনিয়া। এবার শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান। এতে শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিছু কালজয়ী বাংলা গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ করলাম আজকের মতো হারানো দিনের গান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে কিছু বাংলা ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 MHz-এ। ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে এবার জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আগামীকাল 27 জুন 2026 ইংরেজি শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05-এ শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণের লেখা থেকে পাঠ। 6:10-এ শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান, শিল্পী দেবাশিস রায়। 6:25-এ আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং। 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 8:15-এ শুনবেন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান ছায়াগীতি। 9:05-এ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:05-এ শুনবেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। 10:30-এ প্রচারিত হবে ভজন অনুষ্ঠানটি। সকাল 11:05-এ শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। 2:00 অনুষ্ঠান আমি নারী। ৩:05-এ প্রচারিত হবে বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। ৫:10-এ শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। 5:45-এ লোকসঙ্গীতের অনুষ্ঠান। 6:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 6:30-এ কিষাণবাণী অনুষ্ঠান। 7:05-এ অনুষ্ঠান সমীপেশু। 8:05-এ মনের মতো গানের অনুষ্ঠানে শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। 9:00 শুনবেন যুববাণী অনুষ্ঠান। 9:30-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। এতে শুনবেন গিরিজা দেবীর কণ্ঠে কিছু শাস্ত্রীয় সঙ্গীত। 10:00 শুনবেন হারানো দিনের গান অনুষ্ঠান। এছাড়া আকাশবাণীর কলকাতা, আগরতলা, দিল্লি এবং শিলং কেন্দ্র থেকে সংবাদসমূহ আপনাদের যথারীতি নির্দিষ্ট সময়ে রিলে করে শোনানো হবে। এ ছিল আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। আমাদের পরবর্তী অধিবেশন যথারীতি